সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 12 আষাঢ় 1948 সকাত্ত, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে সময় 5:59, 6 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা। বন্দনা শিল্পী ছিলেন সাধনা সরকার। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই খারিফ ধান। উঁচু জমি থেকে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। পাট, পরিণত পাট কেটে ফেলুন। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকোতে দিন, রোদে ফেলে রাখুন। এবারে চা, সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে, বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ করবেন না। আম এবং লিচু, ঝড় ও বৃষ্টিতে ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাছগুলিকে জাল দিয়ে ঢেকে রাখুন, এতে ফল ঝরা কমে যাবে। ফল তোলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলুন। প্রাণীদের ক্ষেত্রে মুরগি, মুরগির পোলট্রির ঘরগুলি ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনি ও ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দিনাজপুর জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলির একটি দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবারে রয়েছে চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর প্রথম পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাগুলির মধ্যে প্রধানত হচ্ছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হয় এই সময়, আর পান গাছে এই সময় সমস্ত রকম রোগের প্রাদুর্ভাব লক্ষিত হয়। সেই রোগের প্রাদুর্ভাব যেটা দেখা যায়, সেই প্রাদুর্ভাব থেকে বাঁচতে হলে চাষিদিকে প্রাথমিকভাবে কিছু কিছু জিনিসকে মেনে চলতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, চাষিরা যখন এই বরজে প্রত্যেক দিন যে পরিচর্যাগুলো নেন, তার মধ্যে থেকে দেখতে হবে এই সময় পাতা পচার, অর্থাৎ বিভিন্ন রকমের পচা হয়। একটা হয় একটা কালো ফাইটোপথোরা জাতীয় একটা ছত্রাক, সেই ছত্রাক থেকে পুরো পাতাটা জুড়ে বা পাতার অর্ধেকটা অংশ জুড়ে কালো হয়ে যায়, সেই রোগটি দেখা যায়। এছাড়াও আরেকটা রোগ দেখা যায়, যেটা হচ্ছে বাদামি রঙের একটা স্পট দেখা যায়, অনেকগুলি করে স্পট, এবং সেই বাদামি রঙের যে স্পট, সেই স্পটের চারিদিকে একটা হলুদ রঙের একটা ইয়েলো হ্যালো থাকে। এই দুটো রোগ প্রধানতভাবে দেখা যায়। আরেকটা হচ্ছে লতা পচা, অর্থাৎ যেখানে পানের লতাটা যেখানে শোয়ানো থাকে সেই লতাতে পচন ধরে। এবং এই তিনটে রোগের মধ্যে থেকে সবচেয়ে খারাপ যে রোগটি, সেটা হচ্ছে এই লতা পচা রোগ। এবং এই বর্ষার বৃষ্টিপাতের সময় দেখা যাবে যে এই লতা পচার যদি রোগ ধরে, অর্থাৎ পুরো লাইনটি ধরেই কিন্তু পানের লতা পরপর পচে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এই লতা পচা কিন্তু পুরোপুরিভাবে একদম বরজের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে, যে স্যানিটারি মেজার, অর্থাৎ যে প্রত্যেক দিন বরজের যে পরিচর্যা এবং বরজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ যখনই আমাদের চোখে কোনো রকম পচা পাতা বা পচা লতা যখনই চোখের মধ্যে দেখছি, সাথে সাথে সেই জায়গাটার থেকে ওই পাতাগুলোকে দূরবর্তী কোনো স্থানে ওখান থেকে নিয়ে যেয়ে ফেলে আসা, এবং সেখান থেকে যেন কোনোরকমভাবে গড়িয়ে আসা জল বরজের মধ্যে যেন ঢুকতে না পারে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি। আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: আজকের আরোগ্যের বিষয় চুলে উকুন ও খুশকি। বহিঃস্তক বা এপিডার্মিসের সব থেকে গভীরতম যে কোষস্তর তাকে বলা হয় স্ট্র্যাটাম বেসালি। এই স্তরের কোষগুলি ক্রমাগত বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তখন কোষগুলি ধীরে ধীরে এপিডার্মিসের অর্থাৎ বাইরের চামড়ার ওপরে যে স্তরটি থাকে তাকে বলা হয় এপিডার্মিস, এর গভীরতম প্রদেশ থেকে উঠে আসতে থাকে ত্বকের ওপর দিকে। শেষ অবধি কোষগুলির মৃত্যু ঘটে এবং ত্বকের উপরি ভাগ থেকে আপনা আপনি খসে পড়ে। শারীরবৃত্তীয় কারণে কোষগুলির এই খসে পড়া প্রতিনিয়ত হয়ে চলেছে। এই স্খলন বা চামড়া খসে পড়ার কাজ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখনই খুশকির উদ্ভব। গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো খোসায় মাথা ভরে ওঠে। পরীক্ষা করে দেখা গেছে মানুষের মাথায় এই কোষের সংখ্যা প্রতি স্কোয়ার সেন্টিমিটার এলাকায় 487,000। কোনো কোনো বৈজ্ঞানিক খুশকিকে সেবোরিক ডার্মাটাইটিস নামে চর্মরোগের মৃদুতম অবস্থা হিসেবে গণ্য করেন। তবে এই দুই রোগের মধ্যে মূল পার্থক্যই যে খুশকিতে ত্বকে কোনো ইনফ্ল্যামেশন দেখতে পাওয়া যায় না, কিন্তু সেবোরিক ডার্মাটাইটিসে যথেষ্ট পরিমাণে ইনফ্ল্যামেশন বা প্রদাহ থাকে। মাথা বা শরীরের অন্যান্য অংশে এই রোগ দেখতে পাওয়া যায়। চুলকানি

0: অবশ্য দুটি রোগের ক্ষেত্রেই থাকতে পারে। অল্প মাত্রায় খুশকি সাধারণত অনেক লোকের মাথাতেই দেখা যায়। এটা আর কিছুই নয়, জমে যাওয়া কেরাটিন। যেমন খেলার মাঠে কোনো পাতা বা আবর্জনা জমতে পারে না, গাছের পাতা ঝরে পড়লেও তা বাতাসে উড়ে যায়। মাথা ছাড়া গায়ে যে সমস্ত কেরাটিন প্রতিদিন খসে পড়ছে সেগুলো জমতে পারছে না, কারণ এগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে, আমরা স্নান করি, গা হাত মুখ ধুই এর ফলে। কিন্তু মাথার চুলে অসংখ্য চুলের গোড়ার সঙ্গে এই কেরাটিন সম্পূর্ণ পড়ে না গিয়ে আটকে থাকছে এবং খুশকির রূপ নিচ্ছে। খুশকি বেশি জমলে তার বিশেষ কারণ থাকে, এক্ষেত্রে জীবাণু বা ফাঙ্গাস দূষণ হতে পারে, এর ফলে চুলের গোড়া নষ্ট হয়ে চুল পড়ে যেতে পারে। উকুন থেকে চুলকুনি ও কখনো কখনো চামড়ার সংক্রমণ হয়। উকুন সারাতে হলে নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে, এছাড়া মাঝে মাঝে বালিশ বিছানা রোদে দিতে হবে আর ঘন ঘন স্নান করে চুল ধুয়ে ফেলতে হবে। তবে ঘরোয়া চিকিৎসা যদি করেন তাহলে বলা যেতে পারে যে কেরোসিন তেল আর মাথার তেল সমান পরিমাণে মিশিয়ে মেশানো তেলটা সন্ধেবেলা লাগালে ভালো। এক এক গুচি চুল আলাদা করে এমনভাবে এই তেল লাগাতে হবে যাতে উকুন আর লিকের ওপর ওষুধটা বা তেলটা ভালোভাবে লাগতে পারে। তারপর মাথা তোয়ালে দিয়ে জড়িয়ে রাখতে হবে, পরের দিন রিঠের জল দিয়ে মাথা ধুয়ে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে। এবারে চিরুনিটিকেও কেরোসিন তেলে ডুবিয়ে রাখতে হবে যাতে চিরুনির ভেতরকার লিক সব মরে যায়। লিকের থেকে রক্ষা পাওয়ার জন্য চুলটা গরম ভিনিগার বা জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর সরু দাঁতে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়াতে হবে। 10 দিন পর আবার যদি এটা লাগানো যায় তারপর অনেক সময় লিক বা উকুনে হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। শিশুর মাথায় অনেক সময় একটা তেল তেলে হলদে ছাল হয়, চামড়াটা সাধারণত লাল আর চিরবিরে হয়। শিশুর মাথা যথেষ্ট ঘন ঘন না ধুলে বা ঢাকা দিয়ে রাখলে সাধারণত এরকম হয়। এর চিকিৎসার জন্য রোজ সম্ভব হলে ওষুধ দেওয়া সাবান দিয়ে মাথা ধুয়ে কুসুম গরম জলে তা গামছা দিয়ে মোছার পর ভালো করে চিরুনি দিয়ে খোসা বা এই ছালগুলো আলগা করে নিতে হবে আর হাওয়ায় রোদে খুলে রাখতে হবে। মাথায় কখনো টুপি না পরানোই ভালো। সাধারণত খুশকি হলে দই পাতিলেবুর রস, মানে সাধারণ আমরা যারা বড়রা আছি, চুলের গোড়ায় লাগিয়ে 1 ঘন্টা রেখে ভালো করে মাথার চুল ধুয়ে ফেলতে হবে। খানিকটা রিঠে ফল ও শুকনো আমলকি রাত্রে জলে ভিজিয়ে রেখে পরের দিন ওই জল দিয়ে মাথা ধুয়ে ফেললেও উপকার পাওয়া যায়। আরোগ্য আজ এই পর্যন্তই।
1: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
3: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে আহারে অধিকতর পরীক্ষা এই পর্বের থেকে পড়ে শোনাচ্ছি। আমার এক চিন্তা ছিল মন বাক্য ও দেহ এগুলির দ্বারা কেমন করিয়া ব্রহ্মচর্য পালন করা যায়, সত্যাগ্রহ যুদ্ধের জন্য কেমন করিয়া অধিক হইতে অধিকতর সময় বাঁচানো যায়, অধিকতর আত্মশুদ্ধি কেমন করিয়া হয়, ইহাই ছিল দ্বিতীয় চিন্তা। এই দুই চিন্তার জন্য খাদ্য সম্বন্ধে অধিক সংযম এবং অধিক পরিবর্তন করার প্রেরণা আসিল। আমার জীবনে অল্পাহার ও উপবাস অনেকখানি স্থান লইয়াছে। যাহাদের বিষয় বাসনা আছে তাহাদের মধ্যে জিহ্বার স্বাদ ভালো রকমেই থাকে। আমার নিজের বিষয়েই এই কথা বলিতেছি। জননেন্দ্রিয় ও স্বাদেন্দ্রিয়কে দমন করার জন্য আমাকে অনেক বিড়ম্বনা ও বাধা সহ্য করিতে হইয়াছে। আজও ওই উভয়ের উপর পুরাপুরি জয়লাভ করিতে পারিয়াছি বলিয়া আমি দাবি করিতে পারি না। আমি নিজেকে অত্যাহারী মনে করিতাম।

বন্ধুরা, যাহাকে আমার ভিতর সংযম বলিয়া মনে করিয়াছেন তাহাকে কদাচও আমি সংযম মনে করি নাই। যতটা সংযম আমি রাখিয়াছি ততটা যদি না রাখিতে পারিতাম তবে আমি পশুরও অধম হইয়া যাইতাম এবং কবে নষ্ট হইয়া যাইতাম। আমার দোষ আমি ঠিক দেখিতে ও ধরিতে পারিয়াছিলাম বলিয়া আমি তাহা দূর করার জন্য খুব চেষ্টা করিতাম এবং সেই জন্যই আমি এত বৎসর পর্যন্ত এই শরীরকে টিকাইয়া রাখিতে পারিয়াছি এবং তাহার দ্বারা কাজও আদায় করিতে পারিয়াছি। এই রকম জ্ঞান হওয়ার জন্য এবং অনুকূল সঙ্গ অপ্রত্যাশিতভাবে পাওয়ার জন্য আমি একাদশীতে ফলাহার অথবা উপবাস পালন করিতাম, জন্মাষ্টমী ইত্যাদি অন্য তিথিও পালন করিতে আরম্ভ করিলাম। কিন্তু সংযমের দৃষ্টিতে আমি ফলাহার এবং অন্নাহারের মধ্যে বেশি ভেদ দেখিতে পাইলাম না। যে রসাস্বাদ আমার সাধারণ খাদ্যাদিতে পাইয়া থাকি সেই রসাস্বাদই ফলাহারেও পাওয়া যায় ও অভ্যাস হইয়া গেলে উহা হইতে অধিক রসাস্বাদও পাওয়া যায়। সেই হেতু পালনীয় তিথিতে সম্পূর্ণ উপবাস অথবা একবার মাত্র আহার আমি অধিক শ্রেষ্ঠ গণ্য করিতাম। আর যদি প্রায়শ্চিত্তাদির নিমিত্ত হইত তবে সেজন্য আমি পুরা উপবাসই পালন করিতাম। আমি ইহাও দেখিলাম যে শরীর খুব হালকা হওয়ায় রসার স্বাদ বাড়িল, ক্ষুধা খুব বাড়িল। সঙ্গে সঙ্গে ইহাও দেখিলাম যে উপবাসাদি যতটা সংযমের সাধন ততটা ভোগেরও সাধন হইতে পারে। এই সত্য সমর্থন করে এমন অনেক অভিজ্ঞতা আমার নিজেরও হইয়াছে এবং অন্যেরও হইয়াছে, এইরূপ দেখিয়াছি। আমার শরীর সুস্থ ও সক্ষম রাখার জন্য এবং প্রধানত সংযম শিক্ষা করার জন্য রসাস্বাদন জয় করিতে হইয়াছিল। এই জন্য আহার্য বস্তুর ও তাহার পরিমাণের অদল বদল করিতে লাগিলাম। কিন্তু এই আস্বাদ আমার পিছনে পিছনে লাগিয়াই ছিল। যে বস্তু ত্যাগ করিতাম ও তাহার পরিবর্তে যাহা গ্রহণ করিতাম তাহাতেই নতুন এবং অধিকতর রস পাইতাম। আমার এই খাদ্য পরীক্ষায় জনকয়েক সঙ্গী হইয়াছিল। তাহাদের মধ্যে মিস্টার হারম্যান কলেনবেক ছিলেন। তিনি প্রত্যেক উপবাসে ও একবেলা আহারে অথবা অন্য খাদ্য পরিবর্তনে আমার সঙ্গী হইতেন। যখন লড়াই ভালো রকম চলিতেছিল তখন আমি তাহার বাড়িতেই থাকিতাম। আমরা উভয়েই আমাদের খাদ্য পরিবর্তনের আলোচনা করিতাম এবং নতুন পরিবর্তনে পুরাতন অপেক্ষা অধিক রস পাইতাম। তখন এই আলোচনা ভালোই লাগিত। উহাতে যে কোনো অন্যায় ছিল তাহা মনে হইত না। অভিজ্ঞতা আমাকে শিখাইয়াছে যে এই রকম রস চর্চা অসঙ্গত, অর্থাৎ রসের জন্য না খাইয়া কেবল শরীর রক্ষার জন্য খাওয়াই উচিত। প্রত্যেক ইন্দ্রিয় যখন শরীর দ্বারা আত্মার দর্শনের জন্য কাজ করে তখন রস শূন্যবত হইয়া যায় ও তখন সেই ইন্দ্রিয় স্বাভাবিকতা প্রাপ্ত হয়, ইহা বলা যায়। ইন্দ্রিয়ের এই স্বাভাবিকতা পাওয়ার জন্য যতই পরীক্ষা করা হোক না কেন কিছুই যথেষ্ট নহে এবং উহা করিতে যদি শরীরকেও আহুতি দিতে হয় তবে তাহাও আমাদের তুচ্ছ গণ্য করিতে হইবে। ইদানিং এই ভাবের বিপরীত স্রোতই চলিয়াছে। যে শরীর একদিন বিনষ্ট হইবে সেই শরীরকে সুন্দর দেখানোর জন্য তাহার আয়ুষ্কাল বাড়াইবার জন্য আমরা অনেক প্রাণী হত্যা করিতেছি এবং তাহার দ্বারা শরীর ও আত্মা উভয়কেই হনন করিতেছি। এক রোগের চিকিৎসা করিতে গিয়া ইন্দ্রিয়ের ভোগ সুখের জন্য অনেক নতুন রোগ উৎপন্ন করিতেছি। আর এই ক্রিয়া যে নিজের চোখে সম্মুখেই চলিতেছে তাহা দেখিয়াও দেখি না। আহার সম্বন্ধে পরীক্ষার কথা বর্ণনা করিবার জন্য কিছু স্থান লওয়া স্থির করিয়াছি। এই কথাগুলি যাহাতে বুঝিতে পারা যায় সেজন্য সেই আহার্য বিষয়ক পরীক্ষার উদ্দেশ্য এবং তাহার পশ্চাতে যে বিচার বোধ রহিয়াছে তাহা দেখানো আবশ্যক বলিয়া মনে করিতেছি। আত্মকথা থেকে পাঠ আজ এই পর্যন্ত। এবারে শুনব ভজন শিল্পী সুধা মালহোত্রা ও সহশিল্পী বৃন্দ।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী আশা ভোসলে।

শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে গানটি, এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা। সুপ্রভাত। শিলিগুড়ি থেকে দার্জিলিং পাকদণ্ডী পথ যেন এক দীর্ঘ ময়াল বা অজগর সাপ, যা পাহাড়কে বেষ্টন করে করে মাথা তুলে চলেছে। পাকদণ্ডী পথের দুপাশে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা, পাহাড়ের ঢালে দুটি পাতা একটি কুঁড়ি চা বাগানের নয়নাভিরাম দৃশ্যতে আবিষ্ট হয়ে মুগ্ধ হয়ে দার্জিলিং পাহাড়ের রানী। প্রতি বছর লক্ষাধিক পর্যটক আসেন এখানে। এই পাহাড়ের রানীর আরও এক আকর্ষণীয় বস্তু খেলনা গাড়ি বা টয় ট্রেন। পাহাড়ের সর্পিল পথ ধরে সুমধুর তান তুলে খেলনা গাড়ির চলমান দৃশ্য অনেক ভ্রমণ পিপাসুদের স্মৃতির মণিকোঠায় হীরক দূতির মতো চিরভাস্বর। 1881 সালের আজকের দিনেই কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার যাত্রা শুরু করে এই টয় ট্রেন। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত। লিখছেন শ্যামল হালদার, নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, বন্ধুদের সামনের রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবারের বিষয়ের ওপর আলোকপাত করার প্রয়াস। হাত বাড়ালেই বন্ধু, অর্থাৎ এগিয়ে আসতে হবে, ধরার জন্য তারা রয়েছেন। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, বিশেষ সময়ে পাশে গিয়ে দাঁড়ানোর গুণ রপ্ত করলেই অন্য হাতগুলির সন্ধান মিলবে, এটা নিশ্চিত করেই বলা যায়। মানুষ সমাজবদ্ধ জীব, ফলে একটি সহজাত প্রবৃত্তি প্রায় সকলের মধ্যে রয়ে যায় এবং তার উদাহরণও ভুরি ভুরি। কিন্তু মজার বিষয় কি জানো, সমাজের সকলেই কিন্তু এই সহজাত প্রবৃত্তিকে কাজে লাগায় এমন দাবি করা যাবে না। এসো তোমাদেরকে পরিচয় করাই আমার এলাকার কিছু পাগলের সঙ্গে। হ্যাঁ, পাগলই তো, না হলে কি রাত নেই, দিন নেই, নাওয়া নেই, শোয়া নেই, খাবারের থালি ঢেকে রেখে মা বসে আছে জেনেও ছুটে চলে রক্ত জোগাড়ে অসহায়ভাবে চেয়ে থাকা রোগীদের মাঝে? তাদের দেখলেই বল আসে মনে, তাদের অর্থাৎ

রুগীর পরিবারের, জানে এরা সমস্যার সমাধান করেই ছাড়বে। শুধু কি তাই, গৃহহীন মায়েদের পরম মমতায় ওষুধ পৌঁছে দেওয়া, তাদের স্বল্প হলেও আহারের ব্যবস্থা, পূজোর সময় বিষাদ যেন গ্রাস না করে সেজন্য তাদের নতুন জামাকাপড়ে ঠাকুর দেখিয়ে যথাস্থানে পৌঁছে দেওয়ার মতন হাত বাড়িয়ে দেওয়ার কাজ করতে দেখলে নিজেদের লজ্জাবোধ হয় বই কি। অনেকেই আছেন যাদের পরোক্ষ সহযোগিতা এদের প্রেরণার কারণ, মহতি কাজে কিছুই বাধাস্বরূপ নয়। তবু কোথাও কি মনে হয় না, হাতেরই সন্ধান নয়, এগিয়ে আসুক স্বতঃস্ফূর্তেই। লিখেছেন শ্যামল হালদার, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে। এবারের ভাবনা লিখছেন দীপেশ চন্দ্র চন্দ, 1 নম্বর কালীঘাট রোড, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, কত বড় কঠিন বিষয়কে তুমি কত সহজ করে বলে দিলে, হাত বাড়ালেই বন্ধু, মনে হলো যেন রাতের আকাশের চাঁদ হাতের কাছে, তাই না বন্ধু? প্রভাতী শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা লিখছি তোমায় তোমার মন্তব্যের সাপেক্ষে। তোমার মন্তব্যটি অতটা সহজ নয়। হাত ও বন্ধু শব্দ দুটো ব্যাপক, গভীর ও তাৎপর্যপূর্ণ। হাত হলো রূপ কাল অলঙ্কারের যশ, আর বন্ধু হল আত্মার আত্মীয়, আর সেই আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। বিশ্বাস, সততা, শ্রদ্ধা এবং যোগাযোগ, এগুলো বন্ধুত্বের স্তম্ভ। আমরা 4 ধরনের বন্ধুত্ব লক্ষ্য করে থাকি, যেমন পরিচিতজন, সাধারণ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু এবং আজীবনের বন্ধু। তাই চাণক্যের বন্ধু নীতি শিক্ষা দেয়, যে ব্যক্তি সুখে দুঃখে দুর্ভিক্ষে বিপদে রাজসভায় শ্মশানে অথবা কারোর মৃত্যুর সময় পরিত্যাগ করে না, তিনি প্রকৃত আত্মীয় বা বন্ধু। হাত বাড়ালেই অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু প্রকৃত বন্ধুর বন্ধুত্বটা সহজেই পাওয়া যাবে কি বন্ধু? তিনি সেরা বন্ধু হতে পারেন যিনি আপনাকে সমর্থন করে এবং ভেতরের সেরা গুণটি বিকশিত হতে সাহায্য করে। শুধু তাই নয়, বন্ধু এই শব্দটি আমাদের সবার কাছে গভীর অনুভূতির ও আবেগপূর্ণ এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসার অটুট বন্ধন। এখানে দেবার আছে কিন্তু বিনিময়ে পাবার আশা করে না, এটাই বন্ধুত্বের অলঙ্কার। বর্তমানে বিশ্বজোড়া চলছে বিনিময়ে কিছু পাবার, অর্থাৎ যেমনটি লাভ তেমনটি দান, তাতে বন্ধুত্ব টেকে না, বরং গোপন শত্রুতার জন্ম নেয়, ইতিহাসের ভাষায় যাকে বলে বিশ্বাসঘাতকতা। বন্ধুত্বের হাত বাড়িয়ে চলছে গোপনে মারণ অস্ত্র কেনাবেচার মহড়া। বন্ধুত্বের মূল ভিত্তি হল বিশ্বাস। বন্ধুর হাত ধরেই ব্যর্থ জীবনে বাঁচবার নূতন স্বাদ যখন আসে, তখনই সার্থক হয় হাত বাড়িয়ে বন্ধুত্বের আহ্বান। মনের মিল যাই থাক, বিশ্বস্ততাই বন্ধুত্বের প্রধান শর্ত। পরিশেষে বলবো, বন্ধুত্ব এমন কিছু সহজলভ্য নয় যে হাত বাড়ালেই বন্ধু এসে ধরা দেবে। প্রকৃত বন্ধু নির্বাচনের যোগ্যতা অর্জন করার ক্ষমতা বা যোগ্যতা থাকা চাই, নচেত কপালে অনেক দুঃখ। এর চেয়ে নির্বান্ধব জীবন কাটানো অনেক ভালো, তাই না বন্ধু? ভালো থেকো। শুভেচ্ছান্তে দীপেশ চন্দ্র চন্দ, 1 নম্বর কালীঘাট রোড, কোচবিহার। এবারে ভাবনা লিখছেন হুগলির শেওড়া ফুলি থেকে তাপস সাহা, বন্ধু বাৎসল প্রত্যুষা। অনেকদিন আগে দেখা উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত একটা ছবির কথা মনে পড়ছে, নাম হাত বাড়ালেই বন্ধু, যেখানে ছবির কাহিনীতে উত্তম কুমারের চরিত্রটি ছিল খুবই উদার মনোভাবের, যে চাইলে বা না চাইলেও অযাচিত বন্ধুর মতোই সহযোগিতার হাত বাড়িয়ে দিত। এরকম বন্ধু ভাবাপন্ন মানুষের এখন বড়ই আকাল। এখন সকলেই ভাবে নিজের কথা, অযাচিতভাবে এগিয়ে যায় না অপরের প্রয়োজনে। কোথায় হারিয়ে গেল পাড়ার সেই সব দামাল ছেলেরা, যারা দুঃখে বিপদে ঝাঁপিয়ে পড়ত অপরদের জন্য? অনেকদিন আগে এরকমই একজনকেই আমার মনে পড়ছে, নাম ছিল টুনুদা। হাত বাড়ালেই বন্ধুর মতোই সে সব সময় তার উদার হস্ত বাড়িয়ে রাখত সকলের জন্যই, যখনই যার প্রয়োজন পড়ত।

তো একটা ঘটনার কথা ভাবলেই এখনো আমাকে অবাক করে দেয়। কাটা ঘুড়ি ধরার লোভে একটা কম বয়সী ছেলে আগে পিছে না ভেবেই কাঠ বিড়ালির মতোই উঠে পড়েছে খুবই উঁচু একটা কাঁচা মিঠে আম গাছে। ও ঘুড়ি নিয়ে নামতে গিয়েই তার তো হাত পা ঠান্ডা হওয়ার অবস্থা, সমানে চেঁচিয়ে চলেছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না। সে অত্যন্ত লম্বা গাছ থেকে ছেলেটিকে নামাতে শেষ পর্যন্ত এগিয়ে এলো সেই টুনুদাই। ও গাছের মোটা মোটা কাণ্ডতে পরপর গজাল বা মোটা পেরেক মেরে প্রাণ হাতে করে সেই উঁচু আম গাছটি থেকে ছেলেটিকে নামিয়ে এনেছিল, শহরের বাহবাও কুড়িয়েছিল। আজ বড়ই অভাব এদের, যারা উদারভাবে এগিয়ে যাবে সকলের তরে। লিখেছেন হুগলির শাওরা ফুলি থেকে তাপস সাহা। হুগলির থেকে এবারে আমাদের চলে যাওয়া দক্ষিণ দিনাজপুরে। লিখছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল। প্রিয় প্রত্যুষা, মানব জীবনে বন্ধুত্বের কোনো বিকল্প নেই। প্রকৃত বন্ধু শুধু সুখের অংশীদার নয়, বরং জীবনের যে কোনো কঠিন সময়ে পরম আশ্রয় ও ভরসার প্রতীক। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিতে বন্ধুত্ব কেবল একটি সামাজিক সম্পর্ক নয়, এটি আত্মিক মিলন, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক। প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত ভারতীয় জীবনধারায় বন্ধুত্বের গভীর প্রভাব রয়েছে। পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা কৃষ্ণ, সুদামা, কর্ণ, দুর্যোধন, রাম, সুগ্রীব এমন বহু বন্ধুত্বের দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছি। বন্ধুত্ব হল নিঃস্বার্থ আত্মিক সম্পর্ক, যা কোনো জাত, ধর্ম বা সীমানা মানে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের একটু সহমর্মিতা ও ভালোবাসার প্রয়োজন। আমরা যদি কোনো স্বার্থ ছাড়া অন্যের প্রয়োজনে এগিয়ে আসি, তবে খুব সহজেই একটি সুন্দর ও অটুট বন্ধন তৈরি করতে পারি। সংকটের সময় অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই প্রকৃত বন্ধুত্বের লক্ষণ। বর্তমান ব্যস্ত ও যান্ত্রিক জীবনে মানুষ ক্রমশ একাকী হয়ে পড়ছে। এই নিঃসঙ্গতা কাটাতে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। একটিমাত্র আন্তরিক হাসির বিনিময় বা কুশল বিনিময়ই অপরিচিত মানুষকে কাছের মানুষে পরিণত করতে পারে। বন্ধুত্বের মাধ্যমেই মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং জীবন অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। তাই তো লোককবি রাধারমণ দত্তের অমর সুরে ধ্বনিত হয়, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। শুধু ব্যক্তিগত, সামাজিক বা জাতীয় স্তরেই বন্ধুত্বের গুরুত্ব এবং প্রভাব সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরেও বন্ধুত্বের প্রভাব অপরিসীম। হাত বাড়ালেই বন্ধু, এই আপ্তবাক্যটি আমাদের শেখায় যে সদিচ্ছা থাকলে পৃথিবীতে কোনো সম্পর্কই অসম্ভব নয়। প্রয়োজন শুধু মনের সংকীর্ণতা দূর করে অন্যের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। এই হাত মেলানোর মাধ্যমেই গড়ে উঠতে পারে এক সুন্দর, সহানুভূতিশীল ও সম্প্রীতির পৃথিবী। আসুন সেই সুন্দর পৃথিবী গড়তে সবাই দৃঢ় কণ্ঠে আহ্বান জানাই। হিংসা ও হানাহানি মুছে যাক দূরে, ভালোবাসা জেগে উঠুক প্রতিটি সুরে। বিশ্ব মৈত্রী হোক মানুষের ধর্ম, একতার ছায়াতলে ঘুচে যাক মর্ম। শুভেচ্ছান্তে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এবারের ভাবনা লিখছেন শিলিগুড়ির লেকটাউন থেকে মিতা ভৌমিক। সুপ্রিয় প্রত্যুষা, আজ এই মেকি সম্পর্কের দুনিয়ায় বড়ই প্রযোজ্য তোমার জুলাই মাসের বিষয়বস্তু। আজকাল চারপাশে চেনা মুখের তো কোনো অভাব নেই, উৎসবে, আনন্দে, আড্ডার টেবিলে কত মানুষের আনাগোনা। কিন্তু যখন জীবনের আকাশটায় হঠাৎ কালবৈশাখী ঝড় ওঠে, যখন চারদিক অন্ধকার হয়ে আসে, তখন সেই চেনা হাতগুলো কেমন যেন এক এক করে হারিয়ে যায়। একটা শক্ত হাতের যখন বড় প্রয়োজন ছিল, তখন হাত বাড়ালে দেখি আমার জীবনে সুসময়ের বন্ধুগুলি বেপাত্তা। অথচ আশ্চর্যের বিষয় কি জানো প্রত্যুষা, ঠিক সেই চরম সংকটের মুহূর্তে যখন আমি একেবারে একা, তখন অন্ধকার ফুঁড়ে এগিয়ে আসে এমন কিছু মানুষ যাদের হয়তো কোনো দিন আমি বন্ধু বলে ভাবার অবকাশই পাইনি, যারা প্রতিদিন নিঃশব্দে আমার চারপাশের কাজগুলো সহজ করে দেয়, যাদের আমি এতদিন শুধুমাত্র আমার হেল্পিং হ্যান্ড আর সমাজের নিচু স্তরের মানুষ বলেই বিবেচনা করে এসেছি, তারা কিন্তু আমার একটুখানি ভালো ব্যবহার আর স্নেহের ছোঁয়ায় আন্তরিকভাবে আপ্লুত হয়ে থেকে আমার কৃতজ্ঞতার দাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে

এঁকেছে। ওরা কিন্তু আমার শোকে, আমার দুঃখে কোনো শর্ত ছাড়া, কোনো দ্বিধা ছাড়া আমার পাশে এসে দাঁড়িয়েছে। হয়তো সমাজের চোখে ওদের জন্য উঁচু কোনো স্থান নেই, ওদের পকেটে হয়তো দামি নোটের ভার নেই, কিন্তু ওদের বুকে আছে এক বিশাল আকাশ আর একটা খাঁটি সোনার মন। আমার বিপদে ওরাই নিজের সুখ শান্তি ভুলে জীবন লড়িয়ে দেয়, ওরাই আমার সম্মান বাঁচাতে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। ওদেরই মহানুভবতা দেখে আমার তখন নিজের ভেতরে একটা মস্ত বড় ভুল ভেঙে যায়। আমি বুঝতে পারি বন্ধুত্ব কোনো সামাজিক স্ট্যাটাস দেখে তৈরি হয় না, ওটা তো আত্মার ভেতরের একটা অদৃশ্য সুতোর টান। লৌকিকতার বিচারে যাদের আমরা সমাজের নিচু স্তর বলে আখ্যা দিই, আজ অন্তরের গভীরতায় চেয়ে দেখি ওরাই আমাদের বিপদে ভরসার হাত বাড়িয়ে আমাদের চেয়ে অনেক উঁচুতে বসে আছে। তাই আজ এই বোধগম্যের পর চটকদারি কথার মেকি বন্ধুত্বের মোহ ত্যাগ করেছি আমি। আমি জেনে গেছি হাত বাড়ালেই যারা অন্তর ছুঁয়ে দেয়, অর্থ বা সমাজের মাপকাঠিতে নয়, যাদের আন্তরিক উপস্থিতিতে বিপদের মেঘ কেটে আশার আলো দেখা যায়। সামাজিক নামে তারা যাই হোক, সামাজিক পরিচয় তারা যেখানেই থাকুক, ওরাই আমার জীবনের সবচেয়ে পরম, সবচেয়ে প্রকৃত বন্ধু। লিখেছেন মিতা ভৌমিক, লেক টাউন, শিলিগুড়ি থেকে। এবারের ভাবনা লিখছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে অরূপ সরকার। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই হয়তো বন্ধু পাওয়া যায়, কিন্তু সত্যিকারের বন্ধু পাওয়া আজকের দিনে সত্যি দুর্লভ। ছোটবেলায় আমরা ঈশপের ভালুক ও দুই বন্ধুর গল্প পড়েছিলাম। সেই গল্প থেকে শিক্ষা পাই বিপদের সময় যে বন্ধুকে পাশে পাওয়া যায় সেই প্রকৃত বন্ধু। প্রথমেই জানা দরকার প্রকৃত বন্ধু কাকে বলা যায়। প্রকৃত বন্ধু সেই যে সুখে দুঃখে আপদে বিপদে সর্বদা পাশে থাকে। কিন্তু বাস্তবতা নিরিখে দেখলে এমন বন্ধুর সংখ্যা আজকাল খুবই কম। সুখের সময় তাদের দেখা মিললেও দুঃখের সময় তারা যেন ডুমুরের ফুল। বর্তমান সমাজে আমরা প্রায়ই দেখি বন্ধু হৃদয়ে আন্তরিকতা ও হৃদ্যতার চেয়ে ঈর্ষা, প্রতিশোধ স্পৃহা, রেষারেষি এবং সুযোগ সন্ধানী মনোভাব বেশি জায়গা করে নিচ্ছে। অথচ প্রকৃত বন্ধুত্বের সঙ্গে এসবের কোনো মিল নেই। এমন ঘটনাও দেখা যায় যেখানে এক বন্ধু অন্য বন্ধুর ক্ষতি করেও নির্বিকার থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর বিপথগামিতার পেছনেও বন্ধুরই প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকে। তবে কি ভালো বন্ধু একেবারেই নেই? অবশ্যই আছে। আমি এমন বন্ধুও দেখেছি যারা নিজের আর্থিক ক্ষতি স্বীকার করে নিজের মূল্যবান সময় উৎসর্গ করে, এমনকি কখনো কখনো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে বন্ধুর পাশে দাঁড়িয়েছে। আমার নিজের জীবনেও এমন অভিজ্ঞতা হয়েছে, যদিও এ ধরনের বন্ধুর সংখ্যা সত্যি খুব কম। গত এক দেড় দশক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের ফলে বন্ধু শব্দটির পরিধি অনেক বেড়েছে। সমাজ মাধ্যমে পরিচিত বহু মানুষকে আমরাও বন্ধু বলে সম্বোধন করি, কিন্তু তাদের মধ্যে কতজন প্রকৃত বন্ধু সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। নমস্কার, আন্তে অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। এবারের ভাবনা বিপুল মুখোপাধ্যায় লিখছেন ডিসিপাড়া চালসা জলপাইগুড়ি থেকে। বেতার বন্ধু প্রত্যুষা, তোমার এমাসের বিষয় হাত বাড়ালেই বন্ধু। জীবনের পথ চলায় সবসময় রক্তের সম্পর্কই পাশে থাকে না, এক সময় বন্ধুরাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। সুখে দুঃখে হাসি কান্নায় বিপদে আপদে যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। বর্তমান ব্যস্ত জীবনে মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়, কখনো মানসিক চাপ, কখনো একাকিত্ব, আবার কখনো পারিবারিক বা সামাজিক সমস্যায় অনেকেই অসহায় বোধ করেন। এমন সময় একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন হয়। হাত বাড়ালেই বন্ধু এই ভাবনায় আমাদের শেখায় যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। বন্ধুত্ব শুধু আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজে যদি সবাই একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসে তবে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। একজন

0: সত্যিকারের বন্ধু শুধু আনন্দের সঙ্গে নয়, ভুল পথে গেলে সঠিক পথও দেখায়। জীবনের কঠিন সময়ে বন্ধুর একটি আশ্বাস, একটি সাহস যোগানো কথা অনেক বড় শক্তি হয়ে ওঠে। তাই বন্ধুত্বকে মূল্য দিতে হবে, বন্ধুদের প্রতি দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না, তবে আন্তরিকতা ও মানবিকতার হাত বাড়ালে সত্যিকারের বন্ধু অবশ্যই পাশে এসে দাঁড়ায়। বন্ধুত্বের এই সুন্দর বন্ধনই জীবনকে আরও অর্থবহ ও আনন্দময় করে তোলে। হাত বাড়ালেই বন্ধু কেবল একটি স্লোগান নয়, এটি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি বার্তা। তাই আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই, মানবতার বন্ধনকে শক্তিশালী করি। নমস্কার, আন্তে বিপুল মুখোপাধ্যায়, ডিসি পাড়া, চালসা, জলপাইগুড়ি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুঠুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, যারা জীবনে একবার হলেও হাত বাড়িয়েছেন তারা সকলে একথা এক বাক্যে মানবেন। আমি নিঃস্বার্থভাবে অসংখ্যবার হাত বাড়িয়েছি, এভাবে বন্ধুত্ব গড়ে উঠেছে অনেকের সাথে। কিছু মানুষ ভুলে গেলেও অনেকের সাথে আজও হার্দিক সম্পর্কে আবদ্ধ রয়ে গেছি। মানুষ তো মানুষের জন্য, সুখে দুঃখে বিপদে আপদে দুঃসময়ে আর্থিক প্রয়োজনে হাত বাড়াবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সচরাচর ঘটে না। অসময় হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর কথা, ত্যাগ সাহায্যের কথা কখনো কখনো কিছু স্বার্থপর মানুষ বেমালুম ভুলে যান। তারা আত্মকেন্দ্রিক, এদের অমানুষিক ব্যবহার ও অকৃতজ্ঞতার কারণে অনেক মানুষের মধ্যে হাত বাড়ানোর প্রবণতা অনেক ক্ষেত্রে কমে গেছে। শুধুমাত্র অর্থ সাহায্য করতে হাত বাড়াতে হবে এরকম ভাবনা ঠিক নয়। চলার পথে হঠাৎ অসুস্থ, চলশক্তিহীন, অসহায় বয়স্ক কিংবা দুর্ঘটনাগ্রস্ত মানুষের দিকে মানবিকতার হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়। মানুষ সামাজিক জীব, বন্ধুত্ব সামাজিক সম্পর্ক ছাড়া একাকিত্বের জীবনযাত্রা একেবারে দুর্বিষহ। তাই জীবনটাকে সুন্দর, উচ্ছল, উদ্দীপনায় ভরিয়ে তুলতে হাত বাড়াতে হবে, বাড়ালেই মিলে যাবে প্রাণের বন্ধু। আসুন পারস্পরিক বন্ধুত্বের হস্ত প্রসারিত করি। নিবেদনে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুঠুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা। জুলাই মাসে প্রত্যুষার বিষয়ে হাত বাড়ালেই বন্ধু। তাহলে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী আষাঢ় প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে। সকাল 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 9:00 এবং রাত 9:15 শুনবেন অনুষ্কা চক্রবর্তীর কণ্ঠে ভজন। সকাল 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী উস্তাদ বিলায়েত হোসেন খাঁ। সকাল 10:00 রয়েছে কলকাতার কনভেনশন সেন্টারে আয়োজিত বিধানসভার সদস্যদের পরিচিতিমূলক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। অনুষ্ঠানটি সরাসরি শুনবেন কলকাতা কেন্দ্র থেকে। দুপুর 12:00 শুনবেন কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিস। মহিলা মজলিস অনুষ্ঠানে আজ শুনবেন নারী মন, এছাড়া রয়েছে গর্ভবতী মায়ের পুষ্টি ও স্বাস্থ্য, এ বিষয়ে আলোচনা আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। অংশগ্রহণে রয়েছেন ডক্টর সোহিনী ভট্টাচার্য এবং শাহানা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:45 এবং সন্ধে 6:40 শুনবেন লোকগীতি মানবেন্দ্র দের কণ্ঠে। নেপালি অনুষ্ঠান শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে দুপুর 2:30। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোনের অনুষ্ঠান। সন্ধে 6:05 শুনবেন বিশেষ সঙ্গীতানুষ্ঠান বাদল দিনে, রচনা মনোজ মজুমদার। সন্ধে 7:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 নাটক খেলাঘর, রচনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্জিলাল। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30। রাত 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:30 শুনবেন মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আকাশবাণী শিলিগুড়ি এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 শুনবেন হাম হেরা হি প্যারকে, সকাল 8:15 এবং দুপুর 2:00 রয়েছে বন্দে মাতরম, সকাল 8:30 রয়েছে চিত্রালোক, সকাল 9:00 শুনবেন ইন্দ্রধনু, সকাল 10:00 হ্যালো ফরমাইশ, বেলা 11:00 চয়নিকা, দুপুর 12:05 শুনবেন ইয়াদকি মাহফিল, সুরিলা সফর অনুষ্ঠানটি রয়েছে দুপুর 1:00, দুপুর 2:30 শুনবেন সদাবাহার নাগমে, দুপুর 3:00 হ্যালো সাহেলি, বিকেল 4:00 রয়েছে গীতভারী কাহানি, ছায়া গীত অনুষ্ঠানটি রয়েছে বিকেল 5:00 এবং রাত 10:00, 5:30 তারানে ন্যায় পুরাণে, সন্ধ্যে 6:05 গানের ভেলা, সন্ধে 7:00 জয়মালা, 7:45 শুনবেন গুলদস্তা, হাওয়া মহল অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00, 8:15 চিত্রালোক, রাত 9:00 শুনবেন আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার এবং রাত 10:30 শুনবেন ঢলতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলিগুড়ি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকে ট্রাফিক বুলেটিন। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলমান শাহডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, ফুলবাড়িহাট ফুলবাড়ি দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত ধীরগতি যান চলাচলের সম্ভাবনা রয়েছে, আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শুনলেন অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা, বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। শুনলেন আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন

স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রত শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাঁচটি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন, আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে অভিন্ন বিধি, দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের সবকটি থানায় সূচনা হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক এবং সাইবার হেল্প ডেস্কের। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী 7 দিনের পুলিশ হেফাজত। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকেই তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হচ্ছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী এবং বাজেট প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকার, সাংসদ ও সংসদীয় বিশেষজ্ঞরা এই অধিবেশনগুলিতে বক্তা ও রিসোর্স পার্সন হিসেবে কাজ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। থাকবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 4 জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে সমাপনী অধিবেশন হবে। সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যপাল আর এন রবি। এই কর্মসূচিতে যোগ দিতে গতকাল কলকাতায় পৌঁছেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্টবেঙ্গল 2026 এর খসড়া বিল পরীক্ষা

0: সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 2 চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতায় নগর দায়ের আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজ গতকালের বৈঠকে গৃহীত হয়েছে। পাশাপাশি ভিবিজি রামজির প্রকল্পে রাজ্যে বাস্তবায়নের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরে একটি ইএসআই হাসপাতাল এবং মালদায় জওহর নবোদয় বিদ্যালয় তৈরির জন্য জমি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কোচবিহার ও বাঁকুড়া জেলায় 2টি বৈদ্যুতিক সাবস্টেশন তৈরির লক্ষ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরতদের আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।
1: মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ বিভিজিরামজি স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।
0: যথাযথভাবে যাচাই করেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতে অযোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
2: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
0: গতকালই রাজ্যের সবকটি থানায় শুরু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। 24 ঘন্টা চালু থাকা এই হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। রাজ্যের সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
2: সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন, অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের 2টি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 2টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। উত্তরকন্যা একটি প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেবার কথা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী আজ সাক্ষাৎ করতে পারেন। রাজ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। নিউটাউনে হাসপাতাল গড়ে উঠবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর জানা গেছে। 1,000 শয্যার এই হাসপাতালে 500টি শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য সংরক্ষিত থাকবে।

0: এই 500 শয্যায় যারা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যেই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগেই জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। আরচিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় ভিসেরা পরীক্ষার সময় নমুনা অদলবদল ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠার প্রেক্ষিতে শিয়ালদা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার। এক ব্যক্তি অভয়ের বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে বিলগেছে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অভয়ার ভিসেরা নমুনা অদলবদল করা হয়েছিল। ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে চিঠিতে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাণী শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। তথ্য সংস্কৃতি বিভাগের অতিরিক্ত তথ্য অধিকর্তা ও বার্তা শাখা প্রধান সুমিতা দে প্রয়াত গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1: আমাদের 3 তারিখের উপকূলের দু একটা জেলায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা দুটোই বাড়ার সম্ভাবনা।
0: আলিপুর আবহাওয়া অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস এই তথ্য জানালেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অহনা শেঠ।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

হ্যালো, আকাশবাণী লাইফ ও নিন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আজ রয়েছি তনুকা আপনাদের সাথে। আপনাদের উদ্দেশ্যে ফোন নম্বরটি একবার বলে দিই, 9434076705। এই নম্বরে ফোন করুন, আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। প্রতিটি নতুন সকাল কিন্তু একটা নতুন কিছুর শুরু। প্রকৃতির কাছ থেকে আমরা এই প্রত্যেকটা দিন যেন একটা সুন্দর উপহার হিসেবে পাই। ভোরের প্রথম আলো, পাখির কূজন, নির্মল বাতাস যেন একটাই বার্তা দেয়, জীবন থেমে থাকে না, প্রতিটি দিনই নতুন করে শুরু করার সুযোগ নিয়ে আসে। গতকালের সাফল্য আমাদের অনুপ্রেরণা হতে পারে, আবার ব্যর্থতাও হতে পারে। এই ব্যর্থতা কিন্তু আবার আমাদের কাছে এক নতুন শিক্ষা। তাই নতুন সকাল মানেই অতীতের হতাশা ঝেড়ে ফেলে নতুন আশা, নতুন উদ্যম, নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলা। ছোট ছোট ইতিবাচক কাজ, একটি আন্তরিক হাসি, কাউকে

0: সাহায্য করার মানসিকতা কিংবা নিজের লক্ষ্য পূরণের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া, এসব দিয়েই একটি দিন হয়ে উঠতে পারে অর্থবহ। তাই আজকের এই নতুন সকালটিকে আমরা নিশ্চয়ই কৃতজ্ঞতা জানাব, জানাব ভালোবাসা এবং আত্মবিশ্বাস দিয়ে বরণ করে নেব আরও একটি নতুন সকালকে। মনে রাখব, প্রতিটি সূর্যোদয়ই কিন্তু আমাদের বলে যায়, যতদিন নতুন সকাল আসে ততদিনই কিন্তু নতুন স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলার সুযোগ থাকে। তার মানে প্রত্যেকটা নতুন সকাল একটা নতুন সুযোগ। আজকের আলোচনার বিষয়ে তাহলে আমরা এটাই রাখছি। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো এটা ভীষণ রকম সত্যি, একটা নতুন সকাল মানে একটি নতুন সুযোগ। আমরা কথা বলবো আমাদের শ্রোতা বন্ধুদের সাথে অবশ্যই। শুরুতেই কিন্তু আমরা এক শ্রোতা বন্ধুকে আমাদের ফোনে পেয়ে গেছি। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ, শুভ সকাল দিদি ভাই। আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: প্রবীর বাবু কেমন আছেন বলুন?
1: খুব ভালো আছি দিদি ভাই। একটু একটু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা আছে, মেঘ করে আছে, কিন্তু কোনো বৃষ্টির নেই। হ্যাঁ, আর ওই হালকা হালকা মানে সেই পুষ্প বৃষ্টির মতন আর কি বৃষ্টি। কোনো কাজেও লাগবে না, কিছুই না, আর গুমোট গরম হয়ে আছে দিদি ভাই। আর প্রত্যেক দিন সকালটা শুভ হয় সবার জন্য দিদি ভাই, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে এবং ভালোবাসতে হবে, এবং মানুষকেও ভালোবেসে তাদের সাথে চলতে হবে। বাবা মাকে সব সময় প্রণাম করে তাদের দেখানো পথে চললেই আপনার কিন্তু প্রত্যেক দিন শুভ হবে। আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলাম আর আমার সকাল শুভ হবে, এটা কিন্তু নয় দিদি ভাই। এবং প্রত্যেক দিনের রুটিন হচ্ছে আপনার গীতা পাঠ প্রত্যেক দিন করতে হবে, এবং সেইটা আপনাকে পথ দেখাবে নতুন দিশা, নতুন তার চেতনা, তার শুভাকাঙ্ক্ষী, এই যে ভালোবাসা, এই যে জায়গাটা, এই যে আপনাদের সাথে প্রত্যেক দিন যে কথা বলি, এটাও কিন্তু আমাদের পথ চলার একটা পাথেয় দিদি ভাই।
0: খুব ভালো বললেন। আসলে আমাদের আজকের বিষয়টা ছিল যে একটা নতুন সকাল একটা নতুন সুযোগ, এই বিষয়ে আপনি কি বলবেন? মানে আমরা তো অতীতে অনেক ভুলভ্রান্তি করে থাকি, সেগুলো শুধরোতে চাই এবং সুযোগ পেলে মন্দ হয় না। তাই প্রত্যেক দিনকেই যদি আমরা একটা নতুন সূচনা মনে করি বা আমাদের ভুলগুলোকে ঠিক করে নেওয়ার একটা নতুন সুযোগ মনে করি, তাহলে কি সেটা ঠিক হবে? সেটা সে বিষয়ে আপনি কি বলবেন
1: দিদি ভাই? দেখুন, মানে ভুল তো মানুষ মাত্রই হচ্ছে, কিন্তু সেই ভুলটা আমরা কিছু কিছু জায়গায় মানে আপনি যদি ভালোবেসে মেনে নেন তাহলে কিন্তু সেই ভুলটা শোধরানো যাবে। আর যদি বলেন না আমি ভুল শোধরাবো না, হ্যাঁ এবারে আপনি আমাকে একচর মারলেন, সেই ভুলটা কিন্তু শোধরানো যাবে না দিদি ভাই, কারণ সেইটা তো আপনি নিজে ইচ্ছা করে আমাকে চটটা মারলেন
0: না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, অবশ্যই। আসলে আমি বলতে চাচ্ছি যে একটা আমাদের মানে সঠিকভাবে চলার বা সঠিক বিষয়কে খুঁজে নেওয়ার একটা নতুন সুযোগ কিন্তু একটা নতুন সকাল, মানে একটা নতুন দিন কিন্তু আমাদের অনেক সুযোগ এনে দেয় আমাদের সঠিকভাবে চলার জন্য, চলার ক্ষেত্রে এই বিষয়টা। মানে ধরুন সকাল হলো, আমরা আমাদের ভীষণ সকালবেলা তো এনার্জি ভরপুর, হ্যাঁ দিনের কাজগুলো আমরা পরপর করে নিলাম এবং গতকাল যে ভুলটা আমরা করেছিলাম সে বিষয়ে আজকে সতর্ক হয়ে গেলাম, আমরা আজকে যে কাজটা করব তাতে যেন সেই ভুলটা আবারও না হয়, তার একটা নতুন সুযোগ আমরা কিন্তু পেলাম নতুন দিনে, তাই তো?
1: হ্যাঁ দিদি ভাই। এবং দেখুন যে এই যে ভুলটা, মানে ভুলটা শুধরানোর কিন্তু আমারই করতে হবে, আমাকে
0: একদম একদম নিজেকেই করতে হবে। ঠিক ঠিক,
1: নিজেকে করতে হবে, অন্য কেউ এটা এসে
0: করে দিতে পারবে না, একদম
1: না। এবং এবং ভুলটা যদি আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারেন তাহলেই কিন্তু ভুলটা শোধরানো যাবে দিদি ভাই।
0: হ্যাঁ,
1: তার আগে কিন্তু কেউ কাউকে হাতে ধরে, এটা তো শিক্ষার কোন জিনিস নয় যে আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবো,

0: বুঝতে হবে।
1: নিজের উপরে নিজের সূচনা মানে নিজেকে সংযত হয়ে সব কাজগুলো করতে হবে। ভুল তো মানুষ মাত্রই হয়, ভুল হবে, ভুলের তার ক্ষমা আছে, তার ইয়ে আছে। তো দিদিভাই এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ধন্যবাদ। আসলে প্রত্যেকটা দিনই তো একটা নতুন কিছুর বহন করে আনে, নতুন বার্তা বহন করে আনে। আমাদের বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভুল ভ্রান্তিগুলোকে আমরা ঠিক করার একটা সুযোগ পাই নতুন দিনে, এবং আমাদের মনে করতে হবে যে প্রত্যেকটা দিনই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, করার সুযোগ রয়েছে। যা করেছি, ভুল করেছি বা ঠিক করেছি, যাই বলুন না কেন, অভিজ্ঞতার ঝুলি ভরেছি, সেই সমস্ত কাজে লাগিয়ে আগামীতে, আগামী জীবনে সুন্দরভাবে পথ চলার জন্য কিন্তু একটা সুযোগের দরকার। আর এই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল যেন আমাদের সেই সুযোগ। চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানে। প্রথম গানটি আজ শুনবেন চন্দনা দীক্ষিতের কণ্ঠে, গানটি শুনবেন কাজল ছবি থেকে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, শুভ সকাল। আমি
0: শুভ সকাল।
1: আমি ত্রিপুরা থেকে বলছি, অবিনাশ বলি।
0: অবিনাশ বাবু বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠান
1: তো
0: নিয়মিত শোনা হয়।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
0: আচ্ছা, কেমন লাগে?
1: হ্যাঁ, খুব ভালো লাগে, কারণ আপনাদের অনুষ্ঠানে আমি শুনে অনেকটা উপলব্ধি করতে পারি, আর সেখানে অনেকে অনেক নিজের বক্তব্য গুলো রাখেন, সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শেখার সুযোগটা পেয়ে থাকি, আর ওনাদের অভিজ্ঞতা শুনে আমাদেরও খুব ভালো লাগে।
0: বাহ, খুব ভালো। আজকের বিষয় শুনেছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনেছি তো। দেখুন, নতুন সূর্যোদয় যখন আমাদের জীবনে চলে আসে প্রত্যেকটা দিন, তখন আমরা কিন্তু সেই সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু আমাদের সেই সূচনাটা সেই আবার জিরো থেকে শুরু করতে পারি, কারণ আমরা গতকালকে কি করেছি না করছি সেটাকে ফেলে রেখে দিয়ে আবার সেই নতুন সুযোগটা আমরা কাজে লাগিয়ে আবারও সেই জিরো থেকে আবার 100 পর্যন্ত আমরা যদি আবার যদি নিজেকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু আমরা আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারবো। সেই জন্য কিন্তু আমাদের সেই সুযোগটা দেওয়া হয়, কারণ আমরা যে কি করেছি না করেছি সেটা দূরে সরিয়ে আবার নতুন ভাবে সূচনা করলে আমরা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো।
0: ঠিক ঠিক, আর এই বিষয়টাই আমি বলতে চাইছিলাম, বা শ্রোতা বন্ধুরাও শুনছেন নিশ্চয়ই একমত হবেন, যে যত পুরনোকে ফেলে রেখে ভুলগুলোকে ঠিক করে তার থেকে শিখে নিয়ে নতুনভাবে কোনো কিছু শুরু করার সুযোগ তো আমাদের সব সময় হয় না, কিন্তু এই প্রত্যেকটা সকাল যেন আমাদেরকে সেই একটা ছোট্ট সুযোগ হলেও যেন এনে দেয় আমাদের প্রতিদিনকার কাজের মাত্রাকে বা মানকে আরো বাড়াতে বা আরো ভালোভাবে জীবন যাপন করতে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই।
0: একদম, খুব ভালো লাগলো আপনি এত দূর থেকে ফোন করেছেন আমাদের অনুষ্ঠানে। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আমাদের আলোচনার বিষয়ে কিন্তু আজকে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা একমত হয়েছেন এবং ফোন করে কিন্তু তাদের মতামতগুলো জানাচ্ছেন। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার ফোন নম্বরটি বলে দিন, 9434076705। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রথমেই সুপ্রভাত।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আপনি ভালো আছেন তো?
0: একদম আমাদের পরিচিত শ্রোতা মনে হচ্ছে, আপনার নামটা একবার বলুন।
2: পরিতোষ দাস
0: একেবারে
2: বলছি।
0: একেবারে পরিতোষবাবু ভালো আছেন তো?
2: হ্যাঁ আছি।
0: আচ্ছা, আজ তাহলে আপনার বিষয়, আজকের বিষয়ে কি বক্তব্য? আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো প্রত্যেক দিন অর্থাৎ নতুন একটা সকাল আমাদের নতুন একটা সুযোগ এনে দেয়, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, উনি ভীষণ, ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য। উনি গান শুনতে ভীষণ ভালোবাসেন এবং অনুষ্ঠানে ফোন করে ওনার একটাই অনুরোধ, ভালো গান শোনান। অবশ্যই আমরা তো চেষ্টা করছি আপনাদের ভালো লাগার জন্য মনের মতো করে গান শোনাতে। তাহলে আমরা চলে যাই আজকের অনুষ্ঠানের পরের গানে। পরের গানটি শুনবেন পদ্মাবত ছবি থেকে সঞ্জয় লীলা বনশালির সুরে। গানটি গিয়েছেন নীতিমোহন।

0: হ্যালো,
1: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি প্রধাননগর শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার
1: হ্যাঁ,
0: নামটা?
1: গৌরী সরকার।
0: হ্যাঁ, গৌরীদেব বলুন।
1: বলে কি, রাত পোয়ালেই নতুন সকাল,
0: হ্যাঁ,
1: তাই?
0: আর এই
1: হ্যাঁ,
0: সকাল আমাদের একটা নতুন সুযোগ।
1: নতুন সুযোগ।
0: হ্যাঁ,
1: আবার যদি কাউকে একটুখানি, যেমন কালকেই আমার একটা ঘটনা, যেমন এক ভদ্রলোক খুবই অসুস্থ, বুঝলেন তো? হ্যাঁ, কালকে গিয়ে মানে ওনার ডাক্তার ইয়ে করে দিয়েছে, তা আমি কালকে গিয়ে একটুখানি ওনার সাথে দেখা করে আসলাম, প্রেরণা দিয়ে আসলাম, চিন্তা করবেন না। এই যে সকালটা হওয়ার পরে যে সবাইকে ভালো রাখার জন্যে নিজে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, এটা কিন্তু বিশাল ব্যাপার। নতুন সকাল মানে একটা সকাল থেকে শুরু হচ্ছে রাত অব্দি। এইগুলো,
0: নতুন উদ্যম আর কি, নতুন আশা আমাদের মনে জাগে, এবং আমরা
1: হ্যাঁ
0: আবারও মানে মন ভেঙে গেলেও আবারও যেন কোথা থেকে একটা মনে জোর পাই, সাহস পাই
1: হ্যাঁ
0: এই সকালের সূর্যকে দেখার পর,
1: হ্যাঁ
0: তাই না?
1: সূর্যকে দেখা,
0: ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক
1: মানে খুব ভালো থাকার জন্য সকালটা। আমি যেমন সকালবেলা দরজা খুলেই বলি, আজকে সকালটা যেন ভালো যায়, ঠাকুরের তো সব প্রণাম টুনাম করলাম, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সবচেয়ে এখন বড় জিনিস কি বলেন তো দিদিভাই, সুস্থ থাকাটা এখন খুব দরকার প্রত্যেক মানুষের। সুস্থ থাকাটা যে এখনকার দিনে যে কত ইয়ে, কালকে যে ভদ্রলোককে দেখে আসলাম, মানে এত খারাপ লাগলো। উনি আমাকে পরশু দিন, আমি ওনার খোঁজ নিলাম ফোন করে, বলে কি বৌদি একটু আমার সাথে একটু দেখা করে যান আমাকে। তারপরে দেখলাম যে ওনার মানে ইয়ে নাই, ছেলের বউ বলে কি কাকিমা আসলে না, সবাই বয়স হয়ে গেছে, যাই হোক রোগের তো আর কোনো হিসাব নেই, কখন কার কোথায় কখন হয়ে যায় কোনো কিছু বলার নাই। তো সকালটা হচ্ছে ভালো থাকার জন্য নিজেকেও ভালো রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে।
0: ঠিক, মানে এই সকালের সূর্যটা মানে ঝলমলে আকাশটা যেন আমাদের মনে সাহস যোগায়,
1: সাহস
0: হ্যাঁ,
1: যোগায়,
0: যে আমরা
1: হ্যাঁ
0: না সত্যি আমরা পারবো,
1: হ্যাঁ
0: যেই
1: পারবো,
0: যেই বিষয়টা আমরা ব্যর্থ হয়ে গেছি বা হার মেনে গেছি, এই
1: হ্যাঁ
0: নতুন একটা সকাল, নতুন উদ্যমটা যেন আমাদের ভীষণভাবে একটা ওষুধের মতো কাজ করে, যে না
1: কালকে
0: আমাদের
1: যেমন ওই
0: প্রাণ শক্তি
1: ভদ্রলোককে
0: বাড়িয়ে
1: বললাম,
0: দেয়। হ্যাঁ,
1: হ্যাঁ ভদ্রলোককে বললাম, আপনি ভেঙে পড়বেন না,
0: ঠিক,
1: হ্যাঁ আপনি ভেঙে পড়বেন না, আপনার হয়েছে কি হয়েছে, আপনি লড়াই করবেন, আমার কিচ্ছু হয়নি। এই যে একটা মনের মধ্যে আস্তে মানে যদি রাখি আমি, তাহলে কিন্তু আমি ঠিক থাকতে পারবো।
0: একদম ঠিক। আপনি খুব সুন্দর বিষয়টিকে বুঝতে পেরেছেন এবং অনুধাবন করেছেন, আত্মস্থ করেছেন এবং আমাদের সামনে বলছেন। হ্যাঁ, এবং শ্রোতা বন্ধুরাও কিন্তু শুনছে আপনার কথা। খুব
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: লাগলো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
1: হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ,
1: হ্যাঁ
0: এভাবেই শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমাদের সাথে
1: আমি
0: জড়িত।
1: দিদিভাই, আমি রেডিও সকাল 6টার থেকে খুলি, হ্যাঁ এই

0: হয়, তারপরে প্রোগ্রাম হওয়ার পরে কাজ করছি, কিন্তু মাঝে মধ্যে
1: হুম
0: কাজও করি। আমি একা থাকি, আমি নিজের কাজ করতে খুব ভালোবাসি, আর কাজের মধ্যে থাকলে না মাথাটাও ভালো থাকে, ব্রেনটা।
1: ঠিক, একদম ঠিক। খুব
0: হ্যাঁ
1: ভালো
0: হ্যাঁ
1: লাগলো আপনার সাথে কথা বলে।
0: হ্যাঁ
1: শুনতে থাকুন
0: ঠিক আছে,
1: অনুষ্ঠান। হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ
1: আসলে সব শেষেরই তো একটা সুন্দর শুরু আছে আবার, না? মানে দিন যখন শেষ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আমরা সারা দিনের এত কাজের চাপে কিংবা ধরুন হতাশায় ভেঙে পড়ি, মনে হয় যেন সব শেষ এখানেই, কিন্তু না, আবার পরদিন যখন রোদ ঝলমলে আকাশটা দেখি, চারদিক আলোয় ঝলমল করছে, সূর্য তার তেজে জ্বলছে, তখনই মনে হয় না, আমরা ঠিক পারবো, আবার নতুনভাবে শুরু করব, আবার এগিয়ে চলব, আবার নতুনভাবে বাঁচব। এটাই তো জীবন, তাই না? আজকের বিষয়টা কিন্তু এই ভাবনা থেকেই। আবারও একজন শ্রোতা বন্ধুর ফোন আমরা পেয়ে গেছি। হ্যালো,
2: হ্যালো নমস্কার, হ্যালো নমস্কার,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মে রাকেশ বাত করা, সিমলা সে।
1: হ্যাঁ রাকেশ বাবু, কেমন আছেন? আপনি এর আগেও একদিন ফোন করেছিলেন।
2: জি জি, তো মে আজ কে বিষয় পে মে ইয়ে কেনা চাহতা হু কি হামারে লিয়ে জো হ্যায় নয়া সবেরা জো আতা হ্যায় তো হমে উস পে মৌকা উঠানা চাহিয়ে, উস পে হমে ডরনা চাহিয়ে, ক্যুঁকি হো সকতা হ্যায় হমে নয়া সবেরা জো হ্যায় হমে অনেক মৌকা দেতা হ্যায় তো উস মৌকে কো হমে গঁওয়ানা নি চাহিয়ে অর উস পে হমে খারা উঠনা চাহিয়ে। ইয়ে নেই কি হমারে জীবন মে কাল ক্যা হোগা, মত সোচে কি নয়া সবেরা আজ হমারা ইন্তজার কর রহা হ্যায় তো ইসকা হমে মৌকা ও হমে জরুর জো হ্যায় উঠানা চাহিয়ে।
1: বাহ, একদম ঠিক, একদম ঠিক। আপনি এত দূর থেকে ফোন করেছেন আমাদের অনুষ্ঠানে এবং আজকের বিষয় নিয়ে যা বললেন, সত্যি আমরা ঋদ্ধ হলাম। ধন্যবাদ।
2: ধন্যবাদ।
1: সুদূর সিমলা থেকে আমরা আরেক হিন্দি ভাষী বন্ধু আমাদের অনুষ্ঠান শোনেন এবং ভালোবাসেন এই ভেবেই ভীষণ ভালো লাগছে, এবং উনি ফোন করছেন নিয়মিত কদিন ধরেই আমরা দেখছি। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুকে। আমরা যে বিষয়ে ছিলাম, আসলে অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে এসে গেছে, আমরা আর বেশিক্ষণ আমাদের আজকের অনুষ্ঠান চালাতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও শেষ একটি ফোন আমরা ধরে নিই। হ্যালো,
3: হ্যালো নমস্কার,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: শুভ সকাল।
1: শুভ সকাল।
3: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন, আজকের বিষয় তো শুনেছেন, এ বিষয়ে কি
3: হ্যাঁ
1: বলবেন?
3: হ্যাঁ, দেখুন সকালটা শুরু আমার হয়, হ্যাঁ, পূজা অর্চনার মধ্যে দিয়েই আমি সকাল শুরু করি। আর আমার বাড়িতে প্রচুর ফুলের গাছ আছে, তো সেগুলো হ্যাঁ তুলে প্রথমে স্নান টান সেরে ফুল টুল তুলে, হ্যাঁ, আমার বাড়ির সামনে দুটো মন্দির আছে, সেখানে যাই, ফুল দিয়ে আসি, হ্যাঁ, নিজের বাড়ির। আর এমনি সকাল ঘুম থেকে ওঠার পর কয়েকজন আমার বড়দের ছবি আছে, হ্যাঁ, সেই সমস্ত ছবিগুলো সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, প্রণাম করি, ওনাদের সঙ্গে হয়তো মনের কথা বলি, আমার বাবা আছেন, আমার শ্বশুর মশাই আছেন।
1: আসলে আজকের বিষয়টা ছিল, আজকে আমাদের প্রত্যেকটি নতুন সকাল আমাদের একটি নতুন
3: হ্যাঁ
1: সুযোগ
3: নতুন
1: দেয়।
3: সকাল
1: হ্যাঁ,
3: সুযোগ, হ্যাঁ
1: নতুন
3: বুঝতে,
1: সুযোগ। হ্যাঁ, এই বিষয়টা কি বলবেন?
3: দেখুন সুযোগ তো প্রত্যেকটা সকাল মানে হওয়া মানেই একটা করে নতুন সুযোগ। আমাদের জীবনে অনেক মানে ঘাত প্রতিঘাত, দুঃখ কান্না হাসি অনেক কিছুই আছে, তার মধ্যে থেকেই আমাদেরকে সুযোগগুলো খুঁজে নিতে হয়, নিজেদেরকেই খুঁজে বার করে নিতে হয়। সুযোগ তো ধরুন নিজে এসে আমাদের কাছে ধরা দেবে না। হ্যাঁ, আমরা যদি কোনো ভালো কাজ করব মনে করি, তো সেই কাজটা করার জন্য কিন্তু আমাদেরকে প্রতীক্ষা অপেক্ষা করতে হয়, দিন গুনতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধরলে সফলতা নিশ্চয়ই আসবে। আর সব থেকে বড় কথা, ঈশ্বরের উপর একটা ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে, তাহলেই কিন্তু একটা নতুন ভোর, একটা নতুন সকাল, একটা নতুন সুযোগ কিন্তু আমাদের আসবে। আর মানুষের সান্নিধ্যে থাকতে হবে, মানুষকে মুখে অনেকেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু

0: আদতে দেখা যায় তারা মুখে যেটা বলে সেটা কিন্তু কাজের ক্ষেত্রে তাদের সেটা কিন্তু হয় না। তাই মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সান্নিধ্যে থাকতে হবে। হ্যাঁ, এটুকুনি বললাম, সময় কম। হ্যাঁ, ভালো
1: অনেক
0: থাকবেন।
1: ধন্যবাদ আপনাকে, অনুষ্ঠান শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। তাহলে আমরা আজকে এই বিষয়টায় আলোচনায়, যেটা আমাদের কথায় যেটা বেরিয়ে এলো, সেটা হলো প্রত্যেকটা নতুন সকাল আমাদের একটা নতুন সম্ভাবনা নিয়ে আসে, নতুন আশা তৈরি করে আর নতুন উদ্যম যোগায়। রাতের অন্ধকার যখন শেষ হয়ে যায়, সূর্যের প্রথম আলো আমাদের মন ভরিয়ে দেয়। গতকালের ব্যর্থতা দুঃখকে আমরা পিছনে ফেলে আজকে আবার নতুনভাবে পথ চলা শুরু করি। প্রত্যেকটা দিন আমাদের একটা নতুন সুযোগ, যেখানে আমরা ভুলগুলোকে আমাদের শুধরে নিতে পারি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে পারি। ইতিবাচক চিন্তা, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অধ্যবসায় নিয়ে দিনের শুরু করলে সাফল্যের সম্ভাবনাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই প্রতিটি সকালকে আনন্দ, কৃতজ্ঞতা ও আশাবাদ দিয়ে স্বাগত জানানো উচিত। মনে রাখতে হবে, একটা সুন্দর সকালই কিন্তু একটা সুন্দর দিনের ভিত্তি গড়ে তোলে, আর প্রতিটি নতুন দিনই আমাদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ হাতে আর সময় নেই, শেষ করতে হচ্ছে এখানেই আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। এতক্ষণ আমি তনুকা ছিলাম আপনাদের সাথে।

0: এতক্ষণ শুনলেন ভজন অনুষ্কা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর সমীক্ষা।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকে তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দিচ্ছেন না। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন ও পর্তুগাল রাউন্ড অফ 16 উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেছেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘে চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়েও তারা সন্তোষ ব্যক্ত করেছেন।
2: আর্থিক দুনিয়া সাপ্লাই চেইন মে রুকাওয়টে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাবট সে জুঝ রহি লেকিন জেসে কহা জাতা হ্যায় ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনা হি নাহি, পিছলে 12 বর্ষো মে হম ভারত মে কাইজেন ফিলোসফি যানি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট আপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস প্রমুখ। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ ও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি আলোচনায় থাকছে। লোকসভা সচিবালয় জানিয়েছে বিধায়ক, সাংসদ, অধ্যক্ষ বা প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা, বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতার নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও বৈঠকে।

0: গৃহীত হয়েছে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিলটির খসড়া পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
1: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
0: রাজ্যে সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের 2 বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2 পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যে এই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগে জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়।
2: তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পাহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী এই তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। প্রথম ব্যাচে তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্ডেরবাল জেলার বালতালে 2টি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য পঞ্চায়েতিরাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে রাজ্যগুলির পঞ্চায়েত মন্ত্রীদের নিয়ে জাতীয় স্তরের একটি কর্মশিবিরের আয়োজন করছে। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গ্রামীণ এলাকার স্থানীয় প্রশাসনের জন্য ষোড়শ অর্থ কমিশনের অনুদান কাজে লাগানোর বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারবে না। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 8 জন। আজ ভোরে কাম্ভাম ওয়াই জাংশনের কাছে একটি সারবোঝাই লরি দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহতদের গিড্ডালুর এবং কাম্ভাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দেবেন না। ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, ইরানের নেতৃবৃন্দের উপর ইসরায়েলের হুমকি রয়েছে, তাই এই মুহূর্তে জনসমক্ষে আসা তার জন্য নিরাপদ নয়। এদিকে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস

0: থেকে 100 মিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে পর্তুগাল। অন্য খেলায় গতরাতে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে শেষ 16 পৌঁছেছে স্পেন। রাউন্ড অফ 16-এ আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়েচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম, আগলে রাখার শিক্ষা। লিখেছেন অনুপম কাঞ্জিলাল। গোটা পৃথিবীতেই আধুনিক সময়ে ব্যক্তি স্বাধীনতার পরিসর ক্রমেই চওড়া হচ্ছে, সেটা স্বাভাবিকও। ব্যক্তি তার নিজস্ব অভিমত ও রুচি অনুযায়ী জীবনযাপনের অভিমুখ নির্ধারণ করবে, অন্য কেউ সেখানে ঢুকবে না, এই সিদ্ধান্তে আধুনিক সময়ে দাঁড়িয়ে দ্বিমত পোষণের কোনো অবকাশ নেই। কিন্তু এই অন্যের পরিসরে না ঢোকার আগ্রহ যদি এমন স্তর ছুঁয়ে ফেলে যেখানে মানুষ ভুলে যায় তার সামাজিক দায়, সহমর্মিতার অনুভূতি, তবে তা কি সভ্যতার জন্যই এক বিপদ বার্তা নয়? আসলে ব্যক্তি স্বাধীনতার বোধ ও সহমর্মিতার দায়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু মুশকিল হল সহমর্মিতা দেখাতে গিয়ে অন্যের ব্যক্তি স্বাধীনতার সীমানার মধ্যে ঢুকে পড়া হচ্ছে কি না, তা নিয়ে অনেক সময়ই একটা সংশয় বা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্ব বা সংশয়ের কারণেই পথে ঘাটে প্রতিদিন চলাফেরা করা নাগরিক পরস্পরের প্রতি উদাসীন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য উঠে আসছে, আধুনিক নাগরিক তাদের সহনাগরিকদের ভালো মন্দ নিয়ে উদাসীন থাকাই শ্রেয় বলে বিবেচনা করছেন। রাস্তায় কেউ বিপদে পড়লে অন্যেরা এড়িয়ে যাচ্ছেন, নাগরিকদের পারস্পরিক সহমর্মিতার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। ব্যক্তি নাগরিক তার কষ্ট, যন্ত্রণা, অসহায়তাকে নিজের মধ্যে অবরুদ্ধ রাখতেই বেশি তৎপর হচ্ছেন। মনোবিদরা বলছেন, এমনটা হওয়া অসম্ভব নয় যে ব্যক্তি স্বাধীনতার প্রবল দাপট মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে নিঃসঙ্গতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিপদের মোকাবিলা করতে ব্যক্তি স্বাধীনতার তাৎপর্যকে আবার নতুন করে বুঝতে হবে আমাদের। বুঝতে হবে ব্যক্তি স্বাধীনতা মানে ব্যক্তির মতকে মান্যতা দেওয়া, তার সঙ্গে সামাজিক সহমর্মিতার কোনো ব্যবধান থাকতে পারে না। ট্রেনে বা বাসে আমাদেরই পাশে বসা একাকী কোনো মানুষ যদি অনর্গল চোখের জল ফেলতে থাকে, কিংবা আমাদেরই পাশ থেকে কেউ কখনো নিরাসক্ত ভঙ্গিতে মেট্রো বা ট্রেন লাইনের দিকে এগিয়ে যেতে থাকেন, তখন সেটা তার ব্যক্তি স্বাধীনতা বলে আমরা চুপ থাকতে পারি না? সেটা তো মনুষ্যত্বের অবমাননা। তখন অজানা অচেনা সেই মানুষটির হাত দুটো চেপে ধরতেই হয়, বলতেই হয় আমরা সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। হয়তো নেহাতি কথার কথা, তবু এটাই বলতে হয়। এটাই সহমর্মিতা, একেই বলে আগলে রাখার শিক্ষা। আজ পৃথিবী জুড়েই নানাবিধ দিন পালনের রেওয়াজ শুরু হয়েছে। অনেকে মনে করেন এই দিন পালনের মধ্যে আসলে নানান সামাজিক সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করার একটা তাগিদ কাজ করে। আর এই দিন উদযাপনের তালিকায় যখন 7ই জুন ওয়ার্ল্ড কেয়ারিং ডে এসে জুড়ে যায়, তখন বুঝতেই হয় মানুষ আসলে মানুষকে আগলে রাখার শিক্ষাটা নতুন করে আঁকড়ে ধরতে চাইছে। আধুনিক প্রতিযোগিতার গতি মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে, অসহায় করেছে, তাই মানুষ এখন মানুষের কেয়ার চাইছে, চাইছে পাশে থাকার আশ্বাস। আমাদের একসময় যৌথ পরিবার ছিল, সেখানে হয়তো অনেক সমস্যা ছিল, কিন্তু সেই যৌথ পরিবার থেকে অনেকেই আগলে রাখার শিক্ষায় খুব ভালোভাবে রপ্ত হতেন। কালের নিয়মে যৌথ পরিবার ভেঙেছে, সেই আগলে রাখার শিক্ষাও দুর্বল হয়েছে। আমাদের সমস্যা বোধহয় এটাই, আমরা পুরনো মূল্যবোধ সরিয়েছি, কিন্তু সময় উপযোগী নতুন

0: মূল্যবোধ গড়তে পারিনি। আমাদের তাই নতুন করে পরস্পরকে আগলে রাখার শিক্ষা নিতে হবে। বুঝতে হবে, ব্যক্তি স্বাধীনতা মানে সমাজ থেকে আলাদা হওয়া নয়, বরং ব্যক্তির স্বাতন্ত্র্য মেনেই সামাজিক যূথবদ্ধতার বলয়কে দৃঢ় করা। আমাদের বোঝার সময় এসেছে, সামাজিক উদারতা ও ঔদার্যই ব্যক্তি স্বাধীনতা রক্ষার কবচ। শুধু দিন পালনের হুজুগে নয়, আগলে রাখার শিক্ষার অনুশীলন শুরু হোক প্রতিদিন, প্রতি মুহূর্তেই। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ ভিলায়েত হোসেন খান, রাগ গৌর মালহারা।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী উস্তাদ ভিলায়েত হোসেন খান, রাগ গৌরমালার। আকাশবাণী শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতার কনভেনশন সেন্টারে আয়োজিত বিধানসভার সদস্যদের পরিচিতিমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি শুনবেন কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ থেকে।

মে মাসে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং একই সঙ্গে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের স্বাগত জানিয়েছি আমরা। যখনই কোনো কিছু নতুন হয় তখন আশা থাকে অনেক বেশি, তাই না? আর সেই আশার সঙ্গে ভরসার সঙ্গে এই যে আমাদের ভবিষ্যৎ সবটাই তো জুড়ে থাকে, বিশেষ করে তা যদি বিধানসভা অথবা লোকসভা সম্পর্কিত হয়, কারণ বিধানসভা এবং লোকসভায় যারা নির্বাচিত হয়ে পৌঁছচ্ছেন সেই বিধায়কেরা, সেই সাংসদেরা আমাদের রূপকার ভাবনার আশার স্বপ্নের। পশ্চিমবঙ্গের এই যে নবনির্বাচিত বিধানসভা, এই বিধানসভায় এবছর প্রায় 200-এরও বেশি বিধায়ক তারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন, শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে প্রথমবারের জন্য, এবং প্রথম যে কোনো কিছু মানেই সেখানে অভিজ্ঞতা তৈরি হওয়ার প্রয়োজন, সেখানে সার্বিক বিষয়টা জেনে নেওয়ার প্রয়োজন থাকে। ঠিক সেই প্রয়োজনের জায়গা থেকেই এবার আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। হ্যাঁ, দুদিনের এই বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের যে আয়োজন তা হয়েছে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে। সাজো সাজো রব বলা যায় এই নিয়ে গতকাল থেকেই কলকাতায় এসে পৌঁছেছেন শুধুমাত্র লোকসভার স্পিকার ওম বিড়লা, তাই নয়, এসেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ। একই সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের নানান বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কলকাতায় গত রাত থেকেই পৌঁছে গিয়েছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। দুদিনব্যাপী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির, যার আয়োজন কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে, আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা পাচ্ছেন আকাশবাণী কলকাতা থেকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা এবারে প্রথমবারের মতন যোগ দিচ্ছেন সেই 200-এরও বেশি বিধায়ক তো বটেই, একই সঙ্গে আরও বেশ কিছু বিধায়কেরাও রয়েছেন যারা এর আগেও কাজ করেছেন বিধায়ক হিসেবে। তবু সময় বদলায় অনেক নতুন বিল আসে, নতুন অনেক নিয়ম আসে, নতুন সেই সব কিছু জেনে নেওয়ার প্রয়োজন বিধায়কদের, এবং সেটাই তাদেরকে জানানোর জন্য, তাদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠা সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবারে এই দুদিনের যে শিবির সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, আসছেন একাধিক রাজ্যের বিভিন্ন বিধানসভার স্পিকারেরাও। আর কিছুক্ষণের মধ্যেই সেই উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে নিয়ে যাব আপনাদের।

তেসরা জুলাই আজ দু মাস আগেই পশ্চিমবঙ্গের যে নতুন বিধানসভা তৈরি হলো, আমরা জানতে পারলাম বিধায়কদের নাম, আর তারপর দুটো মাস পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভা গঠন হয়েছে, বিধায়কেরা দায়িত্ব নিয়েছেন যার যার নিজের কাজের। এবারের বিধানসভায় প্রায় 200 বেশি এমন বিধায়ক রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন। সুতরাং শুধুমাত্র তারাই নয়, যারা এর আগেও বিধায়ক ছিলেন এবারেও নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যেও যারা সকলেই বিধায়ক হয়েছেন এবং কাজ করবেন বিধায়ক হিসেবে, তাদের অনেক বিষয়ে জানানো প্রয়োজন, জেনে রাখার প্রয়োজন। সেই সব বিষয় জানাবার জন্য তাদের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব যথেষ্ট যা মাথায় রেখে এবারে দুদিনের জন্য আজ এবং আগামীকাল কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, এবং বিধায়কদের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। মনে হতেই পারে প্রয়োজনটা কি এমন শিবিরের, আসলে বিধায়ক হিসাবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, কিভাবে চলে সংসদীয় নানান প্রক্রিয়া যেখানে প্রশ্নোত্তর থাকে এবং আরও অন্যান্য নানান সংসদীয় প্রক্রিয়া, সেগুলি কিভাবে চলে জানা প্রয়োজন। সংসদীয় কমিটির ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া, প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক যে কার্যাবলী, যে বাজেট প্রক্রিয়া, এই সব কিছুই কিন্তু জানার প্রয়োজন, এবং জানলে তবেই তারা কাজটাও করতে পারবেন সঠিকভাবে। সে কারণেই আজকের যে অতিথি বক্তারা, তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়কে ভাগ করে আলাদা আলাদা করে তারা পরামর্শ দেবেন। কারা বলছেন এই সভায় আজ যারা উপস্থিত রয়েছেন এবং আজ যারা বক্তব্য রাখবেন এই প্রশিক্ষণ শিবিরে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের জন্য, তাদের মধ্যে অবশ্যই বলতে হয় বিধানসভা স্পিকার শ্রী রথীন্দ্র বসুর কথা, থাকছেন উদ্বোধনী বক্তব্যের জন্য বিধানসভা স্পিকার নিজেই, উপস্থিত রয়েছেন আজ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজ বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, বক্তব্য রাখবেন মধ্যপ্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার শ্রী নরেন্দ্র সিং তোমার। এভাবে নানান মানুষ, এবং অবশ্যই তারা তাদের জায়গা থেকে কাজের জায়গাটা বিধায়ক হিসেবে জানেন যে কি কি কাজ করতে হয়, এবং মূলত এই কারণেই বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকারদের আজ আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আসছেন এবং তারা জানাবেন যে ঠিক কি কিভাবে এই কাজ চলে, কি কিভাবে করতে হয় কাজ বিধায়কদের।

সে বিষয়ে নজর রাখব আমরা অবশ্যই আজ এবং আগামীকাল। এই দুই দিন আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের। আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই যে বিধায়কদের প্রশিক্ষণ শিবির, তার উদ্বোধনী অনুষ্ঠান, তার সরাসরি সম্প্রচার শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং সেখানে নবনির্বাচিত বিধায়কেরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন ইতিমধ্যেই, কিন্তু তা সত্ত্বেও বিধায়ক হিসেবে দায়িত্ব কর্তব্য তা কিন্তু নেহাত কম কিছু নয়। অনেক কিছু জানার প্রয়োজন এবং জানলে তবেই তারা সে বিষয়ে সুচারুরূপে করতে পারবেন তাদের কাজ, নির্ধারিত কাজ। সেই উপলক্ষেই দুদিনব্যাপী আজ এবং কাল আয়োজন করা হয়েছে নিউ টাউনের, কলকাতার নিউ টাউনের কনভেনশনাল সেন্টারে দুদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির।

নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে, যেখানে উদ্বোধনী ভাষণ বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। সেখানে বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ। বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আজ উপস্থিত রয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, তিনিও বক্তব্য রাখবেন। অবশ্যই বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা এবং বক্তব্য রাখবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ডাক্তার ডক্টর শঙ্কর ঘোষ। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে দুদিনব্যাপী নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির হিসেবে, তার সরাসরি সম্প্রচার আপনারা শুনতে পাবেন। আপনারা শুনছেন এখন আকাশবাণী কলকাতা, সেই সরাসরি সম্প্রচার আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য।

0: উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হল অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিরা, সম্মানীয় অতিথিরা মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন অনুষ্ঠানের।
1: और अब विशिष्ट अतिथियों का अभिनंदन। May I request the honorable speaker? We'll just shift the lamp and move on with the felicitation ceremony. The honorable speaker, West Bengal Legislative Assembly, Sri Ruthindra Bose. May I request you, sir, to felicitate the Honorable Speaker Lok Sabha, Sri Om Birla Ji. The Honorable Speaker Lok Sabha Shri Om Birla Ji, being felicitated by the Honorable Speaker, West Bengal Legislative Assembly, Sri Ruthindra Bose. May I request Honorable Sri Ruthindra Bose to do the honors for the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari. মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কে আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য সম্বর্ধিত করছেন। As you can all see, this is a very beautiful Dokra Durga. Right. So, may we now request the Honorable Minister of State for Parliamentary Affairs, Sri Umesh Rai, to

माननीय বিধায়ক শ্রীমতী মামনি বাউরীকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, এবং তিনি আজকে মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্বোধিত করবেন।

শ্রীমতী মামুনি বাউরি, রঘুনাথপুর বিধানসভার মাননীয় বিধায়ক, তিনি সম্বোধিত করছেন লোকসভার মাননীয় পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র ঘোষ মহাশয়কে। এরপরে ডেকে নেব শ্রীমতী ললিতা মাঝি, যিনি মাননীয় বিধায়ক তো বটেই, সেই সঙ্গে মাননীয় রাষ্ট্রমন্ত্রী আবাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তার কাছে অনুরোধ, তিনি এবার শ্রী উমেশ রায় মাননীয় রাষ্ট্রমন্ত্রী তাকে সম্বোধিত করবেন। আর সেই সঙ্গে আবারও ডেকে নেব শ্রীমতী সাবিত্রী বর্মন মাননীয় বিধায়ক, তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধান মাননীয় বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রুথীন্দ্র বোস মহাশয়কে এবারে অনুরোধ জানাব সকলকে স্বাগত জানাবার জন্য।

প্রতিটি বিধায়কের কাঁধে থাকে সংবিধান রক্ষা, মানুষের কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরা, কার্যকর আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করার গুরু দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে কেবল সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান। বিধানসভার কার্যপ্রণালী, আইন প্রণয়নের ধাপ, কমিটির ব্যবস্থা, আর্থিক নিয়ন্ত্রণ, সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, এই ওরিয়েন্টেশন কর্মসূচি সেই জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সুযোগ। আমি নিশ্চিত যে আগামী দুই তিন দিন দেশের বিশিষ্ট সাংবিধানিক বিশেষজ্ঞরা, অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব, দক্ষ রিসোর্স পার্সনদের আলোচনা আমাদের নবনির্বাচিত সদস্যের আইন প্রণেতা হিসাবে আরো দক্ষ, সচেতন এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত হয়েছে সুস্থ বিতর্ক, তত্ত্বভিত্তিক আলোচনা, যুক্তনিষ্ঠ মতবিনিময়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিধানসভা মর্যাদা রক্ষার মধ্য দিয়ে। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই মতভেদ যেন সর্বদা সংসদীয় স্বাধীনতা, সংবিধানের মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই দায়িত্ব আমাদের সকলের। পশ্চিমবঙ্গের বিধানসভার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এই বিধানসভায় বহু প্রাজ্ঞ, দূরদর্শী এবং জ্ঞানমুখী আইন প্রণেতার অবদানে সমৃদ্ধ হয়েছে। এই ঐতিহ্যকে সমুন্নত করা, আগামী প্রজন্মের জন্য আরো সমৃদ্ধ করে যাওয়া এবং আমাদের সকলের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। আমি নবনির্বাচিত সকল মাননীয় সদস্যদের প্রতি আহ্বান জানাই, এই কর্মসূচির প্রতিটি অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন, প্রশ্ন করুন, মত বিনিময় করুন এবং এই সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার করুন।

0: मातरम, भारत माता की जय।
1: Thank you so much, sir. We now request Sri Ripudrupa Banerjee, Honorable Leader of Opposition, West Bengal Legislative Assembly, for his address.
2: Honorable Speaker of the Lok Sabha, Sri Om Birla, seated on the dais. Honorable Sri Haribangsh Ji, Deputy Chairman, Rajya Sabha, is with us. Sri Kiran Rijiju, Honorable Union Minister for Parliamentary Affairs and Minority Affairs. Sri Shubhendu Adhikari, Honorable Chief Minister, Government of West Bengal. We have with us Honorable Speaker of West Bengal Legislative Assembly, Sri Rothindra Bosch. Sri Umesh Rai, Minister of State for Parliamentary Affairs, is with us. And all dignitaries, my old colleagues and the member of Legislative Assembly in the West Bengal Legislative Assembly are present here, all newly elected MLAs, even old MLAs are here. Now, I will heartily congratulate our Honorable Speaker and thank him, the Bengal Assembly Speaker, because such an orientation program was need of the hour. And I will also take the opportunity to thank the Honorable Speaker of Lok Sabha for organizing this, because Lok Sabha Secretariat, along with Parliamentary Research and Training Institute for Democratic Rights, PRIDE, they have organized this program. Now, as far as Bengal is concerned, our Legislative Assembly is concerned, the history of the West Bengal Legislative Assembly began way back on January 18, 1862, when the Bengal Legislative Council was established under the Indian Councils Act 1861. Transition through various acts before becoming the 250-seat lower chamber under the Government of India Act 1935, following independence and the partition of Bengal in 1947, the modern structure of assembly was established. এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি এই ধরনের যে কর্মসূচি লোকসভার সাহায্যে, লোকসভার মাননীয় স্পিকারের সাহায্যে আমাদের মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে আমি সর্বাঙ্গীন ভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি খুব প্রয়োজনীয়। এখানে হরিবংশজি রয়েছেন, মানে আমার সেই অভিজ্ঞতা আছে যে আমি হরিবংশজি তো এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্লাস নেন বা পার্লামেন্টে এগুলো নিয়মিতভাবে হয়, লোকসভার ক্ষেত্রে প্রতি 5 বছর অন্তর, রাজ্যসভার ক্ষেত্রে যখনই সদস্যরা নির্বাচিত হন এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। এখানে নরেন্দ্র সিং তোমার নিচে উপস্থিত রয়েছেন, এখানে বিরোধী দল, পার্লামেন্টে বিরোধী দলের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর শ্রী এন কে প্রেমচন্দ্রন উপস্থিত রয়েছেন, এবং গণতন্ত্র বিরোধীদের নিয়ে, বিরোধীরা গণতন্ত্রের অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বিধানসভার শুরুতেই তিনি বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হতে পারে মাঝে অনেকটা সময় এই ধরনের কর্মসূচিতে গ্যাপ ছিল, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম না হলে নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি, যারা নতুন নির্বাচিত হয়ে যান এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং যে কর্মসূচিটা আজকে নেওয়া হয়েছে, আজকে এবং কালকে এমন ধরনের ক্লাস, এবং যারা নেবেন এই অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা এখানে, প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এই ক্লাসগুলো নেবেন, এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব। কেননা বিধানসভার অভ্যন্তরে, আইনসভার অভ্যন্তরে কিভাবে ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা কতটা ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো, সেগুলো আমরা যারা বিরোধীরা রয়েছি তাদের পক্ষেও এই ধরনের কর্মসূচি খুব জরুরি। একটা লম্বা সময়বাদে এই ধরনের কর্মসূচি হচ্ছে, এই ধরনের কর্মসূচিতে ছেদ করা উচিত নয়। রাজনীতি যাই হতে পারে, রাজনৈতিক মতবিরোধ সেটা খুব স্বাভাবিক, রাজনৈতিক মতান্তর হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক মতান্তর কখনোই যেন মনান্তরে পরিণত হয় না হয়। 100 বার রাজনৈতিক মতান্তর থাকবে, রাজনীতি, আমি আমার রাজনীতির কথা বলবো, আপনি আপনার রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক বিরোধ হবে, কিন্তু রাজনৈতিক মতান্তর মনান্তরে পরিণত হলে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, সেটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এবং বিশেষ করে আমাদের যে বিধানসভা, বিধানসভার যে ইতিহাস, আমাদের দেশে এত পুরনো লেজিসলেটিভ কাউন্সিল কোথাও নেই, এত পুরনো

0: লেজিসলেটিভ সিস্টেম কোথাও নেই, এবং মডার্ন যে বিধানসভা, যে বিধানসভার 100 বছর, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2031 সালে আমাদের যে আধুনিক, আমাদের যে বিল্ডিং যেখানে আমাদের বিধানসভা, সেই বিধানসভার 100 বছর উদযাপিত হবে। এটা আমাদের দেশের সব থেকে পুরনো বিধানসভা, তো সেই বিধানসভার মর্যাদা, সেই বিধানসভার অভ্যন্তরে যে ধরনের আলাপ আলোচনা হবে, যে ধরনের বিতর্ক হবে, সেই বিতর্কের মান, সেই মান যত উন্নত হবে, আমরা সবাই যারা বিধানসভার সদস্য সেই মানকে যতটা উন্নত করতে পারবো, নিশ্চিতভাবে এই মানোন্নয়ন, সেই মানোন্নয়নে আমাদের ভূমিকা থাকবে। এবং এই কর্মসূচি আমি আবারও মাননীয় স্পিকার রথীন্দ্র বোসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই ধরনের কর্মসূচি এই আকারে কখনো হয়নি, এই রকম ভাবে এই ব্যক্তিতে এইভাবে এই কর্মসূচি যেহেতু কখনো হয়নি, আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এই কর্মসূচির থেকে লাভবান হব, এই কর্মসূচির সুফল পাব। আমি আমার কথা না বাড়িয়ে শুধু শেষে যে কথাটা বলতে চাই, যে এটাই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। আমাদের গণতন্ত্র, আমাদের যে সভ্যতা, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা, সেই সভ্যতা সেই ষোড়শ মহাজনপদের আমলেও, যখন আমাদের দেশে ষোড়শ মহাজনপদ ছিল, তখনও দুটো জায়গায় সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ তাদের শাসক নির্বাচিত করতেন। আমাদের গণতন্ত্র এতটাই গভীরে পথিত, এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণ আমাদের দেশে যখন হয়েছে স্বাধীনতার আগে বা স্বাধীনতা পরবর্তী সময়, গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। গণতন্ত্রের ওপর আক্রমণ মানুষ সহ্য করেন না। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কখনোই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে মাথা তুলতে পারে না। শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে গণতন্ত্র আধিপত্যবাদকে, ফ্যাসিবাদকে, পরিবারবাদকে, ব্যক্তিবাদকে পরাজিত করে, এবং খুব নির্ণায়ক ভাবে পরাজিত করে। তাই আমি আরো একবার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বোস সহ সমস্ত ডিগনিটারিরা এখানে রয়েছেন, আমাদের সমস্ত সম্মানীয় বিধায়করা, অন্যান্য জায়গা থেকে আসা সম্মানীয় যারা অতিথিরা, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই। এবং গণতন্ত্রের যে মূল স্পিরিট, আমাদের হাজার হাজার বছরের ভারতবর্ষের সভ্যতা আমাদের যে কথা শিখিয়েছে, সেই কথা, সেই বিশ্বাস আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, বিধানসভার বাইরে এটাই শক্তিশালী হবে, আমি সেই বিশ্বাস নিয়ে শেষ করতে চাই। আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: সকলের অনুমতি নিয়ে একটি ছোট্ট কথা আমাকে জানাতে বলা হয়েছে। আপনারা সকলে হেডসেট একটা তো পাচ্ছেনই, তার সঙ্গে একটা রিমোট আছে, রিমোটের উপরে দেখবেন একটা সিলভার বাটন আছে, সেই সিলভার বাটনটা যদি বেশ কিছুক্ষণ ধরে প্রেস করেন, মানে যাকে বলে লং প্রেস, তাহলে কিন্তু ওটা অন হয়ে যাবে। এটা যদি সকলে একটু দেখে নেন যে অন হলো কিনা, আর না হলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সাহায্য করব। अब हम माननीय उपसभापति राज्यसभा श्री हरिवंश जी से संबोधन के लिए निवेदन करते हैं।

0: Thank you so much. With that, we come to the end of our inaugural session. May we request all the dignitaries on the dais to proceed to the Chief Minister's Lounge. And along with them, may I request Shri Harvinder Kalyan, Honorable Speaker, Haryana Legislative Assembly. Shri Vasudev Devnani, Honorable Speaker, Rajasthan Legislative Assembly. Shri Narendra Singh Tomar, Honorable Speaker, Madhya Pradesh Legislative Assembly. Shri Satish Mahana, Honorable Speaker, Uttar Pradesh Legislative Assembly. Srimati Surana Pabi, Honorable Speaker, Orissa Legislative Assembly. Shri Kundip Singh Pathania, Honorable Speaker, Himachal Pradesh Legislative Assembly. Shri Mille Norbu Shepe, Honorable Speaker, Sikkim Legislative Assembly. Shri M. K. Premachandran, Honorable Member of Parliament, Lok Sabha. And also Shri Uttam Kumar Singh, Secretary General, Lok Sabha. Shri Shulendra Nath Das, Principal Secretary, West Bengal Legislative Assembly, to kindly proceed to the Chief Minister's Lounge.
1: I would request Honorable MLAs to kindly wait for a moment. MLA kindly apnara ektu ekhane boshe jan. Official photograph janno Honorable Speakers chole jabe tarpore amra ei hall theke berobo. I would request Honorable MLAs to kindly wait in the hall. The dignitaries may first proceed for the photographs, then we will vacate the hall.
0: মাননীয় বিধায়কগণ, মাননীয় মন্ত্রী যারা আছেন, তাদের সকলকে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, তারপরে আপনাদের আমরা চার নম্বর আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে।
2: নবনির্বাচিত বিধানসভার যে বিধায়কেরা পশ্চিমবঙ্গের, তাদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের জন্য দুদিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে কলকাতায় এবং নিউটাউনের কনভেনশন সেন্টারে। সেই উদ্বোধনী অনুষ্ঠান, তার সম্প্রচার শুনলেন এতক্ষণ আপনারা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের একটি অনুষ্ঠান কথায় সুরে। আর কথায় সুরে এই অনুষ্ঠান

এখানে গান তো শোনানো হবেই, আর থাকবে কিছু কথা। আর আজ যদি এমন কিছু কথা দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয় এবং মাঝে মাঝে সেই কথাই বলা হয় এবং সেটা যদি হয় দায়বদ্ধতা, দায়বদ্ধতা হ্যাঁ মানুষের শ্রেষ্ঠ পরিচয়। মানুষের জীবনে এমন কিছু মূল্যবোধ আছে যা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখায় না, কোনো আইন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে না, কোনো পুরস্কার দিয়ে অর্জন করা যায় না। দায়বদ্ধতা তারই একটি। দায়বদ্ধতা এমন একটি নীরব শক্তি যা মানুষকে কেবল সফল হতে শেখায় না, করে তোলে মর্যাদাবান। শুরুতেই আজ আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি। রাজনন্দিনী ছবির গান।

নিজের বিবেকের কাছে সৎ থাকা, নিজের কথার মূল্য দেওয়া, নিজের ভুল স্বীকার করার সাহস রাখা, এসবই দায়বদ্ধতার প্রথম পাঠ। যে মানুষ নিজেকেই সম্মান করতে শেখেনি, সে অন্যের প্রতিও সত্যিকারের অর্থে দায়বদ্ধ হতে পারে না। আমরা প্রায়ই ভাবি দায়িত্ব মানেই বোঝা, অথচ দায়বদ্ধতা বোঝা নয়, এটি আসলে বিশ্বাসের আরেক নাম। একটি শিশু তার বাবা মায়ের উপর বিশ্বাস রাখে, একজন রোগী চিকিৎসকের উপর, একজন শিক্ষার্থী শিক্ষকের উপর, একজন নাগরিক রাষ্ট্রের উপর। হ্যাঁ, দায়বদ্ধতা সেখানেই লুকিয়ে থাকে। এই বিশ্বাস টিকে থাকে তখনই যখন প্রত্যেকে নিজের দায়বদ্ধতাকে সম্মানের সঙ্গে পালন করে। বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায়, আর সম্পর্ক ভেঙে গেলে সভ্যতার ভীতও কিন্তু একটু একটু করে দুর্বল হতে থাকে। পরের গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন,

0: ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: কথাইশুরি অনুষ্ঠানে এবারে হিন্দি ছায়াছবির গান। গানটি গেয়েছেন কুনাল গঞ্জাওয়ালা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান কথাই সুরে। গান তো শুনছেনই, অর্থাৎ সুরেই রয়েছেন। কিছু কথা হোক, এবং কথা হচ্ছে আজ দায়বদ্ধতা নিয়ে। দায়বদ্ধতা আসলে আত্মমর্যাদারই অন্য নাম। যে মানুষ দায়িত্ব পালন করে কেবল শাস্তির ভয়ে কিন্তু নয়, বরং তিনি তার বিবেকের তাগিদে, তিনি প্রকৃত স্বাধীন মানুষ, এভাবেই তিনি কাজটা করেন। কারণ তার কাজকে নিয়ন্ত্রণ করে বাইরের কোনো ভয় নয়, আত্মতাগিদ। আসলে আত্মজিজ্ঞাসার মুখে পড়তে হলে উত্তর তাকে দিতেই হবে। আমার মনে হয় সেখানেই থাকে দায়বদ্ধতা।
1: কাশীনাথ, হমে খুশি হুই তোমার বাহাদুরি দেখকর, তুমি ভি বহুত খুশি হোগি ইয়ে জানকর কি আজ কে বাদ তুম মেরে গিরহ মে কাম করোগে। ইয়ে মজদুর কা হাত হ্যায় কাতিয়া।
0: ঘটক ছায়াছবির গান গেয়েছেন শঙ্কর মহাদেবন, অলকা ইয়াগনিক এবং সোনু নিগম।
1: কীড়ে মকোড়ো কি তর গলি মে রেঙ্গনে সে বেহতর হ্যাঁ মর্দো মে রহো শের কি তর।
2: পিঞ্জরে মে আকর শের ভি কুত্তা বন জাতা হ্যায় কাতিয়া।
1: इसकी मौत सोचनी पड़ेगी, सोचनी पड़ेगी।

কথায় সুরে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন এবং আমরা অনেকটা সময় কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটিয়ে এসেছি। দায়বদ্ধতা নিয়ে কথা হচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ কিন্তু খুবই কম হিসাব করে কত সে অর্থ উপার্জন করেছে, বরং তার মনে পড়ে, সে উপলব্ধি করে যে কতজনের বিশ্বাস সে রক্ষা করতে পেরেছে, কত প্রতিশ্রুতি পালন করেছে, কত মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের প্রকৃত উত্তরাধিকার তার কিন্তু সম্পদ নয়, তার দায়বদ্ধতা। এই যে বিশেষ এই বিমূর্ত শব্দটি, কারণ দায়বদ্ধ মানুষ চলে গেলেও তার কর্ম সততা মানবিকতা থেকে যায় এবং তা সমাজকে পথ দেখায়। আজকের শেষ গানটি কথায় সুরে অনুষ্ঠানে গিয়েছেন সোনু নিগম এবং অনুরাধা পড়োয়াল। মুস্কান ছায়াছবির গান।

0: এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের কথায় সুরে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন বিজ্ঞাপন বিরতির পর মহিলা মজলিশ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: ফাঁদে।
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হলো মহিলা মজলিশ।

নমস্কার, মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। অনুষ্ঠানের প্রথমেই শুনে নেবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, নারীমন এই অনুষ্ঠানে আমি জুলি আবার আপনাদের স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। আশা করি আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার আপনাদের অবশ্যই মনে আছে। তবুও নতুন শ্রোতা বন্ধুদের জন্য আবার মনে করিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373-837-996-8373-837-996। অবশ্যই আপনাদের মতামত এবং সমস্যার সমাধানের পরামর্শের জন্য ফোন অথবা মিস কল করতেই পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন সময় অনেকটা বদলে গেছে। সারা পৃথিবী দ্রুত আধুনিকতার পথে এগিয়ে চলছে, তার সাথে পাল্লা দিয়ে এই পরিবর্তনের পথে এগিয়ে চলছে আপনার আমার ছেলে মেয়েরা। তারা দিন প্রতি

0: প্রতিদিন উন্নত হচ্ছে তাদের স্বভাবে, অভ্যাসে এবং চিন্তাভাবনায়। তাই পরিবর্তনের যাত্রাপথে বর্তমানের বাবা মারা যদি আজও তাদের পুরানো ধ্যান ধারণা আঁকড়ে পড়ে থাকে তাহলে কি হবে, তাই নিয়ে উপস্থাপন করছি আজকের নাটক। আসুন শুনে নেওয়া যাক।
1: কি গো মিনার মা, বাড়ি আছো?
2: ও মঞ্জুদি, তুমি কেমন আছো?
1: আমি তো ভালোই আছি, তোমরা সবাই ভালো আছো তো?
2: হ্যাঁ, কোনো রকম করে দিন কেটে যাচ্ছে।
1: তোমার মেয়ে কোথায়? তাকে তো দেখছি না।
2: ওর কথা আর বলো না, কলেজে আজ মিনার প্রথম দিন, তাই ওর বাবা ওকে নিয়ে গেছে।
1: কি ব্যাপার মিনার মা, তোমার মেয়েকে কলেজে পড়াচ্ছ? মেয়ে রোজগার করে তোমাদের খাওয়াবে নাকি?
2: সে কথা আর তোমাকে কিভাবে বলি, আমাদের এই দিন আনি দিন খাই, সংসারে মেয়েটার জেদ, সে নাকি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের কষ্ট দূর করবে। শোনো মেয়ের কথা।
1: আর অমনি তোমরাও দুপায়ে খাড়া হয়ে ওর কথা মেনে নিলে?
2: কি আর করব দিদি, আমার কথা আর কে শোনে এই সংসারে? তুমি তো ভালো করেই জানো ওর বাবাকে।
1: তুমি জানো মোহিনের মেয়ে জয়া, সেও তো এইসব বড় বড় কথা বলতো, মা বাবাকে দেখবে, তাদের সব কষ্ট দূর করে দেবে, কিন্তু কি হলো জানো?
2: কি হলো দিদি?
1: কি আর হবে, ওই কলেজে গিয়ে একটা অন্য জাতির ছেলের সাথে পালিয়ে গেছে।
2: কি বলছো দিদি?
1: তার বলতে, আজকালকার ছেলেমেয়েরা বড় বেশি চালাক, তারা জানে কিভাবে মা বাবাকে বোকা বানানো যায়, সংসারের দায়িত্ব আর এত সোজা নাকি?
2: তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে দিদি।
1: শোনো আমার কথা হলো, মেয়েটাকে আর ঘরে না রেখে বিয়ে দিয়ে দাও।
2: কথাটা মন্দ বলনি দিদি, কিন্তু আমার কথা কি মানবে ওরা বাপ বেটি?
1: আরে মানবে মানবে, আমার কাছে তারও উপায় আছে।
2: কি উপায় দিদি?
1: আরে আমার বড় জায়ের দাদার বাড়ি ধূপগুড়িতে, তার ছেলে রাহুল তোমার মিনার সাথে মানাবেও ভালো।
2: কি বলছো মঞ্জুদি?
1: হ্যাঁ রে হ্যাঁ, ওরা মস্ত বড় লোক, ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো, দেখবে তোমার মিনা আর জগা কেউ অপছন্দ করতে পারবে না।
2: তা তুমি একবার কথা বলে দেখো না দিদি, জানো মেয়েটাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়।
1: ছেলের বাড়ির লোক আমার হাতেই রয়েছে, তুমি শুধু জগার সাথে কথা বলো, ওই দিকটার ব্যাপার আমার উপর ছেড়ে দাও।
2: ঠিক আছে মঞ্জুদি, আমি আজই মিনার বাবার সাথে কথা বলবো। কি গো, তুমি তো আমার কথার কোনো উত্তরই দিলে না।
3: তোমাকে কিভাবে বোঝাই মিনার মা, কেন তুমি বুঝতে চাইছো না? এটা আমাদের মেয়ের ভবিষ্যতের বিষয়।
2: আরে বাবা, আমিও তো মিনার মা নাকি, জানো এমন সোনার ছেলে হাতছাড়া হলে জীবনভর পস্তাতে হবে।
3: আচ্ছা মিনার মা, তুমি তো সেই দিন থেকেই আমাকে পাগল করেই মারছো, কিন্তু যার সুখের কথা ভেবে এত অস্থির হচ্ছ, একবার ভেবে দেখেছো তারও তো একটা ইচ্ছা স্বাধীনতা আছে, তাকে আমরা তার মতো বড় হতে দিই না, তারপর না হয় লাভ ক্ষতি নিয়ে ভাবা যাবে।
2: ঠিক আছে ঠিক আছে, আমার কথার কোনো মূল্য নাই, এই সংসারে আমি তো শুধু কাজের লোক,

0: আর কি?
1: জগাদা, ও জগাদা, জগাদা ঘরে আছো?
2: আরে মিতাদি যে, এসো এসো। আরে কি ব্যাপার, কি কি হয়েছে তোমার? আরে তোমাকে এমন লাগছে কেন?
1: আমাকে আমাকে তুমি বাঁচাও জগাদা, আমাকে তুমি বাঁচাও। আমার আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে জগাদা।
0: কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কি সর্বনাশ হয়েছে তোমার?
1: আমার আমার সব শেষ হয়ে গেছে জগাদা, আমার সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে, আমার মেয়ে মলি, মলিকে আপনি বাঁচান বৌদি, মলিকে আপনি বাঁচান।
0: কি হয়েছে খুলে বলবে তো, কি হয়েছে মলির?
1: মলি মলি বিষ খেয়েছে বৌদি, মলি বিষ খেয়েছে।
2: আরে কি বলছো তুমি, এখন সে কোথায় আছে?
1: জলপাইগুড়ি জেলা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে আমার মেয়েটা। আমার সব শেষ হয়ে গেল দাদা, সব শেষ হয়ে গেল। আপনার পায়ে পড়ি দাদা, আমার মেয়েটাকে আপনি একটু বাঁচান দাদা, আপনি বাঁচান।
0: মলি বিষ খেয়েছে, কিন্তু কেন?
1: তার বাবা এই কয়েকদিন আগে থেকে মেয়ের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিল, কিন্তু মলি চাইছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। তার কোনো কথাই আমরা কানে না দিয়ে পাত্রর বাড়ির লোকদের বাড়িতে আসতে বলি, আর পাত্রপক্ষের সামনে মেয়েটা আসতেই চায়নি। তাই আমি ওকে একটু বকাঝকা করেছি।
2: তারপর তারপর কি হলো?
1: তারপর পাত্রপক্ষ চলে যাবার পর ওর বাবা ওর ঘরে গিয়ে দেখে বিছানায় ছটপট করছে আমার মেয়েটা। আমার তো ওই একমাত্র মেয়ে, বলো আমি আমি এখন কি করব দাদা, আমি এখন কি করব?
2: মলি যখন চাইছিল নিজের পায়ে দাঁড়াতে, হ্যাঁ ওটা ও চাইতেই পারে। আরে বাবা, তোমরা ওকে জোর করতে গেলে কেন?
0: মা বাবা সন্তানের ভালোর জন্য যদি কিছু করতে চায় সেটা কি অপরাধ? হায় হায়, এ কি দিন এলো রে বাবা, আজকাল বাচ্চাদের আর কিছুই বলা যায় না দেখছি।
2: তুমি আবার শুরু করলে?
1: জগাদা, জগাদা আমাকে দয়া করে হাজার দুয়েক টাকা দিতে পারবে? তবে খুব ভালো হতো দাদা, আমি পরে সব শোধ করে দেব আপনাকে।
2: আরে দিদি, সে কথা আর বলতে, মলি তো আমার মেয়ে মিনার বান্ধবী, সে তো আমার মেয়েরই মতো, আমিও যাব তোমার সাথে। তুমি যাও বাড়ি থেকে তৈরি হয়ে এসো, আর আমি এদিকে তৈরি হয়ে নিচ্ছি।
0: কি গো, তুমি এসে গেছো, কেমন আছে মেয়েটা?
2: এ যাত্রায় তো বেঁচে গেল মেয়েটা, কিন্তু
0: কিন্তু কি?
2: মিতার মেয়ে মলিকে ঈশ্বরের কৃপায় বাঁচানো গেল, কিন্তু এরপর এরপর কার পালা?
0: তুমি কি বলতে চাইছো বলো তো?
2: দেখো এখন সময়টা আর আগের মতো নাই, অনেকটা বদলে গেছে, আর সময়ের সাথে সাথে বদলেছে ছেলে মেয়েদের মানসিকতা। তারা তাদের জীবনের জন্য তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে শিখেছে, আর এতে তাদের অধিকারও আছে। হ্যাঁ, ওটা ওরা চাইতেই পারে, কিন্তু বাবা মায়ের চিন্তাধারা সে আগের মতনই আছে। তারা সন্তানকে ভালোবেসে তার সুখের জন্য নিজেরা একচেটিয়াভাবে যেসব সিদ্ধান্ত নিতে চায়, সেই সময় তারা একবারও ভেবে দেখে না, একবারও বোঝারও চেষ্টা করে না যে তাদের সন্তানের ও একটা স্বাধীনতা আছে।
0: ঠিক বলেছো তুমি, আজকাল ছেলেমেয়েরা আর আগের মতো নাই।
2: কিন্তু জানো মিনার মা, এরপরও যদি আজকের বাবা মায়েরা তাদের মানসিকতার পরিবর্তন না করে, তবে দেখবে আরও কত রীতা, গীতা, রাহুল, পূজা এই পৃথিবী থেকে হয়তো অকালে ঝরে যাবে।
0: তুমি ঠিকই বলেছো, আমাদের

0: মানসিকতার পরিবর্তন দরকার। হ্যাঁ, শুধু আমাদের নয়, এই সমাজে যতজন মা বাবা আছে সকলের মানসিকতার পরিবর্তন দরকার। তাহলেই দেখবে আর কোনো সন্তান এই পৃথিবীর বুক থেকে অকালে অভিমান করে আর হারিয়ে যাবে না।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবর্তন চাই, পরিবর্তন চাই আমাদের চিন্তাভাবনার, আমাদের মানসিকতার। সন্তানের জীবনে স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দানকারী না হয়ে সন্তানের পাশে সহযোগকারী রূপে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার, যাতে আপনার আমার সন্তান আর গোপনে চোখের জল না ফেলে, যাতে উপায় না পেয়ে আত্মহত্যার পথ না বেছে নেয়। আজকের মতো এই পর্যন্তই, ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই বিদায় নেবার আগে বলি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন এবং আপনাদের মনের কথা আমাদের জানাতে ভুলবেন না। যেন আবার কথা হবে নির্ধারিত দিনে একই সময়। আমি জুলি বিদায় নিই, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, মহিলা মজলিশের গত পর্বে আমরা ডাক্তার সোহিনী ভট্টাচার্যকে নিয়ে এসেছিলাম, তার কাছ থেকে গর্ভকালীন সমস্যা ও তার প্রতিকার সম্বন্ধে অনেক কিছু জেনে নিয়েছিলাম, কিন্তু আরো অনেক কিছু তথ্য জেনে নেওয়া বাকি থেকে গেছে। তাই আপনাদের কথা দিয়েছিলাম তো, আজকে আবার ওনাকে নিয়ে ফেরত এসেছি এবং জেনে নিচ্ছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আজ আমাদের সাথে আছেন ডাক্তার সোহিনী ভট্টাচার্য। নমস্কার দিদি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
3: নমস্কার।
2: ডাক্তারবাবু, আগের পর্বে আমরা গর্ভকালীন বিভিন্ন ধাপ এবং তার বিভিন্ন সমস্যা আর তার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনার সুচিন্তিত মতামত শুনেছিলাম। আজকে আমরা আসছি গর্ভকালীন মায়েদের খাবার দাবার নিয়ে, বা কি খেলে তারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং তাদের বাচ্চা সুস্থ থাকবে, স্বাভাবিকভাবে সুস্থভাবে প্রসব হবে, এগুলো জেনে নিতেই আজকে আমরা এই অনুষ্ঠানে এসেছি। তো গর্ভবতী মায়েদের পথ্য বা আহার কেমন হওয়া উচিত?
3: গর্ভবতী মায়েদের পথ্য বা আহার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এইটা কিন্তু জানতে হবে। প্রথম তিন মাস মহিলারা প্রায় কিছুই খেতে পারেন না, কারণ এই সময়টায় খুব তাদের বমি ভাব থাকে, হজম ক্ষমতাটা খুব কমে যায়, খুব দুর্বল লাগে, মাথা ঘোরে, তো এইসব নানান কারণে তারা এই সময়টায় ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন না। যখন তিন মাস পেরিয়ে যায় চার মাসের থেকে, মায়েরা তখন আস্তে আস্তে তাদের খাবারের রুচি ফিরে আসে এবং এই সময় থেকে বাচ্চারাও আয়তনে বড় হতে শুরু করে। তাই মেনলি যেগুলো রিকোয়ারমেন্ট আমাদের, ক্যালোরিক রিকোয়ারমেন্ট বা আমাদের প্রোটিন, আয়রন, নানান রিকোয়ারমেন্টসগুলো এই সময়টাই সব থেকে বেশি, তো এই সময়টার জন্য খুব ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। এখানে জানা ভালো যে কোন জিনিসগুলো আপনি খাবেন এবং কোন জিনিসগুলো আপনি খাবেন না, দুটোই। তো কোন জিনিসগুলো খাবেন নার মধ্যে যেটা আমরা বলি যে কোনো ওষুধপত্র ডাক্তারি পরামর্শ ছাড়া এই সময় কিন্তু ছোবেন না, কারণ কোন ওষুধটা যে বাচ্চার পক্ষে ক্ষতিকারক হবে, তার গড়ে ওঠার পক্ষে, তার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা নিয়ে আসবে সেটা আপনি জানেন না। তাই জন্য মুড়িমুড়কির মতো এই সর্দি হলে এই ওষুধ খেয়ে নিলাম, এই আমার একটু জ্বর হলো এটা অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে নিয়ে খেয়ে নিলাম, এটা করবেন না। আর নেশার কোনো জিনিস, কোনো মাদক দ্রব্য কিন্তু একদমই বর্জনীয়। আচ্ছা, এবার কি খাবেন, কি খাবেনের মধ্যে আমাদের সুষম খাদ্য অর্থাৎ ব্যালেন্সড ডায়েটটা খুব দরকার, যাতে আমরা বলি আমাদের 50% কার্বোহাইড্রেট হবে, তার মানে হচ্ছে শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি এসব বা পাউরুটি এগুলো খেতে হবে, এবং এগুলোর সাথে সাথে প্রোটিনটা থাকতে হবে ভালো মাত্রায়, 30% প্রোটিন হতে হবে। তো প্রোটিন কিসে আছে? প্রোটিন আমাদের যারা আমিষ খাবারে অভ্যস্ত তাদের জন্যে ডিম, তারপরে দুধ, দুধ তো দুজনেই খান, নিরামিষ আমিষ দুজনেই খেতে পারবেন, আর মাছ মাংস এগুলোতে মেটে একটা জিনিস যার মধ্যে অনেক আয়রন আছে, আয়রনটা খুব দরকার আমাদের অ্যানিমিয়া রোধ করার জন্যে, মানে রক্তাল্পতা রোধ করার জন্যে, হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্যে মেটেটা খুব ভালো, মানে পাঁঠার মেটে বা মুরগির মেটে দুটোই কিন্তু খুব ভালো খাওয়ার জন্যে। এগুলো। আর তাছাড়া আমাদের যারা নিরামিষাশী বা আমিষ যারা খাবার খায় তাদের জন্যেও ডালটা একটুখানি ভালো করে মোটা মানে

0: একটু ঘন ডাল খাওয়া এবং সয়াবিন, সয়াবিন খেতে খুব অনীহা দেখি অনেক মায়েরই আমার রোগিণীদের মধ্যে, কিন্তু এটা কিন্তু একটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, তাই জন্য সয়াবিনটা খাওয়া যেতে পারে। আর এটা হচ্ছে যেটা হচ্ছে ব্যাঙের ছাতা, মাশরুম আমরা, হ্যাঁ মাশরুমটাও কিন্তু প্রোটিন, আয়রন, আয়রনের ভালো সোর্স। আচ্ছা এছাড়াও যেটা পালং শাক, এই তো আমাদের শীতকাল আসছে, এখন নানান শাক উঠবে, শাক পাতা খান, গ্রিন লিফি ভেজিটেবলস খুব ভালো আমাদের জন্য, কারণ তাতে আমাদের খুব রিচ সোর্স অফ ভিটামিন, অনেক ভিটামিন আমরা পাই এগুলোর থেকে এবং আয়রন, মিনারেলস এগুলো পাই। ক্যালসিয়াম আমাদের কোথা থেকে আসবে? ক্যালসিয়াম, আয়রন এই দুটো খনিজ আমাদের অনেক বেশি মাত্রায় প্রয়োজন এই গর্ভাবস্থায়, দুটো শুধু খাবারে কিন্তু আসা ডিফিকাল্ট, তো সেই জন্য আমাদের আয়রন ট্যাবলেট খেতে হবে, যেগুলো আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে দেবেন বা যিনি ডাক্তার দেখছেন যেগুলো আপনাদের লিখে দিচ্ছেন খাওয়ার জন্য অবশ্যই সেগুলো খাবেন, এবং ক্যালসিয়ামটাও খেতে হবে। কিন্তু ক্যালসিয়াম আর আয়রন আমি সবাইকে বলি একসাথে খাবেন না, তাহলে কোনোটাই কাজ করবে না, দুটো একসাথে খেতে নেই কখনো, অন্তত পক্ষে 4 ঘন্টা গ্যাপ রাখা উচিত। আচ্ছা ক্যালসিয়াম আপনি খাদ্যে কোথায় পাবেন? না দুধ খেতে পারেন, ছানা খেতে পারেন, আপনি দুগ্ধজাত যেগুলো পনির বা এই ধরনের আর কি দুধের প্রোডাক্টসে আপনার ক্যালসিয়ামটা ভালো মাত্রা আছে, ডিমেও আছে অবশ্য, এগুলো আছে। আর খনিজ পদার্থ, ভিটামিনস এগুলো তো আমাদের শাকসবজিতে প্রচুর পরিমাণে আছে, শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, আমাদের যেগুলো বাদাম, সাধারণ চিনেবাদাম, চিনেবাদাম খাওয়া যেতে পারে, আমাদের খেজুর টেজুর যদি খাওয়া হয় তাহলেও খাওয়া, সেটাতেও আছে, সেগুলোও খাওয়া যেতে পারে। অনেক খাবার যে দামি খাবার তা নয়, কিন্তু সেগুলো খুব ভালো আমাদের খাদ্যগুণ বিশিষ্ট, যেমন কপি আমরা খাই, কিন্তু কপির পাতা আমরা অনেকেই ফেলে দিই তাই নাকি, কিন্তু কপির পাতাটা ইজ এ ভেরি রিচ সোর্স,
1: আচ্ছা
0: ইজ এ ভেরি রিচ সোর্স অফ আয়রন, তাহলে কপির পাতা আপনি খান সেটা খুব ভালো। এবং শাক পাতা তো আমি বললামই, এগুলো তো আছেই, এবং গাজর, কুমড়ো, বিট, যেগুলো এই কালার্ড ভেজিটেবলস,
1: রঙিন ভেজিটেবলস,
0: ক্যারোটিন থাকে তো সেগুলো ভিটামিন এ এর ভালো সোর্স, এগুলো খাওয়া যেতে পারে। খুব ইন্টারেস্টিং হচ্ছে ডিম, ডিমের মধ্যে কোলিন বলে একটি খাদ্যগুণ থাকে যেটা নবজাতকের মস্তিষ্কের ডেভেলপমেন্টে উপকারী, তাই জন্যে প্রোটিন ছাড়াও কিন্তু অন্য গুণও আছে ডিমের, তো একটা ডিম খান না প্রত্যেক দিন তাহলেই তো হয়। এরপর আর একটা ব্যাপার হচ্ছে যে মারা খেতে পারে না, মানে যা খুব একটু খেলেই পেটটা ভরে যাচ্ছে, বেশি খেতে পারছি না, অথচ বেশি খেতে হবে, কি করা যাবে? তো সেক্ষেত্রে আমরা বলি যে একসাথে আপনি বেশি খেতে পারবেন না, কারণ আপনার গ্যাস্ট্রিক এম্পটিং টাইম আমরা যেটা ডাক্তারি পরিভাষায় বলি সেইটা কমে যায়, ওই জন্য কম করে করে বারবার খেতে হবে, যেখানে আপনি 3 বার খেতে না গিয়ে সেখানে আপনি এখন 6 বার খান,
1: আচ্ছা
0: কম কম করে বারবার খান, এটা ভালো।
1: আচ্ছা
0: আর খাবার সাথে একটু লেবু খান, তাহলে তো আপনার আয়রনটা, আমি বারবার আমাদের দেশের মায়েদের এই রক্তাল্পতার জন্য একটুখানি ডায়েটরি অ্যাডভাইসটা খুব দরকার, এই লেবু দিয়ে যদি মেখে খান আপনি, যে মাছ খাচ্ছেন বা সবজি খাচ্ছেন যা খাচ্ছেন, তাহলে কি যেটুকু ওখানে আয়রন আছে সেটা লৌহ পদার্থ আছে সেটা ভালোভাবে অ্যাবজর্ব হবে, সেটা হজমে সাহায্য করবে। এবং আরেকটা খুব বড় ব্যাপার, খাওয়া দাওয়া হলো তারপরে সবাই চা খাচ্ছে, আমিও চা খেয়ে নিলাম, এটা কখনো করবেন না। চায়ে কিন্তু একটা উপাদান আছে যেটা আপনার লোহাকে অ্যাবজর্ব হতে দেয় না, তার জন্য লাভ হলো না, আপনি এত ভালো একটা সুষম খাবার খেলেন কিন্তু অনেকটাই আপনার লৌহ পদার্থ কিন্তু গেল না পেটের ভেতর, সেজন্য খালি পেটে বা কম খাবার খেয়ে চা খাবেন যদি খেতেও হয়।
1: আচ্ছা তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা ডাক্তারবাবুর কাছ থেকে খুব বিশদে জেনে নিলাম যে একজন গর্ভবতী মা কি কি ধরনের খাবার পেতে পারেন। গ্রামে যারা থাকেন তারা কিন্তু অনেক সবজি, যেমন ধরুন থোড়, ডুমুর, কাঁচকলা, মোচা, এগুলো কিন্তু খেতে পারেন, তার মধ্যে অনেক আয়রন রয়েছে, তাই তো ডাক্তারবাবু?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আর মাশরুম, তারপরে আপনার ছোট মাছ, এইসব কিন্তু, খেজুর, বিভিন্ন ফল, এগুলো যা পাবেন মোটামুটিভাবে, শাক পাতা যেমন ডাক্তারবাবু বললেন কপির পাতা আমরা ফেলে দিই, এই পাতাটা এগুলো যদি খান। আর লেবু, লেবুটা ভাতে মেখে খাবেন, ভাত ডাল একসাথে, চাল আর ডাল একসাথে মিশিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়া, এগুলো কিন্তু অনেক সহজে করা যায় এবং পুষ্টিগুণে কিন্তু ভরপুর, কাজে এগুলো গর্ভবতী মা কিন্তু করতে পারেন। এবারে আমরা আসছি যে ডাক্তারবাবু, মানে কোন ধরনের জায়গায়, মানে স্বাস্থ্যকেন্দ্রে না বাড়িতে, কোথায় প্রসবটা নিরাপদ হবে মা এবং শিশুর?

0: হ্যাঁ, এটা কিন্তু জানা দরকার যে প্রসব সব সময় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে করতে হবে, বাড়িতে কখনোই নয়,
1: আচ্ছা,
0: কদাপি নয়। যতই ভালো ফ্যাসিলিটিস থাক, সে যতই বড় লোক হোক না কেন, কখনোই সম্ভব না বাড়িতে যেন প্রসব কখনো না হয়। আমাদের ওই জন্য দেখতে হবে যাতে 100% ইনস্টিটিউশনালাইজড ডেলিভারি হয়, যাতে কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যাতে ডেলিভারি হয়। সেই জন্য আমাদের সরকার কি করছে, না আগে করা হয়েছিল আমাদের জননী সুরক্ষা যোজনা, এবং এখন হয়েছে প্রধানমন্ত্রী মাতৃত্ব সুরক্ষা একটা যোজনা হয়েছে, যাতে প্রত্যেক মাসের 9 তারিখে আপনি যদি কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান, সেখানে আপনাকে সমস্ত পরীক্ষা করে দেওয়া হবে, রক্ত পরীক্ষা করা হবে, এবং পরীক্ষার সমস্ত রিপোর্টও তারা সেই দিনে পেয়ে যাবে, এবং দুপুরবেলা তাদের খেতেও দেওয়া হবে, এবং তাদের যাতায়াত ব্যবস্থা করে দেওয়া হবে। তো এইগুলো কিন্তু করা হচ্ছে, এবং যে কোনো সময় যেই মায়ের প্রসবের ব্যথা উঠছে বা কোনো ওয়ার্নিং সিমটমস হচ্ছে, যে কোনো মাকে কিন্তু বিনা পয়সায় একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা আছে। তার জন্য অ্যাম্বুলেন্স আছে, যাকে মাতৃযান যেগুলোর নাম, তার জন্য কিন্তু পয়সা খরচ করতে হচ্ছে না। এবং যারা বিপিএল অন্তর্ভুক্ত তারা কোনো ইনস্টিটিউশনাল ডেলিভারি করলে কিন্তু টাকাও পাচ্ছেন,
1: আচ্ছা,
0: এবং এক পয়সাও কিন্তু লাগার কথা না। যদি কোনো ওষুধ সেই সময় হাসপাতালে না থাকে, সেগুলোরও কিন্তু আমরা ব্যবস্থা করে দিই কোনোভাবে।
1: আচ্ছা,
0: তাই সবসময় সবারই কিন্তু কোনোভাবে আর বাড়িতে প্রসব নয়, এই কথাটা একদম আমাদের মগজে ঢুকিয়ে নিতে হবে যে মাদের কোনো ইনস্টিটিউশনে এসে কিন্তু ডেলিভারি করাতে হবে।
1: আচ্ছা, এবারে আমরা আপনার কাছে জানতে চাইব যে দুটি বাচ্চার মাঝখানে অন্তর কতটা থাকা উচিত এবং কেন?
0: দুটি বাচ্চার মাঝখানে অন্তত পক্ষে 3 বছরের যদি অন্তর হয় তাহলে সেটা ভালো হয়, কারণ একটি প্রসব একটি মায়ের জন্য, একটা প্রেগনেন্সি একটা মার পক্ষে কিন্তু একটা বড় ধকল তার শরীরের উপর দিয়ে, তার অনেকটা রক্তক্ষরণ হচ্ছে, তার জন্য তার সেই হিমোগ্লোবিনটা আবার রিপ্লেনিশড হতে হবে, আবার তাকে সংরক্ষণ করতে হবে, তার শরীরকেও আবার গড়ে উঠতে হবে আর একটা গর্ভধারণের জন্য। সেটার জন্য অন্তত পক্ষে 3 বছর হলে ভালো হয়। তো সেটার জন্য আমাদের স্বাস্থ্যকেন্দ্রে অনেক রকম ব্যবস্থা আছে। এখন আমাদের বাচ্চা হওয়ার পরে কপার টি লাগিয়ে দেওয়া হয় মায়েদের, যাতে করে তারা যতদিন চান, তারা যদি 2 বছর পরে বাচ্চা দিতে চান, কপার টি খুলে দিলেই পরের দিন থেকেই তিনি আবার পারবেন গর্ভবতী হতে। আর একটা আছে না অন্তরা, অন্তরাটা কি না, এটা এক ধরনের ইঞ্জেকশন যেটা 3 মাস অন্তর অন্তর নিতে পারেন কোনো মহিলা, এতেও কিন্তু আপনি পারবেন বাচ্চার, মানে কন্ট্রাসেপটিভ এটা একটা,
1: আচ্ছা,
0: যাতে বাচ্চা না আসে। তো যেমনভাবেই হোক এটা কিন্তু করতে হবে, যত মা মারা যাচ্ছে তাদের মধ্যে সিংহভাগই কিন্তু তাড়াতাড়ি তারা একটা বাচ্চা 9 মাস 8 মাস 1 বছর হতে না হতেই সে আবার গর্ভধারণ করেছে। তো সেই জন্যে তার কিন্তু অ্যানিমিয়া অনেক বেশি হচ্ছে, তার রক্তক্ষরণ মানে পোস্টপার্টম হেমারেজ যেটা আমরা বলছি, বাচ্চা হওয়ার পরে যে রক্তস্রাবটা অনেক বেশি হচ্ছে, এবং মাতৃ মৃত্যুর এটাও একটা কারণ।
1: আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা, কমপক্ষে 3 বছরের ব্যবধান দুটি বাচ্চার মধ্যে থাকা অনেক বেশি স্বাস্থ্যকর। এবারে ডাক্তারবাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে প্রসবের পরে মাতৃ স্তন্যপানের যে প্রয়োজন বা গুরুত্ব, সে সম্পর্কে যদি কিছু বলেন।
0: এটার তো গুরুত্ব অপরিসীম, যে বাচ্চাকে মাতৃদুগ্ধ ছাড়া আর অন্য কিছু না দেওয়ার জন্যে আমরা সবসময় বলি অন্তত পক্ষে 6 মাস। এটার অনেক উপকারিতা আছে, তার মধ্যে একটা তো বাচ্চার পুষ্টি ছাড়াও বাচ্চার যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেকটা মাত্রায় বৃদ্ধি পায়। তাছাড়াও বাচ্চার অনেক রকম রোগ যেমন হাঁপানি দেখা গেছে, ডায়রিয়া, এগুলো সব কিন্তু অনেক কম হয়।
1: আচ্ছা,
0: মা এবং বাচ্চার মধ্যে যে একটা বন্ডিং হওয়া সেটাও এর থেকে হয়। এবং এখানে মনে রাখতে হবে যে প্রথম কয়েকদিন যে কলোস্ট্রাম বলে যেটা একটু আঠালো একটা জিনিস যেটা বের হয় মাদের স্তন থেকে, এইটা অনেকেই ফেলে দেন, হ্যাঁ এটা খেতে দেন না, এটা কিছু কুসংস্কার আছে আমাদের গ্রামের দিকে। এই যে সিক্রিশনটা কলোস্ট্রাম, এটা কিন্তু বাচ্চার পক্ষে খুব উপকারী, এটা যেন ফেলে দেওয়া না হয়, এটা যেন বাচ্চাকে অবশ্যই খাওয়ানো হয়।
1: আচ্ছা, আর এবার যে যারা মাতৃদুগ্ধ পান করাচ্ছেন, সেই সমস্ত মার খাবার দাবার কি যখন উনি গর্ভকালীন খাবার দাবার খেতেন সেই রকমই হওয়া উচিত?
0: হ্যাঁ, যেহেতু তিনি খাওয়াচ্ছেন বাচ্চাকে, সেই জন্যে কিন্তু তার একটু ক্যালোরি রিকোয়ারমেন্ট আরও বেশি হওয়া উচিত, আরও বেশি হয় যতটা তার প্রেগনেন্সি।

0: ছিল। তো এর মধ্যে প্রোটিনটা যেটা আগেও বললাম একটু বেশি মাত্রায় খেতে হবে, যেমনি সয়াবিন, ডাল, ডিম এগুলো, এবং ক্যালসিয়াম যাতে বেশি আছে সেই জিনিস একটু বেশি করে খেতে হবে, দুগ্ধ জাতীয় খাবার বিশেষত এই মায়েদের। আর স্বাস্থ্য কেন্দ্রে মাদের আবার আয়রন দেওয়া হয়, ক্যালসিয়ামও দেওয়া হয়, এগুলো যেন তারা অবশ্যই খান।
1: আচ্ছা,
0: যতদিন উনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন ততদিন কিন্তু ক্যালসিয়াম একজন মাকে খেয়ে যেতে হবে।
1: আর কতদিন পর্যন্ত মাতৃ স্তন্যপান করাতে হবে?
0: ছ মাস মাতৃ স্তন্যপান করলে ভালো, তারপরে বাচ্চাকে অন্যান্য খাবার বাইরের খাবারে অভ্যস্ত করাতে হবে, কিন্তু মা তাও স্তন পান করাতে পারেন বছর খানেক।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের অনুষ্ঠান? নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পেরেছেন। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ মায়েরাই তো পারেন সুস্থ জাতি তৈরি করতে। আজ এ পর্যন্তই। আসন্ন মাতৃ আরাধনার উৎসবে সমস্ত মায়েদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আর ডাক্তারবাবুকে জানাচ্ছি মহিলা মজলিশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, ফিরে আসছি মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। নমস্কার।
2: মহিলা মজলিশ আজ এখানে শেষ হলো, উপস্থাপনায় সাহানা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই

জগতের মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আলকায়দা, আইসিস, জেইস ই মোহাম্মদ, লস্করে তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ

0: করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তা বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। ৪৮০ কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों

0: आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্মতে ওয়াকিবহল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপ এর ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সেই রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: এই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু, সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
2: সব এমএলএ লোক কা ইস ওরিয়েন্টেশন ক্যাম্প মে আচ্ছা করকে সিখনা হ্যায়, যে কোই पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है। इसलिए ये दो दिन का कैंप

0: আপ সবক শিখনা পড়েগা।
1: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি, এবার পড়ুয়ারা সেই সব সুবিধা পাবে।
2: পিএম উষা, যার মধ্য দিয়ে উচ্চশিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবের যেন উন্নতি হয়। ডবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
1: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
3: অনেক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক যে অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, ওটাকে বদলাতে হবে। আপগ্রেড দ্য স্টেট সেক্টর।
1: 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21 জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবার নির্দেশ দিয়েছেন। 17 আগস্ট ফের এই মামলা শুনানি হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদনের বিষয়ে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। অবৈধভাবে প্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজ করে দেশে ফেরার আগেই 9 জন বাংলাদেশী নাগরিককে মুর্শিদাবাদের ভগবানগোলার স্টেশনপাড়া থেকে পুলিশ আটক করেছে। তারা সম্প্রতি দেশে ফেরার জন্য ভগবানগোলায় পৌঁছে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন, তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
4: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপন।

0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:01 হয়ে 40 সেকেন্ড। আমাদের এখনকার অধিবেশন এখানেই শেষ হলো, পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5টায়।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় বিকেল 5টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: আনন্দেরই সাগর হতে এসেছে আজবান। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। পরিবেশ সুরক্ষায় ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। তাই আজকের আনন্দধারার বিষয়ভাবনায় প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ, এ প্রসঙ্গে আপনারা সরাসরি ফোন করুন 9434076705 এই নম্বরে। সাথে আপনাদের পছন্দের গান রয়েছে আমাদের এই অনুষ্ঠানে, বিভিন্ন ছায়াছবির গান শোনাব আপনাদের। অনুষ্ঠানের শুরুতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যাঁ, আমি রয়েছি বীরভূম জেলার দুবরাজপুর থেকে, অমিতাভ ঘোষ দাদাভাই।
0: আচ্ছা আচ্ছা, বীরভূম থেকে বলছেন, খুব ভালো। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ। আসলে পরিবেশ সম্পর্কে আমরা সকলেই এখন ভীষণভাবে ভাবছি, কারণ দেখা যাচ্ছে যে কোথাও প্রচণ্ড গরম, কোথাও অসময়ে প্রচণ্ড বৃষ্টি, প্রবল বৃষ্টি। এই যে পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, তার বিভিন্ন কারণের মধ্যে একটি হচ্ছে প্লাস্টিক ক্যারি ব্যাগ।
1: তো এই বিষয়ে আমার যেটুকু বলার সেটা হচ্ছে, দেখুন, ইতিমধ্যে কিন্তু একটা আশার খবর যে বিজ্ঞানীরা কিন্তু প্লাস্টিক থেকে এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করে ফেলেছেন। হ্যাঁ, এবং মানে সেটা আমি কিছুদিন আগে এই তথ্যটা পেয়েছি, প্লাস্টিক থেকে ব্যাকটেরিয়া বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। হ্যাঁ, তো সেটা যেমন একটা আশার আলো, হ্যাঁ, তেমনি ধরুন আমাদেরও, আমরা তো মানুষ, এবার আমরাই তো সব করছি এগুলো, আমাদেরও তো ধরুন একটা ব্যাগ নিয়ে যদি বেরোই তাহলে ক্ষতিটা কি আছে? পাটের ব্যাগ যদি চটচট ব্যাগ হাতে নিয়ে বেরোই, হ্যাঁ, তাহলে তো প্লাস্টিকের ব্যবহার নিজে নিজেই কমতে বাধ্য। আবার এমনও দেখেছি যে কোনো দোকানদার, আমি ধরুন একবার বোলপুরে দিকে গিয়েছিলাম, তো সেখানে দোকানদার, হ্যাঁ, যখন আমি কিনলাম, হ্যাঁ, কোনো জিনিস ধরুন মিষ্টি বা ও জাতীয় কোনো, তখন কিন্তু প্লাস্টিক তারা দেয়নি, দাদা সঙ্গে থলি আছে? আমার হ্যাঁ আছে আছে, হ্যাঁ, তো থলিতে ভরে নিন। তখন একটা কড়াকড়ি ছিল, এবং ধরুন এই যে সচেতনতাটা, এটা যে ক্রমশ বাড়ছে, এবং প্লাস্টিকের দূষণ সম্পর্কে মানুষ যে অবহিত হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় দিক তারা ভাই। আর এতে করে আমি যদি একজনকে সচেতন করতে পারি, তাহলে এইটা কি জানেন তো, সেই আমরা যখন ছোটবেলায় সেই খেলা খেলি খেলতাম না, রেলগাড়ি ঝমাঝম একজন আরেকজনের পিঠে হাত দিয়ে, তো সেইরকম এটা বেড়ে বেড়ে চলে যাবে একটা শৃঙ্খলের মতো। হ্যাঁ, আমি সচেতন করলাম একজনকে, উনি করলেন আরেকজনকে, আবার উনি আর একজনকে করলেন, এইভাবে যখন সংখ্যাটা বেড়ে যাবে তখন প্লাস্টিক কিন্তু কমে যাবে, প্লাস্টিকের ব্যবহার কিন্তু কমে যেতে বাধ্য, এবং সেটা মানুষের সচেতনতার জন্যই। হ্যাঁ, এবং আমরা চাই যে এই শৃঙ্খলটা যেন দীর্ঘায়িত হয়, যেন হাজার থেকে লক্ষে পৌঁছই, লক্ষ থেকে কোটিতে পৌঁছই।
0: ঠিক,
1: হ্যাঁ, তাহলে কিন্তু আমরা একদিন প্লাস্টিক মুক্ত হতে পারবো। আর

0: সচেতনতা না হইলে কোনো জিনিসের প্রতি সচেতনতা যদি না আসে তাহলে কিন্তু সেই মানে মানে কি বলবো ওই সেই ইয়ের মতোই চলতেই থাকবে। কিন্তু সচেতনতা যখন বাড়বে তখন দেখবেন এই দিকের ইয়েটা কমতে বাধ্য এবং সেটা কমুক আমরা চাই, কারণ প্লাস্টিক দূষণ মারাত্মক দূষণ, হ্যাঁ, এবং সেই দূষণ থেকে রক্ষা পাক আমাদের পরবর্তী প্রজন্ম। এটুকু শেয়ার করলাম দাদা ভাই।
1: ঠিক ঠিক,
0: ভালো থাকবেন,
1: খুব ভালো বলেছেন, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
1: আবারও আসবেন আমাদের অনুষ্ঠানে। আমরা আজ বিষয় ভাবনায় রয়েছি, প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ, এ সম্পর্কে আপনাদের কথা শুনব। তবে তার আগে একটি গান, অটোগ্রাফ ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, সুরকার দেবজ্যোতি মিশ্র।

0: গান শুনতে শুনতে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নি তার সাথে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন?
1: বলেন। হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন বলুন।
1: আমি মুক্তিপাড়া থেকে নবকুমার চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ, মুক্তিপাড়া থেকে।
1: আমি একটা গান শুনতে চাই কয়লা বইয়ের।
0: হ্যাঁ বলুন, আপনার নামটা আর একবার বলবেন, আপনার নামটা বলবেন। হ্যাঁ, বাংলা ছায়াছবির গান শোনাবো, আপনার নামটা একটু বলুন।
1: আমার নাম নবকুমার চক্রবর্তী।
0: হ্যাঁ,
1: আমি ফালাকাড়া থেকে বলছি। হ্যাঁ
0: হ্যাঁ,
1: আমাকে একটা বাংলা বইয়ের ভালো গান শোনাবো।
0: আচ্ছা ঠিক আছে, আমাদের
1: অনুসন্ধান খুব ভালো লাগে।
0: অনুসন্ধান, আচ্ছা আপনি শুনতে থাকুন, অবশ্যই শোনাবো। তবে তার আগে আপনার কথা শুনব, প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ, এই প্রসঙ্গে আপনার কথা, আপনি কি ভাবছেন?
1: প্লাস্টিক ব্যাগ
0: মুক্ত হোক আমাদের পরিবেশ, আসলে
1: আমাদের পরিবেশে প্লাস্টিকটাকে বর্জন করা খুবই প্রয়োজন।
0: ঠিক, ঠিকই,
1: সমাজে প্লাস্টিকটা একটা বেশ মানে পলিউশনের সৃষ্টি করছে, আমরা এটাকে পুরাতে পারতেছি না। এখন এটা পুরালেও ঠিক মতো হয় না, জলে না। হ্যাঁ, আমি একটা স্বাস্থ্য

0: মন্ত্রী হিসাবে এটাকে মানে পুরাপুরি বর্জন করতে আমি অনুরোধ করছি, যাতে কেউ এটা ব্যবহার না করে আমরা আবার সেই পুরাতন কাগজের ঠোঙা যে বানিয়ে আমাদের আগে পেতাম আমরা, সেটাই চালু করলে বোধহয় ভালো হয়।
1: ঠিকই বলেছেন আপনি। আসলে এই যে প্লাস্টিকের ফলে চারপাশে দেখা যাচ্ছে ভূমি ধস হচ্ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে, তাই না? ঠিকই
0: আপনার সত্যি কথা। এবং বাস্তবিক পক্ষে এগুলো আমাদের লাইফে একটা হ্যাজার্ড সমস্যা তৈরি করতে, বিশেষ করে শ্বাসকষ্ট, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলা খুব বেশি মাত্রায় এখন হচ্ছে।
1: ঠিকই ঠিকই বলেছেন আপনি। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আপনার পছন্দের গান শোনানোর চেষ্টা করব আমরা, বাংলা ছায়াছবির গানই শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন।
0: আচ্ছা,
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: থ্যাংক ইউ।
1: যে গান আমরা শুনছিলাম অটোগ্রাফ ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে, আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার স্যার,
0: কে বলছেন বলুন?
1: বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ ঘোষ বলছিলাম।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ, এ সম্পর্কে আপনার কথা শুনব।
1: হ্যাঁ, যেটা হচ্ছে কিসের ব্যাপারে বললেন যেন?
0: প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ যেগুলো বলে না, প্লাস্টিক,
1: হ্যাঁ হ্যাঁ
0: প্লাস্টিক মুক্ত হোক আমাদের পরিবেশ।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন প্লাস্টিক সময়কার জন্যই চাই। পরিবেশের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সময় দেখা যায় যখন মানে ব্যবসা করতে যায় তখন হাতে ব্যাগ নিয়ে যায়, খুব ভালো হয়। কিন্তু আমরা কি করি, আমরা সেই জায়গায় এমনি শুধু হাতেই চলে যাই, এখানে থেকে যখন মালটা সংগ্রহ করি, সবজি হোক আর জিনিসই হোক, তখন আমরা বলি একটা প্যাকেট দিন। কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আমরা যদি দেখি আমাদের বা মাটির উর্বর শক্তি কমায়,
0: ঠিক
1: জায়গায় কিন্তু দাদা ভাই আমাদের কিন্তু এই সমস্ত নিজে থেকেই বর্জন করাটা উচিত। কারণ যদি শুধু আমাদেরই ক্ষতি, আমাদের পরিবেশের ক্ষতি, আমাদের ভবিষ্যতে যারা আমাদের যারা আমাদের জেনারেশন ছেলেমেয়েরা আসছে

0: পক্ষেও অনেকটা ক্ষতি
1: ঠিকই,
0: দেখা দেয়।
1: প্লাস্টিকের বিবিধ ক্ষতি রয়েছে, বিভিন্নভাবে দূষণ ছড়াচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিক কিভাবে ব্যবহার বর্জন আমরা যতটা করতে পারবো, হয়তো আস্তে আস্তে সচেতনতার মাধ্যমে এই ব্যবহার সম্পূর্ণ ভাবেই আমরা বর্জন করব এই প্লাস্টিককে, তবেই হয়তো আমাদের পরিবেশ আরও সুস্থ সুন্দর হয়ে উঠবে, তাই না?
0: সাধারণ মানুষের দায়িত্বটা, আমার দায়বদ্ধতাটা অনেকটাই ইউজ করতে হয় এই জায়গায়। এই জায়গায় যদি আমরা ভাবি যে সবকিছু সরকার করবে, আমরা চুপচাপ বসে বসে আমাদেরকে আগেই এই রাস্তায় আগে নামতে হবে এবং
1: ঠিক
0: তাদেরকে বিষয়ে বোঝাতে হবে।
1: ঠিক,
0: নমস্কার নেবেন,
1: হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, ভালো লাগলো। আমরা চলে যাই পরের গানে, চলো লেটস গো, ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচির কণ্ঠে। এবারের গান সুরকার নীল দত্ত।

সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে রয়েছি আমরা। আমাদের আজকের বিষয় ভাবনায় প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ। আমাদের উত্তরের জেলাগুলির অনেকটা অংশ জুড়ে পাহাড়ের পাদদেশ, এবং সেখানে প্লাস্টিকের দূষণের ফলে ভূমিধস দেখা যাচ্ছে। এই ভূমিধস থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে আজ থেকেই। আজ এই বিশেষ দিনে তাই আমাদের বিষয় ভাবনায় রয়েছে প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ। আপনারাও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে আপনাদের পছন্দের গান। এবারে চিনি ছায়াছবির একটি গান লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে, সুরকার প্রসেন।

সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়েছি আমরা। আমাদের বিষয় ভাবনায় আজ প্লাস্টিক ব্যাগ মুক্ত হোক আমাদের পরিবেশ। অনুষ্ঠানের শেষ গানটি অনুপম রায়ের কণ্ঠে, ওপেনটি বাইস্কোপ, ছায়াছবি থেকে, সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায়।

সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন আবহবার্তা। আলিপুর আবহ দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের বেশিরভাগ স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, বাকি অঞ্চলের আবহাওয়া শুষ্ক ছিল। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ সিংহিক 3 মিলিমিটার, ডিমা চা বাগান, তাদং, মঙ্গন, গয়েরকাটা চা বাগান, সংকলন, ধূপগুড়ি 2 মিলিমিটার করে, চ্যাংমা।

0: এই হিলা চা বাগান, গ্যাংটক, দলগাঁ চা বাগান, হাসিমারা, গেজিং, সুনগাছি চা বাগান, নাগরাকাটা, নামথাং, ডাইনা চা বাগান, রংলি, দামথাং, 1 মিলিমিটার করে। আগামীকাল অর্থাৎ 4ঠা জুলাই শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিমের বেশিরভাগ স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া বার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম, অ্যাট এ ফিউ প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ড্রাই ওয়েদার প্রিভেইলড ওভার দ্য রেস্ট অব দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড সো ফার সিংহিক 3 মিলিমিটার, ডিমা টি এস্টেট, তাদং, মঙ্গন, গয়রকাটা টি এস্টেট, সংকলন, ধূপগুড়ি, চ্যাংমারি 2 মিলিমিটার ইচ, হিলা টি এস্টেট, গ্যাংটক, দলগাঁ টি এস্টেট, হাসিমারা, গেজিং, সুনগাছি টি এস্টেট, নাগরাকাটা, নামথাং, ডাইনা টি এস্টেট, রংলি, দামথাং, ইয়াকসাম 1 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে দ্যাট ইজ 4th জুলাই স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। শুক্রবার 3রা জুলাই শহরের প্রধান সড়কগুলিতে মাঝারি থেকে ভারী যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড়, সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে, ধীরগতিতে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণ রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সঙ্গীত রূপকা অনুষ্ঠান বাদল দিনে। সন্ধ্যে 6:40 শুনবেন লোকগীতি শিল্পী মানবেন্দ্র দে। রাত 8টায় নাটক খেলাঘর। রাত 9:15 শুনবেন ভজন অনুষ্কা চক্রবর্তীর কণ্ঠে। রাত 9:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 10:30 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। শুরু হচ্ছে সঙ্গীতালক্ষ্য বাদল দিনে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গানের উপর আধারিত বিশেষ

0: বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান।
1: শ্রাবণের সেই উজাড় করা ভাণ্ডারে সমৃদ্ধ হয়েছি আমরা, বর্ষা ঋতু পেয়েছে স্বতন্ত্র মর্যাদা, মোহনীয় ভঙ্গিমায় রূপ রস মাধুর্যে বর্ষার রূপ এমন করে কে সাজাতে পেরেছেন রবীন্দ্রনাথ ছাড়া? আমরা যেন নিপবনে ছায়াবিথি তলে বার বার ছুটে যাই বর্ষার নবধারার জলে স্নাত হতে। রবীন্দ্রকাব্যে বর্ষা তাই অনেক বেশি সজীব, অনেক বেশি প্রাণবন্ত। বৃষ্টি যেমন মাটিকে ভেজায়, ফুলের কুঁড়িকে প্রস্ফুটিত করে, নদীকে প্লাবিত করে, তেমনি বৃষ্টি কবির মনের মাঝেও ফোটায় এক অনুভূতির ফুল। বৃষ্টি ঝরা রাত দিনের

শ্রাবণ আর কবি হৃদয় যেন এক সুরে গাঁথা, বিচিত্র কলধ্বনি সহ ধারাপাত আর বৃষ্টির জলের ছন্দ আলাদা করে বারে বারে ধরা দিয়েছে তার কাব্য সুষমায়। মাটির সোঁদা গন্ধ, প্রকৃতির মন কেমন করার বৃষ্টি স্নাতরূপ, বাড়িধারার বিচিত্র ছন্দ সঙ্গীতের মূর্ছনায় ধরা দেয় কবির বর্ষা মঙ্গলে। আকাশ পানে পুঞ্জীভূত মেঘে বর্ষার পদধ্বনি রিমঝিম ছন্দে প্লাবিত করে আমাদের হৃদয়।

ও জনজীবনে বর্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থক। শিলাইদহে পদ্মার বুকে বোটে বেরিয়ে ভেসে বেড়াতেন কবি। সেই অবকাশে বর্ষার রূপ গভীরভাবে উপলব্ধি করেছিলেন তিনি। তাঁর সাহিত্যে, কবিতায়, গানে বর্ষা কেবল একটি ঋতু নয়, আবেগ ও মিলনের এক অনন্য জীবন প্রবাহ। বৃষ্টির ছন্দময় রূপে বিরহের সুর তাঁকে যেমন আনমনা করে তুলেছিল, তেমনি মেঘের গর্জন এবং নূতন পাতার সবুজ স্পর্শে কবির মনে জেগে ওঠে ময়ূরের ছন্দ। প্রিয় মানুষের সান্নিধ্য লাভের ব্যাকুলতা বা বিরহবোধ মূর্ত হয়ে উঠেছিল তাঁর সৃষ্টিতে।

বর্ষার বাড়িধারার ছন্দে শুধু অন্তরাত্মা স্নাত হয়নি, কবিতার আবেগ সঞ্চারিত করতে চেয়েছিলেন বহুর মধ্যে বর্ষা উৎসবের আঙ্গিকে। শান্তিনিকেতনের বৃক্ষরোপণ এবং বর্ষামঙ্গল উৎসব প্রবর্তন করে তিনি রীতিভিত্তিক উৎসবকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। জমিদারি দেখাশোনার সুবাদে নদীমাতৃক বাংলার বর্ষা স্বরূপ তার চেতনায় গেঁথে গিয়েছিল। আমৃত্যু সেই স্মৃতি সুখে তিনি প্রায় 100 অধিক গান কবিতায় আষাঢ় শ্রাবণের নান্দনিক বর্ণনায় আমাদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করেছেন।

0: রবীন্দ্রনাথের ছোট গল্পেও বর্ষার প্রভাব সুস্পষ্ট, আমাদের চেতনাকে আচ্ছন্ন করে। তাঁর বিভিন্ন গল্পে বর্ষা এসেছে ভিন্ন আঙ্গিকে, অভিনবত্বের শিল্প ছোঁয়ায়। কখনো পদ্মার খরস্রোত, কখনো মুষলধারে বৃষ্টি, ঝড় জলের তীব্রতা, পারিপার্শ্বিক চিত্র শিল্পগুণে জীবন্ত করে তুলেছে গল্পগুলিকে। যেমন খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে কবি লিখছেন,
1: বর্ষাকাল আসিল, খুদিত পদ্মা, উদ্যান, গ্রাম, শস্যক্ষেত্র এক এক রাশে মুখে পুরিতে লাগিল। পার ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল।

ভানু সিংয়ের পদাবলীতে মাত্র ১৬ বছর বয়সে তার প্রথম বর্ষার গান শাওন গগনে ঘোর ঘন ঘটা। এরপর

কাল মৃগয়া গীতিনাট্যের জন্য 21 বছর বয়সে রচিত হল গহন ঘন ছাইল এই গানটি। রবীন্দ্রনাথকে বলা হয় বর্ষা ও নদীর কবি। বর্ষার আবেশে আজও যখন রোমান্টিকতা গ্রাস করে আমাদের, বৃষ্টির রোমাঞ্চে উদাসীন হয়ে উঠি, তার পেছনেও আলখাল্লার পকেটে মেঘ বৃষ্টি আর বর্ষা নিয়ে ঘুরে বেড়ানো এক চির আধুনিক শাশ্বত রোমান্টিক পুরুষ আমাদের পথ দেখান, আমাদের চিরকালীন ভরসা রবীন্দ্রনাথ।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গানের উপর আধারিত বিশেষ সংকলিত অনুষ্ঠান বাদলদিনে। সঙ্গীতে দেবপ্রতিম চক্রবর্তী ও পূবালী মিত্র, যন্ত্রসঙ্গীতে কিবোর্ড সুব্রত মালাকার, তবলা উৎপল দাস, পারকাসন সুব্রত সাহা, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় সাহা, গ্রন্থনা সংঘমিত্রা ভট্টাচার্য ও দীপক দাস, রচনা ও সংকলন মনোজ মজুমদার, প্রযোজনা দেবস্মিতা দাস।
1: শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ধরমবীর ছায়াছবির একটি গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, সুরকার আনন্দ বক্সী।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন সুলতান। ছায়াছবির একটি গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, সুরকার উষা খান্না।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: for cross-border terrorism.
1: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
0: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
1: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ঘটনা তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, জৈশ ই মোহাম্মদ জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসকেপি পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমপিএ টিজিএম ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেটভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনা ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

0: সকাল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: বঙ্গাল কি বিরাসত যে গৌরবপূর্ণ হ্যাঁ, বিরাসত কবি পুনর্জীবিত করতে হুয়ে আধুনিকতাকে সময় নয় যুগ কি তরহ 2047 তক বিকশিত ভারতকে স্বপ্ন কো সাকার করতে লিয়ে বঙ্গাল কো বিকশিত বনানে কা বঙ্গাল কো সাংস্কৃতিক পুনর্জাগরণ বঙ্গাল কো উদ্যোগ ব্যাপার দৃষ্টি সে বেহতর বনানা সমাজকে অন্তিম ব্যক্তিকে জীবন কো বদলনে কে লিয়ে আপ সব মিলকর কাম করেঙ্গে।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতির নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআরকে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানার চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে ডিএসি 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 শুনবেন নাটক খেলাঘর। রাত 9:15 ভজন, শিল্পী অনুষ্কা চক্রবর্তী। রাত 9:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। রাত 10:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান মঞ্চে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প রাজ্যে শুরু হতে চলেছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে সেখানকার উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতায় রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতাকে কল্যাণ কে নীতি আর কানুন বানানে কে সাথ উনকে

0: समाधान उनके बेहतर जीवन के लिए भी काम करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
1: ওই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा।
1: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি, এবার পড়ুয়ারা সেই সব সুবিধে পাবে।
3: যার মধ্য দিয়ে উচ্চশিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবে যেন উন্নতি হয়, ডাবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
1: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে, নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
4: সঠিক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, এটাকে বদলাতে হবে।
1: কলকাতায় রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়। মামলায় দাবি করা হয়েছে, বর্তমানে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক স্বনির্ভর গোষ্ঠী এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আগামী বুধবার মামলাটি শুনানির জন্য রেখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026 শস্য বর্ষে সব চাষীকেই পাট মিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। বাড়িতে বসেই কৃষকরা এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না।
5: কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাগ্রিকালচার ফার্মাররা পেতে পারবে, নাম্বার 1 নাম্বার 2 গ্রেড ওয়াইজ MSP রেট তারা জানতে পারবে, SAR পারচেজ সেন্টারের লোকেশন তারা এই পাট মিত্র অ্যাপে জানতে পারবে।

0: কর্মসূচির কথা ঘোষণা করেন। এর মধ্যে আছে মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আঞ্চলিক কেন্দ্র চালু, ভূমি রাজস্ব দপ্তরে সিসি ক্যামেরা বসানো, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ট্রিপল প্রস্তুত রাখা ইত্যাদি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যে 300টি প্রকল্পের কাজ চলেছে সেখানে বিডিওরা স্থানীয় বিধায়কদের নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 300টি প্রকল্পের কাজ অনগোয়িং আছে, এর মধ্যে সবগুলো স্কিমে বিডিওরা লোকাল এমএলএদের নিয়ে স্পট ভিজিট করবে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা।
0: কলকাতা রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার যোগ্য তারা তা অবশ্যই পাবেন। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত না পাওয়ার অভিযোগে শতাধিক মহিলা বিজেপি কর্মী সমর্থক আজ মধ্যগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতেও বিক্ষোভে সামিল হন মহিলারা। হুগলির উত্তরপাড়া বৈদ্যবাটি পুরসভায় টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় উপভোক্তারা বিক্ষোভ দেখান। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি গ্রহণ করছে, তাই এই মামলায় তার রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বহাল থাকবে। বিচারপতি চন্দ 14 জুলাই সার্কিট বেঞ্চে আসার পর এই মামলার শুনানি গ্রহণ করবেন। এদিকে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদনেরও আজ শুনানি হয়নি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে গত 25 জুন মামলার শুনানি হয়, কিন্তু বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। শ্রীরামপুরে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় এনআইএ আদালতের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন ইআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক খেলাঘর।
3: আকাশবাণী শিলিগুড়ি, আজকের নাটক খেলাঘর, রচনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্জিলাল, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। নাটক খেলাঘর।

হ্যালো, হ্যাঁ, কিন্তু কে এটা? কার নম্বর? আমি তো, ওরে বিচ্ছু, এই তোর কটা নম্বর রে? এক যে যে বলি কত নম্বর যে আমার ফোন বুকে সেভ করলাম। হ্যাঁ তো আয়, তোর আবার আমার বাড়ি আসতে পারমিশন নেবার ফর্মালিটি করতে হচ্ছে? না না না, বাড়িতেই আছি, আয়। ও বাবা, আমার তো দেখছি আজ কপাল খুলে গেছে, ভাইটা আমার রান্না দিয়ে লাঞ্চ করতে চাইছে। কী খাবি বল, কী বানাবো?

ফ্রিজে কিছুই নেই, তুই ওসব ফর্মালিটি অন্য কোথাও করিস তো, কী খাবি বল। আচ্ছা ডান, কখন আসবি? হ্যালো হ্যালো, দেখো হ্যালো, ফ্রেশ কাট, প্লিজ নোট সাম আইটেমস ফর হোম ডেলিভারি। 2 ইউনিটস অফ বোনলেস স্কিনলেস চিকেন ব্রেস্ট, 1 ইউনিট অফ কিন্ডার্স অল পারপাস মিট অ্যান্ড ভেজি সিজনিং ফর গ্রিলিং, ইজ দ্যাট ওকে? অর শ্যাল আই রিপিট দ্য অর্ডার? ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ ক্যাশ অন ডেলিভারি। রাইট রাইট, এক্স্যাক্টলি, ওকে, 40 মিনিটস ফ্রম নাও, ওকে ওকে, গ্রেট, ইয়া, থ্যাংক ইউ।

0: কিচ্ছু হয়নি দিদি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ছেলেগুলো বেশ বল খেলছিল, উল্টো থেকে সিলভিয়া আন্টি ননি একটা মোটা মতো ছেলে বেশ জোরে বলে হিট করেছে, বলটা তোমার ডাইনিং এর জানলার কাঁচ ভেঙে ভেতর ঢুকেছিল। এই যে দেখো দেখো দেখো, তুমি শান্ত হও, শান্ত হও দিদি।
1: ফারজানা ফারজানা, তুমি আজকে না থাকলে যে কি হতো, আমি আমি মনে হার্ট ফেল করতাম।
0: কেন এত বাজে ভাবছো, কিচ্ছু হবে না তোমার, তোমার বলে কত সাহস, এই নিউ ইয়র্ক শহরে একা একা আছো, কত লড়াই করে নিজেকে দাঁড় করিয়েছো, কেন হার্ট ফেল করবে তুমি?
1: জানি না আমি এই ট্রমা কবে কাটিয়ে উঠতে পারবো, নাকি সারা জীবন এই ভয় মনে পুষে রেখে চলতে চলতে একদিন সত্যি হার্ট ফেল করে মারা যাব। চারপাশে একটাও জোরে শব্দ হলে আমার ভেতরে যে কি ঘটে যায় নিজেও জানি না।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো, এই নাও এই জলটা খাও, শান্ত হও। তোমাকে তো আস্তে আস্তে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে দিদি, এত বছর হয়ে গেল একই ভয় মনে কতদিন পুষে রাখবে, দুশ্চিন্তা করো না, একই ঘটনা একই দেশে বারবার ঘটে না।
1: আমি জানি না গো ফারজানা, আসলে আমি ভুলতে পারি না, ভুলতে চাইলেও ভুলতে পারি না, এই একা থাকাটা আমার সেই ভয়টাকে আরো জোরালো করে দিচ্ছে, যে কোনো একটা বিকট শব্দ, একটা বিকট বিস্ফোরণ শুনলেই মনে হয় সেই 10 বছর আগের স্মৃতি আবার ফিরে আসছে আমার কাছে। আমি যেন স্পষ্ট দেখতে পাই ওই টুইন টাওয়ারের দিকে প্লেনটা উড়ে এসে সোজা তার পেটের মধ্যে স্ট্রাইক করলো, আর তারপর
0: তুমি চুপ করো তো, ওই কথা বারবার বলো না, ওটা অতীত, ওখান থেকে বেরিয়ে এসো, এখন আর আমেরিকাকে কেউ অত সহজে অ্যাটাক করতে পারবে না, আমরা নিরাপদ আছি, দুশ্চিন্তা করো না তুমি, ওটা অতীত, ওটা ভুলে যাও।
1: অতীত কি করে ভুলে যাবো ফারজানা, ওই অতীতের সাথেই তো আমার জীবনটা যে বদলে গেছে চিরতরে, রূপকে আমি হারিয়ে ফেলেছি চিরজীবনের জন্য, এই বিদেশে একা এইভাবে বেঁচে আছি, সেই দিনটার সেই ঘটনাটার জন্যেই তো কি করে ভুলে যাব, সেই অতীত আমি জীবনে ভুলতে পারবো না, এই ট্রমা থেকে কিছুতেই বেরোতে পারবো না, এই ট্রমাই একদিন হয়তো মরে যাব, ভয়ের চোটে মরে যাব।
0: আবার বাজে কথা বলে, তুমি চুপ করো তো, রিল্যাক্স করো, আমি ডাইনিংটা পরিষ্কার করে
1: দিচ্ছি। না না, তুমি ছেড়ে দাও,
0: হাত ছড়িয়ে আছে মেঝেতে,
1: তুমি ছেড়ে দাও, আমি ঠিক আছি।
0: তুমি অস্থির অবস্থায় সেখানে গেলে নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটাবে, তুমি এখানে বসো।
1: না না না,
0: আমি দেখছি,
1: আমি এখন অনেকটাই ঠিক আছি ফারজানা, আমি আমি করে নেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি যে ছুটে এসেছো, এতক্ষণ আমাকে সাপোর্ট দিয়েছো,

0: এটুকুই বা কজন করে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি ঘর দোর পরিষ্কার করে নেবো, তুমি কিচ্ছু ভেবো না।
1: আচ্ছা আচ্ছা, আমার সাথে ফর্মালিটি করতে হবে না, বলেছি না তুমি রিল্যাক্স করো, আমি দেখছি।
0: তুমি ছেড়ে দাও ফারজানা, প্লিজ
1: তুমি একটু চুপ করে বসো, প্লিজ রিল্যাক্স করো। আর যদি আমাকে বাইরের কেউ মনে হয় বলে দাও, বিদায় হয়ে যাচ্ছি।
0: সেই মেয়েটাকে নিয়ে না সত্যিই পারা যায় না।
1: দিদি চলো আজ কিছু একটা প্ল্যান করি, লেটস ডাইন আউট টুডে, মুভি দেখব, অনেক শপিং করব, মজা হবে দুজনে, চলো।
0: না না ফারজানা, আজ হবে না, আজ আমার ভাই আসছে, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে বলেছে, আজ বেরোতে পারবো না গো। বরং তুমি আমাদের সাথে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করো, আড্ডা দি।
1: তোমার ভাই মানে তাকে যে যে বলো,
0: জয়জিৎ, জয়জিৎ জোয়ারদার, ওটাই ছোট করে যে যে হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমাদের ওলো সইয়ের অফিসে আলাপ হয়েছিল তো, মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করছে, তারপর এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মেয়েদের নিয়ে বোধহয় একটা ডকুমেন্টারি তৈরি করছিল, ফাইনাল ইয়ারের প্রজেক্ট, সেই জন্যই তো তোমার সঙ্গে আলাপ হয়েছিল, তাই না?
0: এখন একটা কর্পোরেট নিউজ এজেন্সিতে ইন্টার্নশিপ করছে, ফক্স থেকে ডাক পেয়েছে, হয়ে যাবে মনে হচ্ছে। বাবা তুমি মনে রেখেছো? মনে হচ্ছে একটু একটু ইন্টারেস্ট আছে আমার ভাইটাকে।
1: দূর দূর, কি যে বলো,
0: কথা বলবো নাকি ওর সাথে? ছেলেটা কিন্তু খুব ভালো, তোমাদের মানাবে।
1: কি যে বলো দিদি, কত বাচ্চা একটা ছেলে, এখনো কলেজের গন্ধ যায়নি পার্সোনালিটি থেকে।
0: আর তুমি যেন পাকা বুড়িটি হয়ে গেছো। আমার ওকে ভাই পাতাতে কেন ইচ্ছে হয়েছিল জানো? ছেলেটাও আমার মতো করেই একা একাই বড় হয়েছে, সব সময় মোহনাদি মোহনাদি করে খোঁজ খবর নেয়, যে কোনো দরকারে একবার জানালে ছুটে এসে সবটুকু করে দিয়ে যায়। আর এমন করে এটা খাবো সেটা খাবো বলে আবদার করে যে মনে হয় যেন নিজের একটা ভাই থাকলে ঠিক এরকমই হতো।
1: সে ছেলে যে ভালো ছেলে সে তো আমিও বুঝেছি আলাপ করেই, আর তোমার প্রতি ভীষণ কেয়ারিং।
0: তুমি চাইলে তোমার প্রতিও হবে কেয়ারিং,
1: এখন খাও, সুগার লেভেলটা একটু বুস্ট হলে ক্ষতি নেই। আচ্ছা তোমাদের ওলোসই বলে যে অর্গানাইজেশনটা আছে, সেটা শুধু ইন্ডিয়া থেকে বিয়ে হয়ে এসে আমেরিকায় এসে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম মেয়েদের হেল্প করার জন্যই কাজ করছে কেন? তোমরা তো এটাকে পুরো সাউথ এশিয়া দেশগুলো থেকে আসা মহিলাদের জন্য করতে পারো।
0: অনেক রকম লিগ্যাল ইস্যুস আছে এর মধ্যে, আমেরিকান কোর্ট অফ ল বিদেশি নাগরিকদের বা অভিবাসীদের জন্য এসব সমস্যার ক্ষেত্রে আলাদা কোনো আইনের বন্দোবস্ত রাখেনি। আবার ধরো ইন্ডিয়াতে এ সম্পর্কে যে আইনকানুনগুলো আছে, তোমাদের বাংলাদেশের আইনকানুনগুলোতে তেমন হয়তো মিল নেই। ইসলামিক রিলিজিয়াস আসপেক্ট থেকে ম্যারেজ অ্যান্ড ফ্যামিলিকে হয়তো তোমাদের ওখানে দেখা হয়, তো এরকম অনেক কমপ্লিকেশনস আছে। প্যান সাউথ এশিয়া কাজ করতে গেলে অনেক ধরনের ব্যাপার থাকে।
1: আমি দেখছি,
0: মনে হচ্ছে যে যে এলো, যাও ওয়েলকাম করো।
1: শাট আপ দিদি, ইউ আর টু মাচ। ফ্রেশ কার্ড, তোমার অর্ডার ছিল কিছু?
0: হ্যাঁ হ্যাঁ, একটু চিকেন আনালাম, যে যেটাকে যে দেবো কিছুই তো ঘরে ছিল না। আচ্ছা বিলটা দাও না। আচ্ছা আমি আসছি, কত হয়েছে গো?
1: ডান, তুমি বসো, আসতে হবে না।
0: আরে আরে, এ কি, তুমি বিল কেন পে করলে না? না না, এটা ঠিক করনি।
1: তোমার ভাই আমার কেউ হতে পারে না,
0: তাই নাকি? ওরে শয়তান মেয়ে, একটু আগে আমাকে ঝাঁজ দেখাচ্ছিলি। শাট আপ দিদি, ইউ আর টু মাচ।
1: কফিটা শেষ করো, আমি এটা কিচেনে রেখে আসছি।
0: এই কিন্ডারস এর মশলাগুলো দিয়েছে?
1: দিয়েছে দিয়েছে, তুমি বসো। তোমার ভাই তো দেখছে বেশ খাউইন না।
0: মানে কি হলো?
1: আমু বলতো দেশের বাড়িটা, খাউইন না মানে খাদ্য রসিক।
0: আরে এই বয়সী ছেলে মেয়েরা এসব মশলাদার খাবার খেতেই ভালোবাসে, তো এইসবই তো রাঁধতে বলে। যে যে বলে আমি আর কারোর কাছে বাইনা করি না, শুদ্ধ তুমি।
1: কেন, বাপে খেদানো মায়ে তাড়ানো বলে নাকি?
0: না গো, ওর বয়স যখন 7 তখন ওর বাবা হঠাৎ ওর মাকে ছেড়ে নিজের সেক্রেটারির সঙ্গে ঘর বাঁধতে চলে যান। ওর মা একেবারেই গৃহবধূ ছিলেন, বাইরে বেরিয়ে কাজ বা চাকরি কখনো করেননি। এদেশে উনি যে কী কষ্টে যে যে আর ওর বোন শ্রুতিকে মানুষ করেছেন, সেটা শুনলে তুমি জাস্ট কেঁদে ফেলবে।
1: ও আই এম সো সরি, আমি না জেনে খুব বাজে একটা জোক করে ফেলেছি।
0: ওই যে ওই ওর ডকুমেন্টারিটা, সেটা তো ওর মাকেই রেডি

0: এড করেছে। জেজের মা ওটা দেখে নাকি খুব কেঁদেছিলেন। অবশ্য জেজে পাশ করে বেরোবার কিছুদিন পরে উনি মারাই গেছিলেন।
1: তোমার কফি শেষ হলো? দাও কাপটা দাও, সিঙ্কে যাই। তুমি এসো কিচেনে।
0: আরে তুমি কেন সিঙ্কে যাবে? আমি এখন ঠিক আছি, আমি পারবো।
1: জানি তো পারবে, সেই জন্যই তো বললাম এসো কিচেনে।
0: হ্যাঁ তো তুমি কিচেনে কি করবে? না না, তুমি কাপগুলো দাও তো আমাকে।
1: ও, আমি ভাবলাম তুমি বুঝি আমাকেও ইনভাইট করলে আজকের লাঞ্চে।
0: হ্যাঁ অফকোর্স, যে যে আসছে আমরা তিনজনে তো একসাথে লাঞ্চ করব, বললাম তো।
1: তাহলে আমি কিচেনে গিয়ে তোমার সাথে রান্নায় হেল্প করলে সমস্যা আছে কিছু?
0: তুমি এখানে চুপ করে বসো তো, টিভি দেখো, গান শোনো, কিচেনে আসতে হবে না, আমি পারবো। অনেক করেছো ফারজানা।
1: ও আচ্ছা, গেস্ট গেস্ট ফিল করাচ্ছ। ওকে আমি বসলাম।
0: আরে যে যে হয়তো এক্ষুনি এসে পড়বে, তুমি ওকে একটু রিসিভ করো, এন্টারটেইন করো, আমি চট করে রান্নাগুলো চাপিয়ে দিয়ে আসছি।
1: স্পিক অফ দ্য ডেভিল। হাই।
2: হাই।
0: হ্যালো ডেভিল, আমরা তোর কথাই বলছিলাম আর তুই এসে হাজির হলি। ট্যাক্সি করে এলি? মেট্রোতে তো এত তাড়াতাড়ি আসতে পারতিস না।
2: তুমি এখনো সাবওয়েকে মেট্রো বলো? না, আমি সাবওয়ে করে আসিনি, একটা ইয়ামাহা মোটর বাইক কিনেছি।
0: ও তাই নাকি?
2: খুব এদিক ওদিক যেতে হয় এখন, সুবিধা হয়।
0: সাবধানে চালাস বাপু, তোরা বস কথা বল, আমি তোর জন্য একটু কফি করে আনি। ফারজানা তোমার চলবে তো আরেক রাউন্ড?
1: তুমি বরং বসো, কথা বলো, কফিটা আমি করে আনছি।
0: আরে তুমি বসো তো, সেই তখন থেকে করে চলেছো, বসো আমি পারবো।
2: বাহ, এ তো কেবা আগে প্রাণ করিবেক দান, পড়ি গেল কাড়াকাড়ি। আমি কফি খাবো কি না সেটা আগে কনফার্ম করলে।
0: বারে তুই অফিস থেকে এলি তো, খিদে পাচ্ছে না? চা খাবি? তোর জন্য পেঁয়াজি ভেজে দেবো বলে সব রেডি করে রেখেছি।
2: স্ট্রং কিছু আছে?
0: ডেপমি হচ্ছে না, মার খাবি, মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরতে হবে না।
2: ঠিক আছে তাহলে কড়া করে কফি করো।
0: যতটা কড়া মানুষ খেতে পারে সেই রকম করবো, এখানকার মতন ওরকম বিষাক্ত কফি আমি করতে পারি না বাপু।
1: দিদি তুমি বসো, কথা বলো, কফিটা আমি তৈরি করে আনছি। ওকে দেখে মনে হচ্ছে খুব ডিপ্রেসড, প্রচণ্ড স্ট্রেস দেখাচ্ছে, বোধহয় তোমার সাথে কিছু শেয়ার করতে চায়। তুমি কথা বলো, কিচেন আমি দেখে নিচ্ছি।
0: তাই না? আমারও তাই মনে হলো। ঠিক আছে, থ্যাংক ইউ গো। রাতেও খেয়ে যাস, বিশেষ কিছু নেই, ভাত ডাল আর চিকেন।
2: তুমি আবার এইসব করতে গেলে কেন?
0: কি হলো রে, মাথা ধরেছে?
2: একটু
0: কফি খেলে ভালো লাগবে, আর পেঁয়াজি তো তোর ফেভারিট। কি রে ভাই, সব ঠিক আছে? কি যেন দেখাবি বলেছিলি ফোনে, দেখা
2: ঘরে এইখানে এই জায়গাটা এখানে। সামনে সেপ্টেম্বর মাসে 9/11-এর 10 বছর হবে, জানো?
0: জানি। আমি কি কোনোদিন আর ওই তারিখটাকে ভুলতে পেরেছি? আজকেও তো তুই আসার আগে।
2: আমি আসার একটু আগে কি কিছু হয়েছে?
0: না না, কিছু না, কিছু না। ওই নিয়ে আমি আর ফারজানা কথা বলছিলাম। আর তুই বলতো কি বলছিলি?
2: তো ওই দিনটা নিয়ে আমাকে অফিস থেকে একটা ছোট ফিল্ম বানাতে দিয়েছে, ভিকটিমদের সাথে কথা বলতে বলেছে।
0: বুঝে গেছি, সেই জন্য আমার ইন্টারভিউ করবি, তাই তো? আমি পারবো না রে, পারবো না। আমি আমি
2: কথাটা শেষ করতে দাও আগে। কেন
0: বল না, বল, জানি তো সেই ঘুরে ফিরে এখানেই আসবে, বল বল।
2: না না না না, আসবে না, শোনো আগে। ফিল্মটা তৈরি করার জন্য আমি রিসার্চ করে অসংখ্য ভিডিও ক্লিপিং দেখে দেখে এডিট করে জোড়ো করছিলাম, সেটারই একটা ক্লিপ।
0: না না না, আমি পারবো না, আমি দেখতে পারবো না। তুই আমাকে মুক্তি দে, তুই আমাকে মুক্তি দে, আমি আর ওসব ফেস করতে চাই না রে বাবা।
2: দাদি আমি একটা বিশেষ কারণে তোমাকে এটা দেখতে বলছি।
0: আমি দেখবো না, আমি দেখবো না, দেখবো না। তুই কি আমার উপর এক্সপেরিমেন্ট চালাতে এসেছিস? দেখো তো ফারজানা আমাকে বলছে ওই 9/11-এর দিনটার ভিডিও ক্লিপিংস দেখাবে, আমি আমি দেখবো না, তোকে তো বলছি আমি ওসব দেখতে চাই না।
1: দিদির কিন্তু কিছুক্ষণ আগে একটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে।
2: প্যানিক অ্যাটাক কেন, কি হয়েছিল?
1: পাড়ার ছেলেগুলো বেসবল খেলছিল, উল্টো দিকে লনে একটা জোর হিটে বলটা দিদির ডাইনিং এর জানলার কাচ ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। আর
2: আচ্ছা, সামলে নিয়েছো তো? তুমি মাইটি স্পিরিটেড লেডি, আই নো।
0: আর সেই জন্যই তুই আমাকে এখন ওসব দেখিয়ে হার্ট অ্যাটাক করাবি, তাই তো?
2: তেমন কিছু হলে আমি আছি, উনি আছেন, আমরা তোমায় হাসপাতালে নিয়ে যাব। কিন্তু যা তোমাকে দেখাতে এনেছি সেটা দেখলে তোমার এই প্যানিকটাই আর থাকবে না। আই সোয়ার, হ্যাভ ফেথ।
0: দেখো তো ফারজানা কি সব এক্সপেরিমেন্ট করতে এসেছে।

0: কি করি বলো তো এই ছেলেকে নিয়ে?
1: আমার মনে হয় দিদি তোমার দেখা উচিত, উনি সেটা দেখাতে চাইছেন। তোমার তো ভাই, নিশ্চয়ই তোমার খারাপ কিছু চাইবেন না, একটু সাহস করে বসে দেখোই না। আর তাছাড়া আমরাও তো আছি তোমার পাশে, মানে যদি তোমরা আমাকে অ্যালাউ করো।
2: ইটস পারফেক্টলি ওকে, আপনিও দেখতে পারেন। তুমি বসো এসে মোহনাদি, ছোট ক্লিপ, জাস্ট মিনিট তিনে।
0: আমার যদি কিছু হয়ে যায় তো আমি মৃত্যুকালীন জবানবন্দিতে তোদের দুজনের নামই বলে যাব, দেখিস? এই চুপ করো।
2: পুরো বঙ্গলক্ষ্মী যাত্রা বাড়ি চুপ করে বসবে?
0: আর তোর কফি আর পকোড়াগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে, ফারজানা একটু ক্যাচআপ দিলে না সাথে?
2: দরকার নেই, ছেড়ে দাও, যা দেখাচ্ছি মন দিয়ে দেখো।
1: দিদি, যে যে যা দেখাতে চাইছে সেটা তো তোমাকে দেখতে হবে।
0: কি হলো, পজ করলি কেন? দেখছিলাম তো আমি।
2: কি দেখলে?
0: ও ওই তো টুইন টাওয়ারে অ্যাটাক হলো, প্লেনটা এসে সোজা ঢুকে গেল সেকেন্ড টাওয়ারটার পেতে, তারপর সব ধোঁয়া ধোঁয়া, বিল্ডিংটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, লোকজন আতঙ্কে চিৎকার করছে, পালিয়ে যাচ্ছে।
2: এখন এখন কি দেখছো? এখন আমি যে পজ করেছি, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ?
0: ওই তো বললাম তো, লোকজন আতঙ্কে চিৎকার করতে করতে যেদিকে পারছে পালিয়ে যাচ্ছে।
2: ভালো করে দেখো, লোকজনকে দেখো, সবাইকে দেখো, আলাদা আলাদা করে। ভালো করে দেখো, আমি একটু রিওয়াইন্ড করছি। এই লোকটার পেছনের লোকটাকে খেয়াল করবে। আবার আবার দেখো ভালো করে, আমি আমি আরেকবার রিওয়াইন্ড করছি।
1: কি হয়েছে?
2: স্বরূপ দা, মোহনাদির বর।
1: হোয়াট মানে? দাদার অফিস তো ওই সেকেন্ড টাওয়ারের 19 তলায় ছিল, পুরো বিল্ডিং ধসে গেল দাদা তো, মানে কি বলছেন আপনি?
2: আমরা সবাই সেটাই জানি, স্বরূপদা ওই টুইন টাওয়ারের উপর টেরোরিস্ট অ্যাটাকে মারা গেছেন, ওখানে মৃত লোকজনের লিস্টে নাম আছে তার।
1: আর এখানে দেখাচ্ছে দাদা পালিয়ে যাচ্ছে কোনো নিরাপদ জায়গায়। আর শিওর এটা দাদাই? দিদি,
3: 10 বছর আগে স্বরূপ আমাকে বিয়ে করে এদেশে নিয়ে এসেছিল। কত স্বপ্ন, কত আশা নিয়ে সংসারটা পেতেছিলাম। মাঝে মাঝে বাইরে চলে যেত কোম্পানির ট্যুরে, আমি একা থাকতাম আর ওর ফিরে আসার অপেক্ষা করতাম। একদিন সেই অপেক্ষা শেষ হয়ে গেল চিরদিনের জন্য। টুইন টাওয়ারগুলো ভেঙে পড়ল এয়ার অ্যাটাকে, স্বরূপ তখন ওখানেই কাজ করছিল, আর বাড়ি ফেরেনি। বিয়ের 5 মাসের মধ্যে বিধবা হয়ে গেলাম, মাথায় বাজ পড়ল, কোথায় যাব, কি
1: করব। একটু জল খাও নাও তো, একটু জল খাও।
3: না না, দরকার নেই, আমি দেশে ফিরে যেতে চাইনি। মামার সংসারে এমনিতেই প্রচুর অভাব, এই অলসই সংস্থাটা না থাকলে, সাহায্য না করলে জানি না কি হতো আমার। ঘটনাটার পর থেকে সব সময় একটা ভয়, বিভ্রান্তি, আতঙ্কে মেশানো বিভীষিকা আমাকে তাড়া করে বেড়ায়। দিন রাত ওই টুইন টাওয়ার ভেঙে যাওয়ার দৃশ্যগুলো চোখের সামনে চলে আসে।
0: কেন কেন কেন এনেছিস এটা? কেন দেখালি আমাকে এই ভিডিও? বল যে যে বল।
1: দিদি কি করছো? এরকম করে না দিদি, শান্ত হও, শান্ত হও প্লিজ।
3: আমি কি এত খারাপ রে ভাই, বল না। ওই কিরে যে যে, আমি কি এত খারাপ? আমার সাথে কেন এরকম করলো?
1: দিদি দিদি শান্ত হও, শান্ত হও প্লিজ। তোমার কি হবে? কিচ্ছু হবে না দিদি, দিদি যা হবার তো হয়ে গেছে।

0: তোমার পাশে দিদি, তোমার কিছু হতেই দেব না।
1: বাবা আবার চালা তো ভিডিওটা, আবার দেখা। ওই তো স্বরূপ, এই তো এই চেক শার্টটা পরেই অফিসে গেছিল সেদিন, আমি সেটা এগিয়ে গিয়েছিলাম।
2: আমি কি করি, আমার কি দেখেছি

0: মাথাটা একটু জল দিয়ে শুয়ে দিয়ে এলাম, একটু ঘুমোলে আরাম পাবে। কফিটা তোর ঠান্ডা হয়ে নিমে শরবত হয়ে গেছিল বোধ হয়, আরেকবার করে আনবো?
1: না ঠিক আছে, সমস্যা নেই।
0: কোথায় পেলেন ভিডিওটা?
1: ওই আমাদের অফিসের স্টক ফুটেজের মধ্যেই ছিল।
0: দাদা এখন কোথায় আছেন, কিছু খোঁজ পেয়েছেন?
1: না না, আগে তো কনফার্ম করতে হতো যে ভিডিওতে যে লোকটাকে আমি স্বরূপদা বলে মনে করেছি সেটা ঠিক মনে করেছি কিনা, তারপর তো খোঁজ খবর।
0: হ্যাঁ সেটাও তো ঠিক। কি মনে হয় পাওয়া যাবে দাদার খোঁজ?
1: কি করে বলি।
0: আচ্ছা ধরুন দাদা আবার ফিরে গিয়েছিলেন হয়তো কাউকে বাঁচানোর জন্য, তখন নিজেও
1: খোঁজটা নিয়ে কিছুই বলা যাবে না।
0: কেউ কেন এরকম করবে, তিতে তো ওনার কোনো ক্ষতি করেনি।
1: আমি জানি না,
0: কিন্তু দাদার বাবা সব আত্মীয় স্বজন সবাই তো জানে দাদা মৃত, কি লাভ হলো দাদার এসব করে?
1: আমি কি করে বলবো বলুন তো।
0: আপনি পারবেন দাদাকে খুঁজে বার করতে?
1: সেটার আগে মোহনাদির পারমিশনের ব্যাপার আছে তো।
0: 10 বছর ভাবা যায় কি স্ট্রাগলটাই না করেছে দিদি, কত কেঁদেছে বরের জন্য, হঠাৎ হারিয়ে যাওয়া সুখের জন্য।
1: স্বরূপদার বাবা মানে মোহনাদির শ্বশুরমশাই ঘটনাটার 1 বছর বাদে মারাই গেলেন ছেলের দুঃখে।
0: ছেলের সাথে নিশ্চয়ই খুব ভালো বন্ডিং ছিল ওনার, তাই শক পেয়েছেন এতখানি।
1: না তা বোধ হয় ছিল না, আই মিন মোহনাদির কাছে যেটুকু শুনেছি বাবার সাথে স্বরূপদার একদমই মতের মিল ছিল না, কিন্তু মাকে নাকি খুব ভালোবাসত, কিন্তু ওর মা তো ওদের বিয়ের অনেক আগেই গত হয়েছিলেন।
0: তার মানে দেশে ফিরে যাওয়ার মতন টান দাদার ছিল না তেমন।
1: ঠিক আছে আমি আবার আসবো।
0: আরে এ কি, খাওয়া দাওয়া করে যাবেন তো?
1: না না মোহনাদিকে ডিস্টার্ব করবেন না প্লিজ, ঘুমোচ্ছে ঘুমোতে দিন, আমি পরে কল করে নেব।
0: আপনার দিদি আপনার জন্য ফ্রেশ কার্ড থেকে খাবার আনিয়েছেন আপনি আসবেন বলে, আপনি না খেয়ে চলে গেলে তো দিদির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে না এক্ষুনি।
1: খাবার আনিয়েছে মানে কুকড ফুড?
0: সেটা তো আপনার সমস্যা নয়, খেয়ে যাবেন, বসুন, আর একটু কফি চলবে? আমি রান্নাটা কিন্তু খুব একটা খারাপ করি না।
1: আমিন
2: ভাই আমাকে ভালো দেখাচ্ছে, সুন্দর লাগছে।
1: এটা কি করেছো, মার্কার পেন দিয়ে কেউ সিঁথিতে লাল রং করে?
2: বল না, আমাকে ভালো দেখাচ্ছে না?
1: খুব সুন্দর লাগছে তোমাকে মোহনাদি।
2: ভাই লোকটাকে খুঁজে পাওয়া যাবে না?
1: খুঁজে তো বার করবই, করতেই হবে।
2: 10 বছর অনেকটা সময় না রে, কিন্তু জানিস আমার মন বলছে ভালোই আছে, কিচ্ছু হয়নি ওর।
1: যাই হয়ে যাক খুঁজে আমি বার করবই।
2: দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে বাঘে খোকার ছিল মায়ের কাছে।

0: Stop! Stop! Stop! Stop! I said stop! Don't shout!
1: তুমি মানে কিভাবে ঠিকানা কোথায় পেলে? হ্যাঁ সরি, ভেতরে ভেতরে এসো, ভেতরে এসো। না না না, ও কিছু করবে না, মাথা আছে, এসো।
2: নায়াগ্রার সামনে ফ্যামিলি পিকচার, ভিক্টোরিয়া, রাইট? ভিক্টোরিয়া জ্যাকারোস্কি,
1: মাই ওয়াইফ, and that's my son Max, and she's Megan.
2: Tomar chele? Oh, wheelchair e keno? I mean,
1: jonmo theke jodo buddhi, nije kichui korte pare na, meje thakbe joto din ebhabei.
2: May God bless him. Meta khub bishti, ami to jantam na. I should have bring something for them.
1: No, that's all right. Bosho, tumi bosho.
2: Nice house.
1: How did you find me? আমাকে খুঁজে পেলে কি করে?
2: খুঁজে পেলাম, এক বন্ধু সাহায্য করেছে।
1: বন্ধু? বিয়ে করেছো আবার? সরি, আমি বোধহয় খুব পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করে ফেললাম।
2: ওই কথাটা তোমার জিজ্ঞাসা করার অধিকার আছে বলে তুমি মনে করো? হাই।
3: হাই
2: মেগান, মি মোহনা।
3: Moana? Daddy, she is Moana, my favorite.
1: Moana. She's Bengali, not Moana. Tumi bhetore jao. Max eka ache, go.
3: Okay, bye.
2: Bye, sweetheart. November mash, tao tomader ei Buffalo te 2 inchi borof. Shabdhane gari chalate hochhilo, tobe ekhane rasta porishkar korar byabostha dekhlam onek better, tai temon oshubidhe holo na.
1: Tomar bondhu kothay? Dekhe nao. বাইরে গাড়িতে কেন বসে থাকবে?
2: না না, দরকার নেই, আমি একাই ঠিক আছি। আরে যে যে হোটেলে ফিরে গেছে, এই কাছেই ওই যে ইকোনোলজি রিজার্ভেশন করালাম, আজ রাতটা ওখানে থেকেই কালকে ফিরে যাব।
1: জে জে, ইজ ই ব্ল্যাক? নো, প্লিজ ডোন্ট মাইন্ড ইফ আই এম গেটিং টু পার্সোনাল।
2: জয়জিৎ জোয়ারদার, আমার ভাই বললেও বাঙালি কম বলা হয়।
1: ও বললে না তো আমাকে খুঁজে পেলে কি করে?
2: তুমি তো এখন রূপ মিত্র, তাই না? দরজাতেও তাই দেখলাম, নিজের নামটাকে ছোট করেছ। পদবীটা খুব লম্বা বলে কোনো কালেই তোমার তেমন পছন্দ ছিল না, ছেড়ে ফেলতে পেরে বেঁচেছ মনে হচ্ছে। একবার বলেও ছিলে কি বিশাল পদবী মুখোপাধ্যায়, আমার ছোটোখাটো পদবীগুলো ভালো লাগে, মিত্র, সেন, এইরকম। তারই একটাকে বেছে নিয়েছ। যে যে এক বন্ধু ম্যারেজ রেজিস্ট্রেশন ব্যুরোতে কাজ করে, তাকেও বলেছিল সার্চ করে দেখতে। 2000 সালে তো তুমি এখানে একটা বিয়ে করেছিলে, আই মিন ভিক্টোরিয়া জ্যাকারোস্কিকে। আমাদের বিয়ের তারিখটা তোমার মনে আছে?
1: 2002,
2: 26 এপ্রিল 2001। কি দরকার ছিল?
1: তোমার শুনতে ভালো লাগবে না।
2: 10 বছর তো হয়ে গেল, সময়ের সাথে সাথে দুঃখের অনুভূতিটাও ভোঁতা হয়ে গেছে। এখন শুধু বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়ার শূন্যতা আর রাগ জিঙ্কে বসেছে, আ ফিলিং অফ বিট্রেয়াল, ব্যাস। কাউকে বলিনি, কি বলবো?
1: আমি আমি টরিকে বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু বাবা কিছু শুনল না, বলতে লাগলো আমার পছন্দের মেয়েকে তুমি যদি বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। বাবা সবটাতে ওই রকম জোরজুলুম, বাধ্য হলাম তোমাকে বিয়ে করতে। এখানে ফিরে আসার পর কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না, তোমাকে কিছু বলতে সাহস হচ্ছিল না, যদি বাবাকে বলে দাও সেই ভয়ে।

0: এদিকে টোরি তখন প্রেগনেন্ট। আমি দিশেহারা হয়ে কি করবো ভেবেই চলেছি।
1: এমন সময় টুইন টাওয়ারের হামলাটা হলো, তখন তোমার মাথায় প্ল্যানটা এলো আর তুমি সহজ পথটা বেছে নিলে। কাউকে কোনো কৈফিয়ত জবাব দিতে হবে না, আত্মীয় পরিজনদের অহেতু কৌতূহল থাকবে না। গুড গুড, ওয়েল প্ল্যান।
0: মিলিয়ে গেলাম আমি সবার জীবন থেকে, নিউ ইয়র্ক শহরের পাট তুলে দিয়ে বাফেলোতে এসে নাম বদল করে নতুন জীবন শুরু করলাম।
1: মাথার সব চুল হয় পড়ে গেছে না কি কামিয়ে ফেলেছ? গোপটাও তো নেই, মুখটা অনেকটা ফোলা, অনেক বদলে গেছে তোমার চেহারাও, রাস্তায় দেখা হলে চিনতেই পারতাম না বোধ হয়।
0: তুমি অনেকটা একই রকম আছো, বয়সটা যা একটু চেঞ্জ এনেছে।
1: বাবার কথা একবারও ভাবলে না?
0: বাবা ভেবেছিলেন আমার কথা, আমার খুশির কথা, আমাকে মরা মুখ দেখার হুমকি দিচ্ছিলেন, তাই আমি ওনাকে মরা ছেলে দেখিয়ে দিচ্ছি।
1: আর আমি,
0: তুমি কি তোমার তো কোনো ক্ষতি আমি হতে দিইনি, এদেশে চলে এলে আমার টাকায়, আমার পরিচয়ে, আমার মারা যাওয়ার খবর দিয়ে ইন্স্যুরেন্সের টাকাগুলো তো সব পেয়েছো, বাড়িটা তো তোমার নামেই কিনেছিলাম, সো তোমাকে তো আমি জলে ফেলে দিইনি।
1: আমি তো মামার বাড়িতে ছিলাম, মা বাবা সেই কোন ছোটবেলায় মারা গিয়েছেন, মামাদের খুব অভাবের সংসার। তোমার বাবা আমাকে কোনো একটা বিয়ে বাড়িতে দেখে পছন্দ করে মামার সাথে কথা বলেন, তোমার তখন এদেশে প্রায় 5 বছর থাকা হয়ে গেছে।
0: তাহলে আগে সেই জীবনটা থেকে তো তুমি এখন অনেক ভালো আছো, সে তো আমার নাম পরিচয় নিয়েই, আমি থাকি আর না থাকি কি যা, তুমি লেখাপড়া জানো মেয়ে, চাকরি জোগাড় করে নেওয়া এদেশে খুব বড় ব্যাপার কিছু নয়, কি খারাপ আছো তুমি?
1: আমি তো বলিনি আমি খারাপ আছি, ভালো থাকা খারাপ থাকার অনেক ঊর্ধ্বে চলে গেছি আমি। তাছাড়া আমি যে এনজিওটায় কাজ করি ওলো সই, সেখানে যা যা কেস দেখি, তারপরে আর আমার ভালো থাকা খারাপ থাকার ডেফিনিশনটাই আর চলতি মাপে থাকে না।
0: তাহলে হঠাৎ এখানে হাজির হলে কেন?
1: বাফেলো, আপস্টেট নিউ ইয়র্ক, নায়াগ্রা ফলসের কাছে তো, ভীষণ ঠান্ডা এদিকটায়, আমার ক্লোজার দরকার। তুমি বেঁচে আছো জানার পর তো ব্যাপারটাকে এভাবে ফেলে রাখতে পারতাম না আমি, তুমি কেন আমার সাথে এরকম করলে আমার জানতে হতো।
0: আর কি জানতে চাও বলো?
1: শুধু জানতে তো আসিনি, জানাতেও তো এসেছি। আমি যে তোমার পুরো ব্যাপারটা জেনে গেছি সেটাও তোমার জানা উচিত, তাই জানাতে এসেছি, দেখতে এসেছি তোমার কোনো অপরাধ বোধ আছে কি না।
0: কি দেখলে? কিছু নেই, তাই তো?
1: তোমার মতো স্বার্থপর কাপুরুষ আমি জীবনে দেখিনি। ফুলশয্যার রাতে তো আমাকে সব কিছু বলতে পারতে, কিন্তু না না না, অতটা সৎসাহসী তুমি হতে পারো?
0: জাজমেন্টাল হচ্ছো? অবশ্য ইউ হ্যাভ গট দ্য রাইট, হতেই পারো।
1: তোমার ওয়াইফ কোথায়, আলাপ করিয়ে দেবে না? ভয় নেই ভয় নেই, আমাকে স্বচ্ছন্দে যা খুশি তাই পরিচয় দিতে পারো, জানি আমি তেমনি রোল প্লে করতে পারবো।
0: টোরি বাড়িতে নেই, অফিস গেছে।
1: ও আচ্ছা, তাহলে ওয়াইফ কাজ করে আর তুমি ঘর সামলাও, বাচ্চা মানুষ করো, আত্মগোপনের এই ফর্মুলাটা কিন্তু বেশ ভালো।
0: টোরি ক্যান্সার সার্ভাইভার, ম্যাক্স জন্মাবার পরেই ওর সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ে, সার্ভিক্স কেটে ফেলে দিতে হয়। ক্যান্সার সার্ভাইভারদের জন্য একটা ওয়েলফেয়ার প্রজেক্টেও এখন প্রমোশনাল নানা রকম কাজ করে, আর আমি বাড়ি থেকেই টুকটাক কম্পিউটারে কাজ করি।
1: তোমার ছেলে ম্যাক্স জন্মাবার পর তোমার ওয়াইফের সার্ভিক্স কেটে ফেলে দিতে হয়?
0: মেগানের কথা বলছো? মেগানকে আমরা দত্তক নিয়েছি।
2: ড্যাডি ড্যাডি, ম্যাক্স আবার পুপ করে ফেলেছে, হি ইজ স্টিংকিং, তাড়াতাড়ি এসো ড্যাডি।
0: এক্সকিউজ মি, আমাকে একটু ভেতরে যেতে হবে, তুমি একটু বসবে প্লিজ, আমি আসছি।
1: গুড বাই মিস্টার রূপমিত্র, আমার আর কোনো গ্রাজ নেই, আপনার যা প্রাপ্য আপনি পেয়েছেন, ভালো লাগলো তবু সেসব আঁকড়ে ধরে রেখেছেন, অন্তত সেখান থেকে পালাননি, তার মানে মানুষটা আপনি খারাপ নন।
0: একটু কফি চল, কি চলে গেল, অদ্ভুত তো এটা, কি মিউজিক প্লেয়ার নোট একটার সাথে, কি তুমি দিয়েছিলে তোমাকেই ফিরিয়ে দিয়ে গেলাম, এতদিন আমার খুব ভালো সঙ্গী ছিল।

0: এতক্ষণ শুনলেন নাটক খেলাঘর, সরাভিনয়ে মোহনা, মৌকনা মুখার্জি, ফরজানা, অনন্যা চক্রবর্তী, জে জে অরুময় চক্রবর্তী, স্বরূপ অমিতাভ কাঞ্জিলাল, রচনা ও নির্দেশনায় অমিতাভ কাঞ্জিলাল, সম্পাদনা দেবমিত্রা রাহা, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। নাটকটি এখানে শেষ হল।
1: এতক্ষণ শুনলেন নাটক খেলাঘর। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

0: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে।
1: শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

0: Grinesh of France. Benchmark domestic equity indices ended with modest gains today, extending their rising streak for the third straight session. The Sensex rose 262 points to close at 77,764. And now, before we end the bulletin, the headlines once again. Government says Indus Waters Treaty remains suspended. Pakistan must renounce support to cross-border terrorism. India on track to achieve $1 trillion export target this year, says Commerce Minister Piyush Goyal. Prime Minister Narendra Modi to visit Indonesia, Australia and New Zealand on a six-day tour beginning Monday. Defence Acquisition Council clears procurement proposals worth 52,000 crore rupees to enhance combat readiness. Government to seek explanation from Meta on Instagram ads promoting child sexual abuse. France reports nearly 9,000 deaths during record-breaking heat wave last week. And in FIFA World Cup, Australia to take on Egypt in a round of 32 match at Arlington in US tonight. That is all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভজন, শিল্পী অনুষ্কা চক্রবর্তী। শিল্পীর সাথে এসরাজে রয়েছেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় অনিন্দ সিংহ নিয়োগী, পারকাসনে শঙ্কর দেবনাথ। শিল্পী অনুষ্কা চক্রবর্তী।

অনুষ্কা চক্রবর্তীর কণ্ঠে ভজন শুনলেন। শিল্পীর সাথে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় অনিন্দ সিংহ নিয়োগী, পারকাসনে শঙ্কর দেবনাথ। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

0: सप्ताह तक के लिए आज्ञा दीजिए।
1: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: তাদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22-28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6-8 জুলাই শ্রী মোদি ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদি সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদি পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি আগামী 8-10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদি মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10-12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালিবান, পাকিস্তান TTP, জাইশে মোহাম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামোতে আক্রমণের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে

0: দাবি করেছে। গত রাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমা বর্ষণ, দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজ্জিয়া অঞ্চলের টোকম্যাকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজ্জিয়ার গভর্নর এভগেনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে 1 লক্ষ কোটি ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া প্রয়োজন।
1: Our aim is to grow in the current year. We were 863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach $1 trillion.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতাকে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্য কে আধার পর अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है देश का नेतृत्व निकलता है।
0: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষামেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবে। এর জন্য আধার নম্বরের মতো তাদের জন্য ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। সংস্থাটি বলেছে, এই সংখ্যা এখনও অসম্পূর্ণ এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বয়স্কদের কেয়ার হোমে মৃত্যু 37% এবং হাসপাতালে মৃত্যু প্রায় 20% বেড়েছে। নিজের বাড়িতে মৃত্যুর সাপ্তাহিক হার 91% বেড়েছে। হাসপাতালগুলিতে তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক, কিডনির জটিলতা এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু।

0: হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে, খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী সাগর সেন।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। কাজী নজরুল ইসলাম লিখছেন, হে চাঁদ, তোমারই আলোর চাদরে ঢেকে দাও মোর ব্যথা যত গোপনে, তুমি যে বন্ধু রাতের আঁধারে মিশিয়ে আছো মোর গানে ও স্বপনে। চাঁদ নিয়ে এমনই বিবিধ ভাবনা আমাদের সকলের মধ্যে। আমাদের আজকের বিষয় ভাবনায় চাঁদের আলোয় পৃথিবীর রূপ, চাঁদের আলোয় পৃথিবীর রূপ। এ প্রসঙ্গে আপনারা মন খুলে সকল শ্রোতা বন্ধুদেরকে জানান আপনাদের ভাবনা। 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে কিছু গান আপনাদের জন্যে। আমাদের মনির জানালার অনুষ্ঠানের শুরুতেই আশা ভোঁসলের কণ্ঠে জীবন সৈকতে ছায়াছবির একটি গান, সুরকার সুধীন দাশগুপ্ত।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলে নেব এবারে। আমাদের আজকের বিষয় ভাবনায় চাঁদের আলোয় পৃথিবীর রূপ, এ প্রসঙ্গে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ হ্যাঁ, গান চালা তো আমরা বাজাবোই অবশ্যই, কিন্তু এই বিষয়ে কিছু বলবেন আপনি? চাঁদের আলোয় পৃথিবীর রূপ, এ প্রসঙ্গে কিছু বলবেন?
1: না, এগুলো বলতাম না।
0: আচ্ছা, আপনি শুনতে থাকুন তাহলে। আমাদের ফোন নাম্বার 9434076705, এই ফোন নম্বরে ফোন করে আপনাদের মনের কথা জানাতে পারেন সকলকে। আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। এবারে মেঘ কালো ছায়াছবির একটি গান, শিল্পী আশা ভোঁসলে

রাতের কথা আমরা শুনব আপনাদের কাছ থেকে। চাঁদের আলোয় পৃথিবীর রূপ, এ প্রসঙ্গে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের মনের কথা বলতে পারেন। 9434076705 এই নম্বরে। আর সাথে রয়েছে আপনাদের পছন্দের গান। আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনির।

বাংলা অনুষ্ঠানে। এবারে এখনই ছায়াছবির একটি গান মৃণাল মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে, সুরকার তপন সিংহ।

0: আমরা রয়েছি মনির জানালা অনুষ্ঠানে, আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন বলুন।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা মণ্ডল। আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে চাঁদের আলোয় পৃথিবীর রূপ। আপনার কথা শুনব।
1: হ্যাঁ, দেখুন, সত্যিই তাই। হ্যাঁ, যখন পূর্ণিমার চাঁদ একদম গোল সোনার থার মতন উঠে আকাশে, তখন সেই আলোতে হ্যাঁ পৃথিবী মানে অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে।
0: ঠিক,
1: চাঁদের আলো যখন কোনো নদী বা সমুদ্র বা কোনো জলাশয়ে পড়ে, তখন তার যে দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যায়, অপরূপ দৃশ্য লাগে
0: ঠিক
1: দেখতে।
0: ঠিক
1: আর আর যখন ধরুন চাঁদের আলোটা কোনো প্রকৃতি মানে গাছপালা বা অন্য কোনো কিছুর উপর পড়ে, তখনও কিন্তু দেখতে অপূর্ব লাগে। হ্যাঁ, চাঁদ মানে তখন কোনো কিছুর আলোকে কিন্তু ভালো লাগে না, ওই
0: কৃত্রিম আলোর
1: চাঁদের
0: থেকে
1: আলো
0: এই আলো অনেক বেশি সুন্দর, তাই না? কৃত্রিম আলো যেগুলো আলোর থেকে,
1: হ্যাঁ এতটাই সুন্দর যে অন্য কোনো আলোর উপরে মানে চোখ যায়ই না, আর চাঁদের কাছ থেকে মানে চোখ সরেই না। এত মানে মহিমা, এত মিষ্টি, এত স্নিগ্ধ একটা আলো চাঁদের। হ্যাঁ, চাঁদের সত্যি

0: খুব অপরূপ, মনোরম লাগে। হ্যাঁ, একদম চাঁদটার দিকেই মনে হয় তাকিয়েই থাকি, আর ওই দৃশ্যগুলোর দিকে মনে হয় সমানে তাকিয়েই থাকি। রাত ভোর মনে হয় যেন পার হয়ে যাবে ওই চাঁদের আলোর দিকে তাকিয়ে বসে থাকলে।
1: ঠিকই, অনেক
0: এতটাই
1: আলোর মানে
0: সুন্দর।
1: আমাদের আশপাশে যে আলো জ্বলে, সেই আলোর থেকে
0: হ্যাঁ
1: যদি আমরা একটু অন্ধকারের মধ্যে যাই, তাহলেই
0: হ্যাঁ
1: কিন্তু এই
0: হ্যাঁ
1: চাঁদের আলোর যে
0: হ্যাঁ
1: মনোমুগ্ধকর রূপ, সেটা আমরা
0: হ্যাঁ
1: প্রত্যক্ষ করতে পারবো।
0: হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ, অন্য কোনো কিছু আলোর তখন আর প্রয়োজনই হয় না।
1: ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক ঠিক
0: ওই চাঁদের আলোতে এমনকি আমরা দেখেছি ছোটবেলায় আমার মাদেরকে ওই চাঁদনি রাতে বসে বসে তাস খেলতেও দেখেছি আমরা ছোটবেলায়। মানে এতটাই, মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল আর এতটাই মানে সুন্দর আলো।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো বললেন।
0: হ্যাঁ, ভালো থাক।
1: ঠিক, শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো লাগলো।
0: একদম।
1: ঠিক ঠিক ঠিক, আপনাদের আরও কথা আমরা শুনব, আরও কিছুক্ষণ রয়েছি মনের জানালা অনুষ্ঠানে, এবং আপনারা আপনাদের অনুভব ব্যক্ত করবেন। আরও একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে।
2: হ্যালো দাদা ভাই, হ্যালো দাদা ভাই, শুভরাত্রি।
1: হ্যাঁ বলুন,
2: হ্যাঁ,
1: কোথা থেকে
2: আমি
1: বলছেন?
2: পূর্ব
1: হ্যাঁ
2: বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: হ্যাঁ প্রবীর বাবু,
2: হ্যাঁ
1: আমাদের
2: দাদা ভাই, এই চাঁদ চাঁদ নিয়ে যে আরম্ভ করেছেন, সত্যি করেই
1: হ্যাঁ
2: আপনাকে মানে অজস্র ধন্যবাদ দাদা ভাই। কারণ পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দিলেন, মা ঠাকুমা এরা সব আর কি সেই আয় আয় চাঁদ মামা ঠিক দিয়ে যা, এই
1: হ্যাঁ
2: কথাটা সত্যি করে এখনো পর্যন্ত মানে প্রবাদ বাক্য হয়ে আছে দাদা ভাই। আমি
1: সেটাই,
2: আমাকে করেছে, আমার ছেলেদেরকে করছে, আরো সবাই যারা হবে তাদেরও করতে হবে। কারণ চাঁদ মামা আমাদের কাছে অনেক মানে
1: মানে চাঁদ মামা
2: আশীর্বাদ,
1: হয়েই থাকলো।
2: হ্যাঁ মামা হয়েই থাকলো, এবং চরকাবুড়ির দেশ চাঁদ মামা, যে তখন বলে যে দেখ চাঁদেতে চরকাবুড়ি চরকা কাটছে, তো সেই জায়গাটা সত্যি করে আজ অব্দি আপনি আমাকে আবার সেই মনে করিয়ে দিলেন। এবং চাঁদ নিয়ে কত রকম গান আছে, সেই গান তো মানে শেষ হওয়ার নয়। এবং চাঁদ চাঁদ সত্যি করেই আমাদের কাছে একটা মানে কল্পনার জগৎ, যে ওই আলো আজ অব্দি এই মার্কারি আলো কেউ বন্ধ করতে পারেনি, এবং সেই মার্কারি আলো পুরো পৃথিবীটাকে দিচ্ছে। তো কি আলো এইটা, ভগবান ছাড়া আর কেউ জানে না দাদা ভাই। হ্যাঁ,
1: ঠিক ঠিক
2: তো
1: ঠিক,
2: আমরা সেই আলোয় আলোকিত। হ্যাঁ, এবং নিজের মন যদি চাঁদের মতন আলো করে রাখা যায়, তাহলে এত আলোটা পাওয়া যাবে দাদা ভাই।
1: ঠিক ঠিক
2: হ্যাঁ,
1: ঠিক, এবং চাঁদের আলোয় আমাদের পৃথিবী যেন অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যায়।
2: একশো বার দাদা ভাই। হ্যাঁ, এবং চাঁদের মতন যদি আমরা সবাই স্বচ্ছ হতে পারি, তাহলেই কিন্তু আমরাও জগতের আলো দেখতে পাবো দাদা ভাই।
1: ঠিক
2: হ্যাঁ,
1: ঠিক ঠিক
2: এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ
1: ঠিক ঠিক
2: থাকবেন
1: ঠিক
2: দাদা ভাই।
1: ঠিক, এই চাঁদের রূপ আমরা প্রত্যক্ষ করি রাতের বেলায়, তাই রাতের গান আরও একটি, রাজবাহাদুর ছায়াছবি থেকে এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, সুরকার সলিল চৌধুরী।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। আর কিছুক্ষণ আজকের বিষয় ভাবনায় চাঁদের আলোয় পৃথিবীর রূপ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রোতা বন্ধু, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন বলুন?
1: আমি ময়নাগুড়ি বোলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
0: মায়া রায়। আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনায় চাঁদের আলোই পৃথিবীর রূপ। চাঁদ দেখতে তো আমরা ভালোবাসি, চাঁদের আলো অপরূপ সৌন্দর্য, তার পৃথিবী যেন খুব সুন্দর হয়ে ওঠে, সে সম্পর্কেই আপনার কথা শুনব।
1: আপনার টপিকটা শুনেই মনে পড়লো ওই যে রবীন্দ্রনাথের একটা গান, পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল তোমাতে আমাতে।
0: ঠিক,
1: তো যখন আমরা ছোট ছিলাম, ওই দেখ কাদের গায়ে নিচা নিচা দিয়ে সব কালো কালো দাগ কাটে,
0: হ্যাঁ, চাঁদের
1: তখন
0: কলঙ্ক।
1: হ্যাঁ এগুলাকে বলে চাঁদের কলঙ্ক। আমি কি চাঁদ কি মানুষ, তাহলে ওর কলঙ্ক কিভাবে হইলো?
0: হ্যাঁ, সেটাই।
1: এইভাবে অনেক তোমাকে অনেক প্রশ্ন করতাম। আর এই যে শিশির পড়ত, হাসির উপরে যখন শিশির বিন্দু পড়তো, তখন তাদের আলোয় এত সুন্দর লাগতো,
0: হ্যাঁ,
1: রাতে বলার মতো না।
0: সেটাই। আর এমনি চারপাশে চাঁদের আলো যখন ভরে যায়, তখনও কিন্তু সেটা দেখতে খুব সুন্দর, চারপাশের
1: হ্যাঁ,
0: প্রকৃতি অপরূপ হয়ে উঠে।
1: তাদের আসতে সে পৃথিবীর বুকে এরকম মনে হচ্ছে, তখন মনে অনেক লাগে, দেখতেও সুন্দর লাগে চারিদিকে।
0: হুম হুম হুম হুম ঠিক ঠিক, খুব ভালো বলেছেন। আপনি শুনতে থাকুন, আমাদের হাতে আর কিছুক্ষণ সময় রয়েছে, আমরা অন্য গান শুনি।
1: নমস্কার।
0: নমস্কার। নমস্কার। চাঁদের আলোয় মানেই রাতের রূপ, তাই আরও একটি রাতের গান, আধুনিক গান মান্না দের কণ্ঠে।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, একটু কথা বলে নিই আমাদের অনুষ্ঠানের শেষ। শ্রোতা বন্ধু নমস্কার,
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বেলাকোয়া থেকে বলছি আর কি, নবকুমার রায়।
0: আচ্ছা, আমাদের বিষয় ভাবনায় রয়েছে চাঁদের আলোই পৃথিবীর
1: হ্যাঁ,
0: রূপ।
1: বিষয়টা খুব সুন্দর লাগলো, এবং পূর্বতন যে শ্রোতা আসছি কবিবাবু যে জিনিসটা বললো চাঁদের বিষয়টা,
0: হুম
1: আমার
0: হুম
1: খুব ভালো লাগলো। এই উনি যে বললেন চাঁদ মামা কথা,
0: হুম হুম হুম
1: সত্যি খুব ভালো লাগলো। পূর্ব মানে পূর্বের কথাগুলাই মনে পড়লো, যে আগে যে মা বাবারা আমাদেরকে আয় চাঁদ, রাত্রেবেলা আয় চাঁদ মামা, আয় চাঁদ মামা করে ডাকতো।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম হুম হুম
1: কথাটা কিন্তু সত্যি খুব ভালো, উনি কিন্তু ভালো বললেন, ওনাকে আমি ধন্যবাদ দিই এই জন্যই আর কি,
0: হ্যাঁ হ্যাঁ
1: বুঝলেন।
0: হ্যাঁ সেটাই সেটাই। আর
1: এইটুকু এইটুকুই বলে আমি শেষ করলাম আর কি।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, শুনতে থাকুন।
1: আচ্ছা, ধন্যবাদ।
0: আমরা যে গানটি শুনছিলাম মান্নাদের কণ্ঠে।
2: অঞ্জলি ঝরে গেছে।

এই গানটির সাথেই শেষ হলো আজকের সরাসরি সম্প্রচারিত মনের জানালা। অনেক শ্রোতা বন্ধুই মন খুলে তাদের কথা জানালেন আমাদের সাথে, ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। আরোগ্য সকাল 6:30, 6:35 শুনবেন লোকগীতি, শিল্পী শচীন্দ্র বিশ্বাস। সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। প্রত্যুষা সকাল 7:45 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত হ্যালো আকাশবাণী। মাননীয় সু সকাল 9:30, সকাল 10:00 কথিকা বাতাসের বুকে কথা বলবেন পূজা ভদ্র। সকাল 10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান, 11:30 দুখু মিয়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 12:00 কথায় সুরে, 12:30 কিশোর জগৎ, 3:00 সময় শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, 3:30 যুব অনুষ্ঠান, 4:00 গ্রামীগঞ্জে, 4:45 ক্রীড়াঙ্গন, 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 সরাসরি সম্প্রচারিত আনন্দধারা, 6:05 লোক পরম্পরা, 6:40 শুনবেন লোকগীতি, সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় রাত 11:13। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।